আমরা অনেকের কণ্ঠে শুনলাম এই গানটা, যাদের কণ্ঠে শুনলাম পারমিতা, সুমনা, গৌরব, সুরঞ্জনা এবং চন্দ্রাণী। আমরা শুনছি আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত, এরপর স্বস্তিকা মুখোপাধ্যায়।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: অদিতি গুপ্তের কণ্ঠে শুনলাম গানটি। আজকের আনন্দধ্বনি শেষ করব অদিতি বসু মল্লিকের কণ্ঠের এই গানটি দিয়ে।

Shunchen 107 FM Rainbow. FM Rainbow, musically yours. Gaane Bajuk Moner Radio Shuncho 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi. ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 107 FM রেইনবোয়ে শুনছেন ভোরাই আপনার গানের পাশে আর যে পরম বাঁশি বাজে যুগি আয় নতুন সূর্য নতুন প্রভাত আর নতুন করে একটা দিন শুরু করার সুযোগ জীবন তার সবটুকু মোহমায়া নিয়ে আবারও এসে দাঁড়ায় জীবনের সামনে সাফল্য ব্যর্থতা যেমনই হোক এই আমি আছি এই বিশ্বাস এই ভাবনা আর এই সত্যকে উদযাপন করার জন্য শুরু হয় একটা নতুন দিন আলো দেয় সূর্য আর জানিয়ে যায় তুমি অমৃতের যাত্রী যে অমৃতের সাগরে তোমার বাড়ি চিরন্তন।

ভোরাই শুরু হয়েছে পণ্ডিত অজয় চক্রবর্তীর গানে। এবার একটি রবীন্দ্রসঙ্গীত, শিল্পী উর্মিমালা ঘোষ।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।

0: 107 FM রেইনবোতে
1: প্রতিদিন প্রভাতে পৃথিবী প্রথম সৃষ্টির অক্লান্ত নির্মল দেববেশে দেয় দেখা। আমি তার উন্মিলিত আলোকের অনুসরণ করে অন্বেষণ করি আপন অন্তরলোক, অসংখ্য দণ্ড পল নিমেষের জটিল মলিন জালে বিজড়িত দেহটাকে সরিয়ে ফেলি মনের থেকে, যেখানে সরে যায় অন্ধকার, রাতের নানা ব্যর্থ ভাবনার উত্তুক্তি, যায় বিস্তৃত দিনের অনবধানে পুঞ্জিত লেখন যত, সেই সব নিমন্ত্রণ লিপি নীরব যার আহ্বান, নিঃশেষিত যার প্রত্যুত্তর, তখন মনে পড়ে সবিতা তোমার কাছে ঋষি কবির প্রার্থনা মন্ত্র, যে মন্ত্রে বলেছিলেন হে পূষণ, তোমার হিরণময় পাত্রে সত্যের মুখ আচ্ছন্ন, উন্মুক্ত করো আবরণ। আমিও প্রতিদিন উদয় দিগবলয় থেকে বিচ্ছুরিত রশ্মির ছটায় প্রসারিত করে দিই আমার জাগরণ, বলি হে সবিতা সরিয়ে দাও আমার এই দেহ, এই আচ্ছাদন, আমার তেজময় অঙ্গের সূক্ষ্ম অগ্নিকণায় রচিত যে আমার দেহের অনুপরমাণু, তারও অলক্ষে অন্তরে আছে তোমার কল্যাণতম রূপ, তাই প্রকাশিত হোক আমার নিরাবিল দৃষ্টিতে আমার অন্তরতম সত্য। আদিযুগে অব্যক্ত পৃথিবীর সঙ্গে তোমার বিরাটে ছিল লীন, সেই সত্য তোমারই। পত্রপুটের 10 সংখ্যক কবিতায় বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আসলে এ উপনিষদের বাণী, এ মহাজগতে সত্য একমাত্র সূর্য, আবার তারই আলোকচ্ছটায় ঢেকে রয়েছে যেন যাবতীয় সূর্য, যাবতীয় সত্য। আমি সেই তো চিরসত্য, কালে কালে মানুষ বিশ্বাস করেছে আমিত্বে, পঞ্চভূতে গড়ায় দেহ আমাকে বিশ্বাস করায় আমি আছি, আমি ছিলাম, আমি থাকব, আর সেই আমিত্বের চারপাশেই গুঞ্জরণ করে ব্রহ্মাণ্ড, যেখানে আছি আমি, আমার চাওয়া আমার পাওয়া আর কোনো এক অমৃতের দিকে যাত্রা।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন নাকি প্রাকৃতিক পরিবেশের কারণে সেভাবে বসন্ত খেলা করে না? সত্যি কি তাই? আমি তো দেখেছি লাল পলাশে মৌমাছি উঠছে, দেখেছি গঙ্গার পাড়ে হালকা হাওয়ায় হাত ধরে ঘুরে বেড়ায় যারা, তাদের মনে নতুন প্রেম আছে। গরম পড়ছে, কিন্তু শিরশিরে দক্ষিণে হাওয়া এখনো কারোর কথা মনে করায়। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন আমাদের ইমেল অ্যাড্রেস AIRFMRainbowKolkata@gmail.com, AIRFMRAINBOWKOLKATA, AIRFMRainbowKolkata@gmail.com। মে মাসের বিষয় আমরা রাখলাম তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার বার্তা ঠিক সকাল 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই, ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই, ভোরাই 107 FM রেইনবোতে,
2: 107 FM রেইনবো শুনছেন ভোরাই। আর আজ সকাল থেকেই আমিত্বের আস্ফালন, না আস্ফালন নয়, আসলে আমি এই চিরসত্য এমনই সূক্ষ্ম ভাবনা নিয়ে আসে আমাদের মধ্যে, যা বিশ্বকে চিনতে শেখায়, এই ব্রহ্মাণ্ডের সঙ্গে

আমার যোগ চিনিয়ে দেয়, বুঝিয়ে দেয় আসলে কত ক্ষুদ্র তুচ্ছ, কত অকিঞ্চিৎকর আমি। আবার সেই আমি আমাকে বুঝিয়ে দেয় আসলে ক্ষুদ্র তুচ্ছ অকিঞ্চিৎকর কোনোটাই নই আমি, আসলে আমি সে সো আহং। আমার সঙ্গেই বিশ্বাত্মার যোগ, আমার সঙ্গেই এ ব্রহ্মাণ্ডের যাবতীয় সংযোগ। এমন করে ভাবতে পারলে জীবনটা বোধ হয় একেবারে অন্য রকম হয়ে যেতে পারে। না, এমন ভাবা খুব সহজ নয়। তাই এই আত্ম শব্দটার নানা অর্থে আমাদের ঘুরপাক খাওয়া। আজ বোরাইয়ের বিষয় নাকি আত্মনিমগ্নতাই কি আত্মকেন্দ্রিকতা? আত্মকেন্দ্রিক এমন একটি শব্দ যা আমাদের সমাজে, আমাদের মনে, আমাদের পরিবারে খানিক নেগেটিভিটি নিয়ে আসে। মনে হতেই পারে ওই মানুষটি ভারী আত্মকেন্দ্রিক, তিনি যেন কারো কথা ভাবেন না, সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত, নিজেরটুকু ভাবতে চান, নিজের একটা খোপে বন্দি করে রাখেন নিজেকে। তার বাইরেও যে জগৎ আছে সে কথা মানতেই চান না। কিন্তু সত্যি কি আত্মনিমগ্নতা এতখানি নেগেটিভ? উপনিষদেও সে কথাই তো বলা হয়েছিল। এই সত্য যার সঙ্গে আমার যোগ, আমি আর এই ব্রহ্মাণ্ডের মধ্যে আসলে তো কোনো ফারাক নেই, আমি তো সে সো আহং। যে জীবাত্মা আর পরমাত্মার মিলনের কথা বলা রয়েছে দর্শনে, তাকেই গানে কবিতায় বারে বারে ফুটিয়ে তুলেছেন রবীন্দ্রনাথ। আবার আধুনিক বিজ্ঞানও বলছে তাই, নিজেকে ভালো রাখতে পারলেই জগৎকে ভালো রাখা যায়। সেলফ লাভ খুব জরুরি। আত্মনিমগ্ন কিছুটা সময় তৈরি করতে পারে এক বিশাল সৃষ্টি, সৃষ্টি যা হয়তো আত্মনিমগ্নতা ছাড়া সম্ভবই নয়। এর আগে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম রজনীকান্ত সেনের একটি গান, আমি তো তোমারে চাহিনি জীবনে, তবুও তিনি থাকেন পাশে পাশে হাত ধরে, হয়তো আগলে রাখেন, হয়তো পথ দেখান, অন্ধকারের প্রদীপে তাকে আমরা দেখতে না পেলেও তিনি আছেন। কিন্তু কে তিনি? এই শাশ্বত প্রশ্নের উত্তর মানুষ নিরন্তর খুঁজে চলেছে। কেউ পেয়েছেন, কেউ পাননি। যিনি পেয়েছেন তিনি বোঝাতে চেয়েছেন সে আসলে তুমি, তোমারই ভিতরে জেগে থাকা এক নিরন্তর শক্তি, এক অফুরান উদ্দীপনা যা তোমায় চালিত করছে। একে কি আত্মকেন্দ্রিকতা বলে? আমার ভালোবাসায় সেখানেই তো ফোটে ফুল আর নতুন করে সৃষ্টি হয় প্রেমের, প্রেমের এক উপলব্ধি যা বোঝায় আমি আর আমার উল্টো দিকের ভালোবাসাকে। ফিরোজা বেগম, নজরুল গীতি।

0: মধুরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 107 FM রেইনবোতে শুনছেন ভোরাই আপনার সঙ্গী আর যে পরম আর আজ আত্মকেন্দ্রিকতার আত্মনিমগ্নতার এক সূক্ষ্ম চুলচেরা বিশ্লেষণ না না বিশ্লেষণ করবার কোনো জায়গাই নেই শুধু মুখের সামনে যেন একটা আয়না ধরার প্রয়াস জীবনের পথে চলতে চলতে আমরা নিজেদের ভুলতে বসি প্রায় প্রতি মুহূর্তে আর সেটাই বোধহয় জীবনের সবচেয়ে বড় সমস্যা মন খারাপ ভালো না লাগা ভালো না বাসা এসব কিছুর সঙ্গে জড়িয়ে থাকে ওই নিজেকে ভুলে যাওয়া এক ছোট্ট শিশুর যখন প্রথম জন্ম হয় সে তার হাতগুলো মুঠো করে থাকে যেন কি একটা আঁকড়ে ধরতে চায় হাতের কাছে যাই পায় তাকেই বন্দি করে ফেলে নিজের মুঠোয় নিজের মুঠো আত্মভাব আত্মপ্রকাশের ব্যাকুল বাসনায় সে চিৎকার করে কেঁদে ওঠে এই তো স্বভাব মানুষের এমনকি মনুষ্যতর প্রাণীরও সেই একই স্বভাব এক নিজেকে প্রকাশ করার বাসনা আর দুই সব কিছুতেই আত্মভাব এই আত্মনিমগ্নতাও তারই একটা প্রকাশভঙ্গি বলা যেতে পারে কিন্তু সমস্যা ওইখানেই এই যে আমরা ভাবছি এই মুঠো করে ধরে ফেলা সব কিছু আমাদের আশপাশের যা কিছু সুন্দর সব কিছুই আসলে আমার এই ভাবনার আবার দুটো দিক আছে ওই যেমন ভানু বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত কমেডি সিরিজে আছে দুইখান কথা কওনের আছে ঠিক তেমনই এ বিষয়েরও দুটো দিক আছে সব কিছু আমার ভেবে গ্রাস করে ফেলার মধ্যে যে দম্ভ যে আগ্রাসন তা বোধ হয় পৃথিবীর জন্য খুব শুভ মঙ্গলদায়ক নয় বরং তারই উল্টো পিঠে ভাবার পরিসর রয়েছে সব কিছুই আমার তাহলে কেনই বা মুঠোবন্দি করতে চাওয়া তাকে সাধকেরা বাউলেরা দার্শনিকেরা যুগ যুগান্তর ধরে ভেবে চলেছেন সেই একই কথা কে আমি আর কে আমার আসলে সবাই আমার এমনটা ভাবতে পারলে আত্মকেন্দ্রিকতার বুঝি আর কোনো জায়গা থাকে না কিন্তু আত্মনিমগ্নতা সে তো থেকেই যায় থাকারই তো কথা আসলে এ পঞ্চভূতে ঘরা সংসার আর পঞ্চভূতের শরীর কি যেন আচ্ছন্ন করে রাখে যেন কোন এক সত্য নিখিল নাস্তির মৌনে সোহংবাদ করেছি ধ্বনিত লিখছেন সুধীন্দ্রনাথ দত্ত কবি সুধীন্দ্রনাথ দত্তের সোহংবাদ কবিতায় নিখিল নাস্তির মৌনে সোহংবাদ করেছি ধ্বনিত বলেছি আমি সে আত্মা যে উত্তীর্ণ দুরান্ত তারায় উধাও মনের আগে মাতরিষ্যা নিরন্ত ধারায় ফলায় যে কর্মফল তা আমারই বুভুক্ষাজনিত যেহেতু প্রশ্রয়ী আমি তাই আজও নয় অপনীত হিরণময় পাত্র তথা দুর্নিরীক্ষ পুষার কারায় সরাট স্বরূপ লুপ্ত দেশ কাল আমাতে হারায় অথচ অনিষ্ট তীর্থে পলে পলে আমি অগণিত অতিক্রান্ত সন্ধিলগ্ন শূন্য দৃষ্টি শতই স্বগত অসহায় অন্ধকারে, কিন্তু কোথা আত্মপরিচয়? গচ্ছিত জাড্যের ভারে অনিকাম জঙ্গম জগত, জঘন্য চক্রান্তে লিপ্ত অতীন্দ্রিয় ভাবনা নিচয়, ক্ষেত্র নিরপেক্ষ প্রমা প্রতিকারী প্রমাদের গুণে, সংক্ষিপ্ত চেষ্টায় রটে অপৌরস বিবর্তের দুনে। গচ্ছিত জাড্যের ভারে অনিকাম জঙ্গম জগৎ, আমি স্থির নাকি অস্থির বুঝে উঠতে পারিনি তো আজও। আর আমি প্রশ্রয় দিয়েছি বলেই তো সূর্যের সেই হিরণময় পাত্র আজও সরে যায়নি, দেখতে পাইনি সূর্যের ওপাশে আছে কোন সত্য। যতটুকু আলো পড়ে ততটুকুকেই ভাবি এই তো সত্য, আমার এই জীবন, এই ক্ষুদ্র আমি, এই দেহের আশেপাশে রূপের গুঞ্জরণ মোহাচ্ছন্ন করে রাখে আমাদের, কারণ আমরা তেমনটাই চাই, চাওয়া আমারই।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: খড়ের কাঠাময় মাটির প্রতিমার মতো করে একটু একটু গড়ে তোলা আমিত্বকে, আবার সেই আমি এ পঞ্চভূতে বিলীন হয়ে যেতে সময় লাগে না বেশিক্ষণ, তবু আমি তো আছি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর। সুন্দর হলো সে, তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়, আমি বলবো এ সত্য, তাই এ কাব্য, এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করেছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না না পান্না না চুনি না আলো না গোলাপ না আমি না তুমি, ওদিকে অসীম যিনি স্বয়ং করেছেন সাধনা, মানুষের সীমানায় তাকেই বলি আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখনো ফুটে উঠে হলো হা মায়ার মন্ত্রে, রেখায় রঙে সুখে দুঃখে আমি আর আমার চেতনা। রবীন্দ্রনাথের কবিতায় বারে বারে ফিরে আসে সেই কথা, আবার এই আমি না থাকলে যে কি হতে পারে ভেবে দেখেছি আমরা কখনো সখনো, ঠিক কেমন লাগবে আমিহীন এই দুনিয়াটা, সে এক দারুণ রোম্যান্টিকতা। ভাবতে বসলে মনের মধ্যে কোথায় যেন ব্যথা আর বেদনার একটা দোলাচল লেগে যায়, আমি নেই ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে ওঠে। কবিরা একটু বেশি ভাবেন তাই লিখে ফেলেন সেসব, রবীন্দ্রনাথও লিখেছেন, প্রায় একইভাবে লিখেছেন নজরুলও। পরপর দুটো গান শুনে দেখুন, সাহেব চট্টোপাধ্যায় আর সুস্মিতা গোস্বামী।

প্রকৃতির এই বুঝি নিয়ম, এমনই এগিয়ে চলা। আর আমি সেইভাবেই এগিয়ে চলি জীবনে। যখন থাকবো না আমি, কেমন হবে এই পৃথিবীর মাঠ ঘাট বাতাস? আর প্রিয়জন কেমন থাকবে তারা? ভাবার মধ্যে একটা নিতান্ত রোম্যান্টিকতা আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে কোনো এক বেদনাবোধ। সত্যি কি আমি না থাকলে এমনই থাকবে পৃথিবী? এগিয়ে চলার পথে সেই চিন্তা আমাদের মুক্ত রাখুক যাবতীয় জটিলতা থেকে, সংকীর্ণতা থেকে। এই আমি, এই আমার আত্মনিমগ্নতাই হোক পাথেয়, তা কখনোই আত্মকেন্দ্রিকতা নয়। ভোরাই থেকে বিদায় নেব, ওপার ঘন্টার জন্য অপেক্ষা। আর মাঝের পথে সেই যাত্রা, আলোর দিকে যাত্রা, অমৃতের পথে যাত্রা। সঙ্গী অরিজিৎ সিং।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দেশ সফরের শুরুতে আবুধাবি যাবেন। 6 দিনের সরকারি সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি এই 5টি দেশে সফর করবেন। অসম সরকার আগামী 26 মে রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে চলেছে। দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। পশ্চিমবঙ্গে সব সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির পরিচালন সমিতি ভেঙে দিয়েছে রাজ্য সরকার। উচ্চশিক্ষা দপ্তরের তরফে গতকাল এই মর্মের নির্দেশিকা জারি হয়েছে। নতুন সরকার অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ ও চাকরির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তও বাতিল করেছে। সরকারি অনুমতি ছাড়া এখন থেকে গরু, বলদ, ষাঁড়, মোষ বা বাছুর বলি দেওয়া যাবে না বলে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950 কার্যকর করতে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি হয়েছে। মাওবাদী নেতা অর্ণব দামের জামিনের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ তাদের নির্দেশে জানিয়েছেন, অর্ণব দামের বিরুদ্ধে 24 জন পুলিশকর্মীকে হত্যা ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে, যা অত্যন্ত গুরুতর। ইরানে যুদ্ধের আবহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অত্যন্ত গোপনে সংযুক্ত আরব আমিরশাহী সফর করেছেন। সে দেশের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট নাহিয়ান ঐতিহাসিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এদিকে সংযুক্ত আরব আমিরশাহী এই খবর অস্বীকার করেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় আমিরশাহীর বিদেশ মন্ত্রক বলেছে, এই প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা। তারা জোর দিয়ে বলেছে, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক স্বচ্ছ এবং তা শুধুমাত্র আব্রাহাম অ্যাকর্ডসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: শুনছেন 107 FM Rainbow. FM Rainbow, musically yours. গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM Rainbow. সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় বেঁচে আছে পরম। আর ওই যে কাছে এলে দূরে যেতে ইচ্ছে করে না, পরমকে ছেড়েও আপনাদের থাকতে ইচ্ছে করে না, জানি জানি এসব জানি, তাই জন্যই তো একটু দেরি করে করে আসি, আর যাতে ওই ভালো লাগাটা বাড়ে আর কি। যাই হোক, আজ যখন এসেই পড়েছি সকাল 10টা অব্দি আছি, আজ এই যে সপ্তাহের মাঝখানে একটা বৃহস্পতিবার, আর শুধুই তো বৃহস্পতিবার নয়, আজকে 13ই মে, একটা বিশেষ দিন ভাগ্যি সেটা বৃহস্পতিবার আর কি। 13ই মে পরে আজকে হচ্ছে 14ই মে, আজ বৃহস্পতিবার। গলিয়ে যাচ্ছে, কেন গুলিয়ে যাচ্ছে বলুন তো, একটু একটু টেনশন হচ্ছে আর কি। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে সকাল 10:30, ফল ঘোষণা করা হবে বিধাননগরের অফিস থেকে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ঘোষণা করা হবে। আর যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে, জানি তাদের মধ্যে হয়তো খুব কনফিডেন্স রয়েছে যে রেজাল্ট তো অবভিয়াসলি ভালো হবেই, অবশ্যই রেজাল্ট ভালো হবে, ভালো হোক ফল আর ভালো হোক আগামী, আমরাও সেটাই চাই। যদিও এমন ঘটতেই পারে যে খুব একটা সত্যি ভালো হলো না, তাহলেও ভেঙে পড়বার কোনো কারণ নেই, কারণ কত পথ আছে খোলা। আসলে খাতায় কলমে কাগজে কয়েকটা নম্বর সত্যি জীবনটা

কে ডিফাইন করে দেয় না। তবুও সে সমস্ত খাতা কলম কাগজ নম্বর এই অনেক কিছুর যথেষ্ট মূল্য আছে আগামী দিনে, তাই মন দিয়ে পড়াশোনাটা করে যেতে হবে, যেখানে যতটুকু খামতি ছিল আগামী দিনে সেটা পূরণ করে নেওয়ার চেষ্টা তো অবশ্যই করতে হবে। আর এত জ্ঞানের মাঝখানে যে আপনার সঙ্গে তোমার সঙ্গে আছে সকাল 10টা পর্যন্ত, সে অবশ্যই। আর যে পরম ঝিলমিল ঝিলমিল লাগে, একটা দারুণ গান দিয়ে শুরু হয়েছে আজকে নমস্কার কলকাতা, ঈশান মিত্র আর সুচিস্মিতা চক্রবর্তীর কণ্ঠে এই গানটা অবশ্যই বাজছিল ওই আমাদের রঘু ডাকাত ছবি থেকে। আর এরপরে একটা গান শুনবো, একটু অন্যরকমের গান, জয়তী চক্রবর্তীর কণ্ঠে লহগৌরাঙ্গের নাম রে ছবি থেকে। আসলে গানে গানে থাকতে হয় আর জ্ঞানের জন্য আছেই তো পরম

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায়। ঘড়ি বলছে 7:13:44। আজ 14 মে 2026 সাল গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বছরের 134তম দিন, আর বছর শেষ হতে বাকি রয়েছে 231টা দিন। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ 30শে বৈশাখ 1433 সন। একটা মাস পেরিয়ে গেছে 1433 সনের, আর আজ রয়েছি আমরা নমস্কার কলকাতায়। আজকের দিনটা যদি হয় আপনার জন্য বিশেষ, আপনার পরিবারের কোনো কারণে সবিশেষ, তাহলে রইল শুভেচ্ছা। আজকের দিনটা দারুণ কাটান, খুব ভালো কাটুক। আর যদি হয় এমন কোনো দিন যা নিয়ে আসা স্মৃতির ভার মনের ভিতরটা একটু হলেও ভারী হয়ে ওঠে, তাহলেও আছি তো আমরা সবাই মিলে একসাথে হই হই করে কাটিয়ে দেওয়াই যাবে এই সামান্য ছোট্ট জীবনটুকু। আর আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল বেরোতে চলেছে, সে কথা তো বলেই ফেলেছি। যাদের ফল বেরোচ্ছে তারাও আসতে পারো, মেসেজ তো করতেই পারো 9903653992 নম্বরে। পরম রয়েছে তোমাদের অপেক্ষায়, কী নিয়ে মেসেজ সেসব পরে হবে। কিন্তু যাদের ফল বেরোচ্ছে তাদের জন্য একটা স্পেশাল উইন্ডো খুলে রাখা যেতেই পারে, যদি জানাও যে যতক্ষণে ফল প্রকাশ হবে ততক্ষণে পরম চলে যাবে, থাকবে না এখানে। তবুও মানে এই যে পেটের ভিতর গুড়গুড় করা, আমরা গুড়গুড় করা বলতাম, এখনকার বাচ্চারা বোধহয় বাটারফ্লাই বলে, ওকে ঠিক আছে যাই বলুক, তো সেই ফিলিংসটা যদি জানাতে চাও অবশ্যই আসতে পারো 9903653992 নম্বরে। কিন্তু আজকের দিনটাকে বিশেষভাবে উদযাপন করতে গেলে তো অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন একটু ইতিহাসটা। ইতিহাস জানা মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অতীতটা না জানলে ভবিষ্যতের সিঁড়িগুলো ঠিক বানিয়ে ফেলা যায় না। আর ইতিহাস ইতিহাস কখনোই মিথ্যে বলে না, আসলে অনেক ধুলো ময়লার ভিতর থেকে ইতিহাসের আসল সত্যটা উদ্ঘাটন করে নিতে হয়, সেটাই তো মানুষের কাজ। আজকের দিনে জন্ম ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের। ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একজন বাঙালি কবি সাহিত্যিক, সালটা 1849। আজকের দিনেই জন্মেছিলেন তিনি। তার সাহিত্যকর্মের সূচনা 1870 নাগাদ, অর্থাৎ রবীন্দ্রনাথের তখন 9-10 বছর মতো বয়স। আর তার মূল কাজের যে ধারা তা খানিকটা ব্যঙ্গাত্মক। তার ব্যঙ্গ রচনা উৎকৃষ্ট কাব্যম, বাংলা সাহিত্যের অন্যতম হাস্যকৌতুক ব্যঙ্গকৌতুক রচনাকার হিসেবেই ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি। পঞ্চানন্দ নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করতেন তিনি 1878 খ্রিস্টাব্দ থেকে, আর সেইখানেই এই সমস্ত ব্যঙ্গ বিদ্রুপের শ্লেষ উঠে আসত তীব্রভাবে। আসলে এই সময়টা তখন যখন ধীরে ধীরে ব্রিটিশদের প্রতি একটা বিতৃষ্ণা তৈরি হচ্ছে বাঙালির, বিলেতি আদব কায়দা যারা অনুকরণ করতেন প্রগতি সংস্কৃতি এইসবের নামে, তাদেরকেই শানিত ব্যঙ্গে খানিকটা বিদ্ধ করতেন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আজকের দিনেই জন্ম অগ্নিযুগের বিপ্লবী, যুগান্তর দলের নেতা এবং সরস্বতী প্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা অরুণচন্দ্র গুহর। সালটা 1992। অরুণচন্দ্র গুহ 1962 সালে সরাসরি রাজনীতিতে যোগ দিয়েছিলেন, দেশ স্বাধীন হওয়ার পর ছিলেন লোকসভার সাংসদ। 1923 সালে আজকের দিনে মৃণাল সেনের জন্ম। মৃণাল সেনের পরিচয় আলাদা করে দেওয়ার মতো পরিসর বা যোগ্যতা হয়তো আমার নেই। চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, লেখক মৃণাল সেন আজকের দিনে জন্মেছিলেন 1923 সালে। আর আজকের দিনে এমন কোনো কোনো মানুষ চলে গিয়েছিলেন আমাদের ছেড়ে, যাদের কথা না বললেই নয়, আসলে যাওয়া তো নয় যাওয়া, তাদেরই চলে যাওয়ার দিনগুলো মনে রাখার মতো তারা আছেন। প্রভাবতী দেবী সরস্বতী, প্রভাবতী দেবী সরস্বতী বাঙালি ঔপন্যাসিক, তার মৃত্যু আজকেরই দিনে 1972 সালে। 1920 সালে আজকের দিনে প্রয়াত হন আনিসুজ্জামান, যদিও তিনি ওপার বাংলার

বা বলা ভালো, অবশ্যই বলা উচিত বাংলাদেশের শিক্ষাবিদ, তবু আনিসুজ্জামানের রচনার সঙ্গে আমরা পরিচিত। 2020 সালে আজকের দিনে প্রয়াত হন সাহিত্যিক দেবেশ রায়। দিনের ডায়েরির পাতা উল্টে থাকুক পাল্টে যাক, যেমনই হোক সঙ্গে থাকুন পরমের সকাল 10টা পর্যন্ত 107 FM রেইনবোয়ে। গানে গানে অনুপম রায়।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: মালা চন্দনে বাঁধার দরকার নেই, শুধু এই মুহূর্তে যে জিনিসটা আমাদের বাঁধতে চলেছে অবশ্যই সেটা গরমাই। আজ 30শে বৈশাখ, আর যাই হোক মোটামুটি এরা ওই লানিনার কল্যাণে বলা যায় বা কৃপায় বলা যায় আমরা মোটামুটি এই যে গ্রীষ্মের প্রথম মাসটা মোটের ওপর ঠিকঠাক কাটিয়ে দিতে পারলাম। এমন তো রোজ রোজ হয় না, এবছর আমাদের ওপর কৃপা দৃষ্টি রয়েছে সমুদ্রের লানিনার ফলে খানিকটা ঝড় বৃষ্টি হয়েছে।

0: ভালোই কালবৈশাখী হয়েছে। আর এই মুহূর্তেও কিন্তু একটা অক্ষররেখা রয়েছে, একটা নিম্নচাপ অঞ্চলও সুস্পষ্ট হয়ে উঠেছে নাকি আমাদের সাগরে আর কি, বঙ্গোপসাগরে। কিন্তু তার যে খুব একটা প্রভাব পড়তে চলেছে আমাদের কলকাতা বা সংলগ্ন এলাকায় দক্ষিণবঙ্গে এমনটা নয়। আবহবিদরা বলছেন যে কালবৈশাখীর যে প্রভাবটা রয়েছে সেটা এখনও থাকবে, বিকেলের দিকে ঝড় বৃষ্টি হতেই পারে, আর তাহলে যেটা হবে যে রাতের একটুখানি আরামদায়ক পরিস্থিতি তৈরি হবে, কিন্তু সকালবেলা রোদ উঠলেই তো জানেনই যেমন ঘর্মাক্ত আবহাওয়া। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কিন্তু আপাতত কয়েকদিন বেশ কম হবে, মানে জ্যৈষ্ঠ মাস আসছে, জ্যৈষ্ঠের ঝড়, কাজী নজরুলের জন্মদিনও আসছে আসবে, কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কমে আসছে দক্ষিণবঙ্গে, বরং ভারী বর্ষণের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের কিছু কিছু জেলায়। দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত পূর্ব পশ্চিমে একটা অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পূর্ব মধ্যপ্রদেশ, দক্ষিণ বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশ এবং দক্ষিণ আসামের উপর দিয়ে গিয়েছে সেই অক্ষরেখা, তার ফলে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে নেই তেমন সতর্কতা, কিন্তু কেমন থাকবে কলকাতা আর আশপাশ এলাকার আবহাওয়া আজ আর আগামী চব্বিশ ঘন্টায়, কেমন থাকবে, কেমন ছিল গত চব্বিশ ঘন্টায় জেনে নেওয়ার জন্য আমাদের যেতে হবে সরাসরি হাওয়া অফিসে।
1: হাওয়া অফিসের হালচাল হালচাল।
0: আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আজ সারাদিন নাকি মোটামুটি একটু মেঘলা আকাশ থাকবে, আর বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ মেঘের সঞ্চার হতে পারে, শুধুমাত্র মেঘেরই সঞ্চার হবে, ঝড় বৃষ্টি যে হবে এমনটা নয়। যাই হোক, দিনের তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন 27 ডিগ্রির আশপাশে। গত চব্বিশ ঘন্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি কম, আর সর্বনিম্ন অর্থাৎ রাতের তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 89%, সর্বনিম্ন 60%। বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি গতকাল, আর সে কারণেই তো আমরা জানি কতটা ঘাম ঝরেছে আমাদের। যাই হোক, কিন্তু আমরা তো অপেক্ষায় থাকি, আমরা তো অপেক্ষা করি ভালোবাসার আর বৃষ্টির।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: নমস্কার কলকাতায় রয়েছেন আজ বড়মের সঙ্গে, আর ওই যে কথা বলছি আজ উচ্চ মাধ্যমিক একটুখানি দেখবেন নাকি উল্টে পাল্টে স্মৃতির পাতা। এই যে আমি বলেছিলাম যে যাদের রেজাল্ট বেরোচ্ছে তারা বলবে এসে কেমন লাগছে, বলতেই পারে তারা চাইলে, যদি তেমন শ্রোতা থেকে থাকে আর কি। আর যারা নেই তারা কি বলবেন নাকি একটুখানি পেয়েছিলেন কত নম্বর, ওফ বাবা জাস্ট ভাবাই যায় না। আপনাদের নম্বর শুনে এমন তো হতেই পারে যে বাচ্চাগুলোর রেজাল্ট বেরোচ্ছে তারা একটু মনে আশা পেলো, ওই ভাবলো আর কি, ওফ কত নম্বর পেয়েছি আমরা, খুব স্বাভাবিক। কারণ যারা গত 10 বছরে পাস করে বেরিয়ে গেছেন তারা এত নম্বর পেতেন না, এই মুহূর্তে ওরা যত নম্বর পাচ্ছে একটু একটু হিংসে হয় নাকি বিষয়টাতে? আমার তো একটু হয় বাবা, 98% যারা নম্বর পায় তাদেরকে একটু হিংসে হয় বটে। এবং আমরা ছোটবেলায় জানতাম যে এই বিজ্ঞান থেকেই কেবলমাত্র এত নম্বর পাওয়া সম্ভব, অন্য কোনো সাবজেক্টে পাওয়া সম্ভব নয়। সে সব কিছুকে একদম ধূলিসাৎ করে দিয়ে আর্টসের ছেলেমেয়েরা কত কত নম্বর নিয়ে যাচ্ছে, হিংসেই জ্বলে পুড়ে যেতে ইচ্ছে করে কি আপনারও, তাহলে আপনি জানিয়ে ফেলুন 9903659992 নম্বরে। আজ উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা, আর তার আগেই পরম রয়েছে আপনাকে একটু হিংসে জ্বালিয়ে দিতে। না মানে হিংসে তো আপনি নিশ্চয়ই এমনিই জ্বলে থাকেন।

0: অ্যাকচুয়ালি একটুখানি খোঁচা দিতে চাইছে পরম। আর ওই যে এই খোঁচা থেকে যারা এবছর পাশ করছে, যাদের রেজাল্ট বেরোবে, যদি কোনো সমস্যা থেকে থাকে, মানে সমস্যা মানে আমি বলতে চাইছি একটু পেটের ভিতর যদি গুড়গুড় টেনশন থেকে থাকে, তারাও টেনশনটা একদম কাটিয়ে নিতে পারবে। আর সেই টেনশন কাটানোর জন্যই আজ কথা কম কাজ, আই মিন গান বেশি।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা FM রেইনবোতে। তিনে

0: FM Rainbow Tee, 3 ke 3, 3 ke 3, Ganer Hat Trick, Ganer Hat Trick.
1: গৃহপ্রবেশ ছবি থেকে শুনছিলাম অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, আরমান, রশিদ খানের কণ্ঠে গল্প হলো শুরু। আর এবার একটা আধুনিক গান মেঘলা দাশগুপ্তের কণ্ঠে।

0: FM Rainbow-তে তিনেকে তিন, তিনেকে তিন গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক FM Rainbow-তে
1: শুনছেন। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow-তে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতায় রয়েছেন। 7:50 হয়ে 35 সেকেন্ড আরোই আজকে, যার জন্য অপেক্ষা করা হচ্ছে। ওই টিক টিক টিক টিক করে হয়তো একটু করে এগোচ্ছে ঘড়ি, আর মনের মধ্যে বুড়বুড়ি কাটছে, একটা টেনশন, একটা ভয়। সত্যি কি তাই? সেসব নিয়ে কথা হবে, কথা হবে অনেক অনেক বছর আগে আপনার ফেলে আসা সেই ইতিহাস নিয়ে আর কি, মানে আপনার মার্কশিটের ইতিহাস নিয়ে, যদি আপনি চান বলতেই পারেন পরমকে। কিন্তু এই সব কিছুর মধ্যে যে জিনিসটা থাকবে, আজ একটু কথা কম গান বেশি হবে, কারণ ওই টেনশন মুক্ত রাখার তো একটা প্রয়োজন রয়েছে। সেই টেনশন মুক্তিকে আপনি যদি চান তাহলে পরমের সঙ্গে ভাগ করে নিতেই পারেন। আর সেই সঙ্গে একটা ছোট্ট কথা আপনাকে না জানিয়ে দিলেই নয়, সকালবেলা যে জিনিসটার প্রয়োজন হয়, যারা বাজারে টাজারে যান, মনে হলো পরমের যে এই টেনশনের মুহূর্তে একটু বলে দেওয়া যেতে পারে, দুধের দাম কিন্তু বাড়ছেই, 2 টাকা করে বাড়ছে লিটার প্রতি। সমস্ত সরকারি বেসরকারি কোম্পানিগুলোতেই এই বৃদ্ধি ঘটতে চলেছে, আর এর কারণ হিসেবে বলা হয়েছে গবাদি পশুর খাদ্যের দাম বৃদ্ধি, প্যাকেজিংয়ের খরচ বৃদ্ধি, পরিবহন জ্বালানি খরচ বৃদ্ধির ক্ষেত্রে এই দাম বাড়ানো হচ্ছে। অর্থাৎ দুধের দাম আগামী মাস থেকে নাকি কাল থেকেই, সেটা একটুখানি দেখে নিতে হবে। এই মুহূর্তে আমার কাছে সেই খবরটা নেই, তবে দুধের দাম বাড়ছে এটা কিন্তু জানানো রইল। এই কারণে যদি আজ সকালে গিয়েই দেখেন আপনি যে দুধের দাম বেড়ে গেছে, তাহলে কিন্তু একদমই চিন্তা করবেন না, দুধের দাম বাড়ার কথাই ছিল। সকাল সকাল কোনোভাবেই বিক্রেতার সঙ্গে কোনো ঝামেলায় জড়াবেন না, বরং আপনি থাকুন গানে। আর পরম আজকে ঠিক করেছে আপনাকে শোনাবে গান মিলনটিতে পরপর 2টো গান। তার কারণ হচ্ছে প্রতিদিনই যে জিনিসটা ঘটে, যে গান মিলনটির রিকোয়েস্টগুলো প্রথম দিকে আসতে শুরু করে, কিন্তু একসাথে তো অতগুলো গান শোনানো যায় না। কিন্তু আজ পরম নিয়েছে একটা সিদ্ধান্ত, গান মিলনটিতে আপনাকে শোনাবে 2টো গান ব্যাক টু ব্যাক। আর সেই গান দুটো যারা শুনতে চেয়েছেন, একজন ঢাকুরিয়া থেকে সৌভিক আর একজন দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ। যদিও প্রথম গানটা একটুখানি অদ্ভুত, এই খটখটে দুপুর রোদে মায়াবী চাঁদের কথা তো ভাবতে ক্ষতি নেই, আমরা তো এই আশায় বাঁচি আর কি আর করা যাবে।
0: গান মিলান্তি, গান মিলান্তি

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে,
1: নমস্কার কলকাতা,
0: নমস্কার কলকাতা।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দিনের সফরের শুরুতে আবুধাবি যাবেন। 6 দিনের সরকারি সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালি সফর করবেন। দীর্ঘ জটিলতা কাটিয়ে চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ আগামীকাল শুরু হচ্ছে। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর মেট্রো লাইনে বাকি থাকা 366 মিটার অংশের নির্মাণ কাজের জন্য বাইপাসের কিছু অংশে 2 দফায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। প্রথম দফায় আগামীকাল রাত 8টা থেকে 18 মে সকাল 8টা পর্যন্ত পশ্চিম দিকের একটি লেন এবং দ্বিতীয় দফায় 22 মে রাত 8টা থেকে 25 মে সকাল 8টা পর্যন্ত পূর্ব দিকের লেনে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার। আজই পরীক্ষার্থীদের মার্কশিট ও সার্টিফিকেট দেবে স্কুল। সরকারি অনুমতি ছাড়া এখন থেকে গরু, বলদ, ষাঁড়, মোষ বা বাছুর হত্যা করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950 কার্যকর করতে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে। মাওবাদী নেতা অর্ণব দামের জামিনের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ তাদের নির্দেশে জানিয়েছেন, অর্ণব দামের বিরুদ্ধে 24 জন পুলিশকর্মীকে হত্যা ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে যা অত্যন্ত গুরুতর। ইরান যুদ্ধের আবহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অত্যন্ত গোপনে সংযুক্ত আরব আমিরশাহী সফর করেছেন। সে দেশের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট নাহিয়ান ঐতিহাসিক এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এদিকে সংযুক্ত আরব আমিরশাহী এই খবর অস্বীকার করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় আমিরশাহীর বিদেশ মন্ত্রক বলেছে এই প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। হিমাচল প্রদেশের ধর্মশালায় খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: শুনছেন 107 FM রেইনবো, FM রেইনবো, মিউজিক্যালি ইয়ার্স। গানে বাজুক অনির রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবো শুনছেন। নমস্কার কলকাতা, ঘড়িতে 8:08 হয়ে 38 সেকেন্ড, আর পরম ফিরে এসেছে পার ঘন্টায় আপনার মেসেজ নিয়ে, তার সঙ্গে আর নিজের কিছু কথাবার্তা নিয়ে। আজকের দিনটা, এই 14 মে দিনটার কথা হচ্ছে। আজকের দিনে কিছু কিছু বিশেষ ঘটনা ঘটেছে, সে কথা তো আমরা আগেই বলেছি। তাছাড়া এমন কিছু কিছু দিন হিসেবে পালন করা হয়, বেশিরভাগই আমাদের দেশে করা হয় না, খুব কমই এরকম বিশেষ দিন আছে, মজার দিন অ্যাকচুয়ালি, যেগুলো নিয়ে ভাবতে গেলে মনে হয় যে উফ, এ নিয়ে তো অনেক কিছু ভাবার আছে। সেরকমই একটা বিশেষ দিন পালন করা হয় ইউনাইটেড স্টেটসে, ন্যাশনাল ডিসেন্সি ডে হিসেবে পালন করা হয় আজকের দিনটা। একটু ডিসেন্ট হতে বলা হচ্ছে আর কি, মানুষজন, নাগরিক কীভাবে একটু ডিসেন্ট ওয়েতে জীবনযাত্রা পালন করবেন, আর তার উপর নির্ভর করে একদম একটা গোটা সমাজ, একটা গোটা দেশ ডিসেন্সিতে থাকবে, সেই বিষয়টাই সচেতন করবার জন্যই এই ডিসেন্সি ডে পালন করা হয় 14 মে। মোটামুটি সকলেই নাকি এদিন ডিসেন্ট ওয়েতে লাইফ লিড করেন। 2017 সাল থেকে এই বিশেষ দিনটা পালন করা হচ্ছে। অবশ্যই একটা, মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এগুলো সবই বেসরকারি উদ্যোগে এবং কোনোভাবেই এর সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে কোনো না কোনো বিপণনের ব্যবস্থা আর কি। তো যাই হোক, কিন্তু আমরা এই দিনগুলো থেকে ভাবতে পারি যে জিনিসটা, সেটা হচ্ছে যে এই যে আইডিয়াগুলো, সেগুলোকে যদি আমরা একটুখানি নিজেদের মধ্যে ভাবতে শুরু করি তাহলে মন্দ হয় না। এই যে রাস্তাঘাটে চলতে, পথে, কি আর বলবো দাদা, কালকে উঠেছিলাম মেট্রোয়ে, এক ভদ্রমহিলার কথাই বলছি, পুরুষদের সঙ্গে মহিলারা মাঝে মধ্যেই লড়ে থাকেন, এই জায়গা দিচ্ছেন না দাদা, এদিকে কেন দাঁড়িয়েছেন, ওদিকে কেন দাঁড়িয়েছেন, সত্যি বলছি সমস্যা একটু হয়। আপনারা দাদারাও যদি একটুখানি বিবেচনা করে দেখেন যে আপনারা যদি একটু ওদিকে থাকেন সেটা অন্য কথা, যাই হোক আমি অবশ্যই সেই নিয়ে এখানে কোনো কথা বলবো না। কিন্তু সেই ভদ্রমহিলা, হ্যাঁ, আমার থেকে একটু ছোটোই বয়সে, কি যে তার মাথায় জাগলো, তিনি পা ছুঁড়তে শুরু করে দিলেন, একদম সত্যি কথা বলছি, পাটা ছুঁড়তে শুরু করে দিলেন, এমনভাবে ছুঁড়লেন মনে হলো যেন তার কিছুই হয়নি, অথচ লাগলো বেদম জোরে। আমার একার নয়, আমার পাশের যিনি দাঁড়িয়েছিলেন তাঁরও ডিসেন্সির অভাব, বুঝলেন কি না। তো আজকে এই ডিসেন্সি ডেতে যদি আমরা সকলের মতো ভাবি যে হ্যাঁ, সমস্যা সকলেরই আছে জীবনে, নানারকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তো জীবন চলে আমাদের, কিন্তু রাস্তাঘাটে একটা ন্যূনতম ডিসেন্সি বজায় রাখতে হয়, কারণ আমরা তো মানুষ। এরকম বলাটা খুব সোজা, কিন্তু যখন মাথাটা গরম হয়ে যায় তখন সত্যি কি বলে ফেলছি সত্যিই মাথায় থাকে না। আসলে এটা একটা নিয়মিত চর্যার মধ্যে পড়ে আর কি, চর্চা করতে হয় যে চর্যায়, সেরকমভাবে নিজেদের যদি একটুখানি সবসময় সচেতন রাখা যায় যে না, অন্যের সাথে যখন কথা বলছি তিনি তো আমার নিজের কেউ নন, তাই যা খুশি তাই তাকে বলে দেওয়া যায় না, একটু যদি ব্যবহারে সংযম দেখানো যায় তাহলে মন্দ হয় না। তো আজকে সেই ডিসেন্সি ডে, আর ডিসেন্সি কতটা থাকবে বজায় মার্কশিটে সেটা তো বলবে সময়, বেরোবে উচ্চ মাধ্যমিকের ফল। কিন্তু শুধু উচ্চ মাধ্যমিকের ফল নিয়ে তো কথা হচ্ছে না, কথা হচ্ছে সেই পুরনো স্মৃতি হাতরে বার করে আনা ফলাফলের, মার্কশিট নিয়ে কথা হবে আজ। 9903 নম্বর ভুলে গেছি, এই এত নম্বরের মাঝখানে থাকতে গেলে তো নম্বর একটু ভুলে যেতেই হয়, তাতে কিচ্ছু এসে যায় না, নম্বর আপনার মনে আছে আমি জানি, আপনি পাঠিয়ে ফেলবেন মেসেজ, আর মেসেজ আসতে শুরু করেছে, পরম পড়বে, কিন্তু তার আগে গান থাকবে বেশ মন ভোলানো। শ্রেয়া ঘোষালের কণ্ঠে একটা পুরনো গান শুনছিলাম, আর তারপর পৌশালীর কণ্ঠে একটা গান, একেবারে আনকোড়া, গত বছর প্রকাশিত একটা আধুনিক গান।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: FM রেইনবোতে। রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
3: রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন আজ পরমের সঙ্গে। একটু আগে বলছিলাম যে আজকে এটা ডিসেন্সি ডে, ডিসেন্ট হিসেবে থাকার কথা বলছেন ওই আমেরিকার মানুষজন, কিন্তু ঘটনা হচ্ছে যে ডিসেন্ট কি আর সবাই হন এই মুহূর্তে। একটা খবর গতকাল থেকেই বেশ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, দেখা যাচ্ছে ফ্রান্সের পুলিশ বলছে যে রাস্তাঘাটে একটু সাবধানে গাড়ি চালাবেন। কেন না, আপনার ডিসেন্সির কোনো অভাব নেই, কিন্তু রাস্তাঘাটে কিছু হরিণ ঘুরে বেড়াচ্ছে যারা কিন্তু মত হতে পারে। হ্যাঁ, একদমই তাই, তারা এমন কিছু খেয়ে ফেলেছে যার ফলে তাদের রাস্তাঘাটে চলাফেরাটা ঠিকঠাক ডিসেন্ট নয় আর কি। কখন যে হুড়মুড় করে গাড়ির উপর উঠে পড়বে আপনি বুঝতেও পারবেন না, আর শেষকালে একটা বিপত্তি হবে আর কি। তো এই ইনটক্সিকেটেড ইনটক্সিকেটেড ডিয়ারদের থেকে একটুখানি সতর্ক থাকতে বলেছে ফ্রান্স পুলিশ, কারণটা আর কিছুই নয়। আসলে এই সময় বনে বাদারে এমন কিছু ফল ফলছে যার ভিতরে একটা ফার্মেন্টেশন তৈরি হচ্ছে, তো সেই ফার্মেন্টেড ফল খেয়ে হরিণেরা মোটেও সুস্থ থাকতে পারছে না, তাদের মধ্যে একটা আনজান আনজান ভাব তৈরি হচ্ছে, তারা একটু মত্ত অবস্থায় ঘুরে টুরে বেড়াচ্ছে আর কি। এই আর কি, আর কিছুই না। মানুষ যে কত ডিসেন্ট হতে পারে সে তো আমরা জানি, কিন্তু ঘটনা হলো যে পশু প্রাণীদেরও মধ্যেও তো এই সমস্ত জিনিস আছে, তাই আমাদেরই একটু সতর্ক থাকতে হবে। আর এই ভাইরাল ভিডিওর কথা বলতে গিয়েই মনে পড়লো, গতকাল আরেকটা ভিডিও দেখছিলাম, এই না প্লিজ একদমই অন্যভাবে নেবেন না। আমরা তো ছোটোবেলায় ভাবতাম যে লেখাপড়া শিখে কত কী করতে হবে হেন তেন, তো গত কয়েক বছরে আমরা দেখেছি যে এইসব আরজে ভিজে ডিজে এই সমস্ত জাস্ট কোনো ব্যাপারই না, প্রফেশন হিসেবে কিন্তু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা একটা দারুণ জায়গা তৈরি করে ফেলেছেন নিজেদের। সেরকমই একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের ভিডিও দেখছিলাম, তিনি করেছেন কি নুডলস বানানোর ভিডিও করেছেন, যেখানে সেখানে নয়, একদম দারুণ পাহাড়ি এলাকায় পর্যটন কেন্দ্র, কয়েকটা টেবিল চেয়ারও পেতে ফেলেছেন, হ্যাঁ বোঝাই যাচ্ছে খরচ করেছেন, আর প্রচুর ওই নুডলস, ইনস্ট্যান্ট নুডলসের প্যাকেট রেখে তিনি ভিডিওটা শুরু করেছেন। তারপরে বললেন কি না যে ঝর্ণার জল দিয়ে বানাচ্ছি সেই নুডলস, নুডলস বিক্রি হলো দেদার, একজন দুজন করে আস্তে আস্তে মোটামুটি প্রচুর বিক্রি হয়ে গেল, আর দামটাও খুবই কম রেখেছিলেন, সামান্য এক প্লেট ওই নুডলসের দাম রেখেছিলেন 100 টাকা, আর তাতে যদি মাখন মাখিয়ে দিচ্ছিলেন তাহলে দাম নিয়েছিলেন 120 টাকা। কিন্তু ঘটনা হলো যে দিনের শেষে তিনি নাকি 24,000 টাকা রোজগার করে ফেলেছেন মাত্র একদিনে, একটি পর্যটন কেন্দ্রে পর্যটকদের নুডলস খাইয়ে রোজগার করে ফেলেছেন 24,000 টাকা। সত্য মিথ্যা অবশ্য আমরা জানি না, যেরকমটা বলেছেন উনি ওনার সোশ্যাল মিডিয়া পোস্টে সেখান থেকেই আমরা জানতে পারছি, কিন্তু এত কিছু ভাবলে কি আদৌ চলবে? আসলে তো রয়েছে আজ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, কেমন হয়েছিল আপনার ফল, উচ্চ মাধ্যমিকে কবে পাস করেছিলেন, সেই সব কিছু নিয়ে এই মুহূর্তে রয়েছেন প্রবাল শর্মা অধিকারী বিলাসপুর ছত্তিশগড় থেকে, বলছেন প্রিয় শ্রবণ সাথী পরম, ওফ কি মিষ্টি একটা সম্ভাষণ, তোমাকে আর সকল শ্রোতা বন্ধুদের জানাই সুপ্রভাত, ভোড়াই থেকে শুনছি, এক অন্যরকমের ভোড়াই শুনে সমৃদ্ধ হলাম, থ্যাংক ইউ সো মাচ। টপিকে বলি, 2007 আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছিলাম, 31 মার্চ ছিল দিনটা, তার আগের রাতে ইষ্টনাম জপ করেছি সারা রাত, প্রায় পরীক্ষার ফল ঘোষণার আগে আমাকে এরকমই করতে হতো, ফল ভালোই হয়েছিল সত্যি, বাবা মা খুব খুশি হয়েছিলেন, নিকট আত্মীয় প্রতিবেশীদের ভোজ খাইয়েছিলেন, চোখে অনেক স্বপ্ন ছিল, কিন্তু কলেজে সম্পর্কে, আচ্ছা কলেজ যা শুনে এসেছিলাম তা নিয়ে এক্সাইটেড ছিলাম, কিন্তু বিশেষ কিছু পরিবর্তন হলো না কলেজেও, থাক সে কথা। সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই শুভকামনা, রেজাল্ট যাই হোক ভেঙে পড়ার কোনো জায়গাই নেই, ঈশ্বর মঙ্গলময়, শুভেচ্ছা জানিয়েছেন প্রবাল শর্মা অধিকারী বিলাসপুর ছত্তিশগড় থেকে। সুপ্রভাত জানিয়েছে সৌভিক সরকার ফ্রম কসবা হালতু, লিখে পাঠিয়েছে সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানাই, আর হিংসে হয় না, এককালে রাগ হতো এখন মজাই মনে হয়, কারণ আমি তো দেখি চাকরি না পাওয়ার জন্য সেই তার পছন্দের কাজ না পেয়ে অন্যকে কাজ করতে হচ্ছে, কারণ তখন তাদের গর্ব করত, অহংকার উঠত, এখন অন্তর্যামী হাসেন। আর মানে ঠিক আছে, খুবই একটা হতাশাব্যঞ্জক পোস্ট, কিন্তু দেখে ঠিক আছে, হিংসা না করলেও চলবে, কিন্তু এই যে ঝুড়ি ঝুড়ি নম্বর পাচ্ছে নতুন প্রজন্মের বাচ্চারা, আমরা আমরা যারা পুরনো প্রজন্মের, যারা একটু নম্বরের জন্য কত লড়াই করতে হতো, তারপর সেই নম্বরটা না পেলে উদম কি বলবো আর কি, মায়ের হাতের মার, সে যে কি মিষ্টি কি মিষ্টি কি আর বলবো। যাই হোক, শাওন বারাসাত থেকে লিখে পাঠিয়েছে, ভাবতেই অবাক লাগে এখনকার ছাত্রছাত্রীরা কত নম্বর পায়, কিন্তু তাও তারা তাদের বাবা মায়েদের খুশি করতে পারে না। এটা এটা এটা মানে এটা একটা চিরন্তন সত্য। ওই সকালবেলা যেরকম বলছিলাম যে অবিনশ্বর ব্রহ্মাণ্ডের মতোই ও এক চিরন্তন সত্য, যতই দাও বাবা মায়ের পোষায় আর না, মানে কি আর বলবো। আমরা 50 পেলেও আমরা মার খেয়েছি, এরা 90 পেলেও মার খাচ্ছে, 100 পেলেও কোন দিন মার খেয়ে যাবে কি জানি, বাবা মারা কি 100-120 এক্সপেক্ট করেন, হবে হয়তো। যাই হোক, শাওনের বারাসাত থেকে লেখা মেসেজটা পড়ে ফেলি। শাওন বলছে, আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি 10 বছরেরও বেশি সময় হয়ে গেল, তখন সায়েন্স আর্টস কমার্সে 60-70% নম্বর তুলতে গিয়ে কাল ঘাম ছুটে যেত, কিন্তু যেটুকু নম্বর পেয়েছিলাম তাতেই খুশি ছিলাম। আরেকটা মেসেজ রয়েছে অর্জুন সিং এর, তামিলনাড়ু থেকে অর্জুন সিং লিখে পাঠিয়েছে, গুড মর্নিং টু অল, সব ছাত্রছাত্রীদের HS এর রেজাল্ট বেরোবে, সবাইকে শুভেচ্ছা জানাই, যারা উত্তীর্ণ হতে পারলে না, যদি না পারো কেউ, তাহলেও তাদের সুযোগ রয়েছে আগামী বছরের জন্য, তাই আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। জীবনটা এখানেই শেষ নয়, তাই আগামী দিন হোক নতুন করে শুরু। আমার HS এর রেজাল্ট বেরিয়েছিল 2012 সালে, সেদিন সকাল থেকেই ভয় ছিল, তারপর ভাবলাম যা হবার হবে, দেখা যাবে, এখন এই মুহূর্তে খুশি থাকতে হবে। খুব খুব ভালো সব মেসেজ আসছে। আর সবচেয়ে বড় কথা কি, যাদেরকে চিনতাম এতদিন ধরে, জেনে যাচ্ছি কবে HS পাস করেছিলেন তারা, সে এক দারুণ হই হই ব্যাপার, রই রই ব্যাপার, মানে হই হই কাণ্ড, রই রই ব্যাপার, একেবারে ঝড় ঝঞ্ঝাড় মতো করে যে এসে পড়ে তার নাম পরীক্ষা, আর পরীক্ষা শেষের পর যে বজ্র বিদ্যুৎ নিয়ে আসে তার নাম রেজাল্ট।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন আজ পরমের সঙ্গে। আর আজ বেরোবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, সেই নিয়ে রয়েছি, একটু কথাবার্তা বলে ফেলতে চাইছি যাতে আগে ভাগেই খানিকটা সময় পেয়ে যাওয়া যায়। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখে পাঠিয়েছেন, আমাদের সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার খুব ভালো ফল করলেও এখনকার মতো মার্কস কেউ পেত না, তাই আজ মনে হয় যদি এখন পরীক্ষাটা দিতে পারতাম তাহলে হয়তো মার্কসটা একটু বেশি পেতাম। যাই হোক, নতুন পরীক্ষার্থীদের জানাই শুভেচ্ছা, রেজাল্ট হোক খুব ভালো। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখে পাঠিয়েছেন, আমি 407 পেয়েছিলাম 500-র মধ্যে, আর্টসের স্টুডেন্ট ছিলাম, আর কেউ বেশি নম্বর পেলে আমার হিংসে হতো না, ভাবতাম নিশ্চয়ই পরিশ্রম কম হয়েছে আমার তরফে। হ্যাঁ, রেজাল্টের দিন খুব টেনশনে ছিলাম, পরে ভাবলাম টেনশন করে কী হবে, যা হওয়ার তো পরীক্ষার খাতায় হয়েই গিয়েছে। জীবনে আরও অনেক বড় পরীক্ষা বাকি রয়েছে, তাই আজ যাদের রেজাল্ট তাদেরকে সবাইকে জানাই যে রেজাল্ট ভালোই হবে, আর জীবনে সামনে রয়েছে আরও অনেক অনেক বড় পরীক্ষা, সেগুলো টপার টপ পাস করে যেতে হবে, ফল ভালো করতে হবে একদম দুর্দান্ত করে। বেশ কথা, নিবেদিতা সেন শাওড়াফুলি থেকে লিখে পাঠিয়েছেন, পরম গুড মর্নিং। পরম, আমাদের ছোটবেলায় এত বড় বড় নম্বর ছিল না, ওই মোটামুটি 70-60 এসবই পেতাম, বাড়ির লোকেরাও তাতেই সন্তুষ্ট থাকত, আমাদেরও আনন্দ ছিল। কিন্তু এখন দেখি বাবা মারা দেখেন কটা লেটার পেল, না হলে এত মাস্টার রেখে কি লাভ হলো, এসব বলতে থাকেন। কত পার্থক্য আমাদের ছোটবেলায়, কি যে একটা দুটো মাস্টার ছিল, অনেক ভাই বোন এই আর কি, সে কথা সত্যি বটে। দিন বদলে গেছে, পরিবর্তন নিয়ত সত্য, আর সেই পরিবর্তনকে মেনে নিয়েই কিন্তু এই নতুন নম্বরের সঙ্গে আমাদের এগিয়ে যেতে হবে। একদম ছোটদের নম্বরের দিকে নজর দেবেন না, আপনি কত নম্বর পেয়েছিলেন জাস্ট ভুলে যান। বরং শাহজাহান রিজেন্সি থেকে গানটা শুনুন আর শুধু ভালোবাসা চান।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায়। শুনছিলেন গান কিচ্ছু চাইনি আমি, কিন্তু কিচ্ছু নাই চাইলে কি আর সব কিছু হয়? চাওয়া আমাদের মধ্যে থাকেই। ওই যে সকাল থেকে কথা হচ্ছে, আমি আমি কি আর চাওয়া ছাড়া থাকতে পারি? সেরকম কোনো চান্সই নেই বলতে গেলে। এই মুহূর্তে যে জিনিসটা আপনার কাছে চাওয়ার সবচেয়ে বড় বিষয় হয়ে উঠতে পারে, সেটা হচ্ছে এই কেমন থাকবে রাস্তাঘাট। এটা আপনি জানতেই পারেন, মানে জানতে চাইতেই পারেন আর কি। তবে এই বিষয়টা তো পরম আপনাকে জানাতে পারবে না, তার জন্য আপনাকে পরমের সঙ্গে সরাসরি চলে যেতে হবে লালবাজারে। কেমন থাকবে রাস্তাঘাট, কেমন হবে যানবাহনের সমস্যা, কিছু আদৌ হবে কিনা জেনে নেওয়া যাক সরাসরি লালবাজার থেকে।
3: নমস্কার, লালবাজার ট্রাফিক কন্ট্রোল থেকে বলছি। শুক্রবার সবাই কি মুহূর্তে শহরের যান চলাচল স্বাভাবিক রয়েছে। আজকে উল্লেখযোগ্য মিটিং মিছিল বলতে সকাল 10টার সময় একটি রিলিজিয়াস প্রসেশন, সেটা বিলকুসা স্ট্রিট থেকে বেরিয়ে আশেপাশের এরিয়াগুলো ঘুরে আবার ব্যাক টু অরিজিন হবে, 150-200 মতন স্ট্যান্ড। এছাড়া আরেকটি প্রসেশন পাচ্ছি, সেটা আপনার বেরাবে ক্যালকাটা মেডিকেল কলেজ গেট থেকে বেরিয়ে অল অ্যালং আসবে হচ্ছে এমজি রোড কলেজ স্ট্রিট, 70-80 মতন স্ট্যান্ড। এছাড়া আর বড় মিটিং মিছিলের খবর আমাদের কাছে কিছু নেই, তাই আশা রাখি বাকি দিনটুকু ট্রাফিক নর্মালি থাকবে। নমস্কার,
2: অনেক ধন্যবাদ দাদা, দিনগুলো ভালো থাক। যেভাবেই হোক না কেন আমাদের দিনটা ভালো যাওয়া নিয়ে কথা, জ্যাম হলে একটু সমস্যা হয় বটে। আর যে জিনিসটা সমস্যা হয়, জ্যাম কাটাতে গিয়ে সবাই মেট্রোয় উঠে পড়েন, তো স্বাভাবিক স্বাভাবিক সবাই চাইবেন একটুখানি কম সময়ে যাতে পৌঁছে যাওয়া যায়। তার ফলে প্রচণ্ড ভিড় হয়, কি আর করা যাবে, এই নিয়েই থাকতে হবে। কিন্তু আপাতত যেটা ওই আর কি করে যে বলি যে দাদা একটু সরে দাঁড়ান, এটাই হচ্ছে বড় সমস্যা জানেন তো। এই ভিড়ের সময় কিছুই করার নেই আসলে, করার যেটা আছে সেটা অবশ্যই গান শোনার আছে। আপাতত 107 FM রেইনবোয় আপনার জন্য গান নিয়ে রয়েছে পাপন, আর এই গানটার যা নাম ছবির তাই নাম, কি করে বলবো।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন আপনি। আর সবাই ঘুরে বেড়াচ্ছেন কানসে, কানের ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার অর্থই হচ্ছে একটা দারুণ সাজগোজ করে এগিয়ে যাওয়া। আর সেই সাজগোজের পিছনে নানা রকম ভাবনা চিন্তা থাকে। ভারতবর্ষ থেকে অনেকেই গিয়েছিলেন মেটগালায় আর কান ফিল্ম ফেস্টিভ্যালে। যারা চান একটু সেজেগুজে যেতে, তাদের জন্য এটা একটা নাকি দারুণ ব্যাপার। কিন্তু অনেকেই আবার বলেন নিন্দুকেরা যে কানসে যাওয়াটা অত এমন একটা কিছু ব্যাপার না, টাকা থাকলেই যাওয়া যায়। যাই হোক, সেই সমস্ত কথা নিয়ে খুব একটা এগিয়ে গিয়ে লাভ নেই। কথা হচ্ছিল আজকে মাধ্যমিক ফল নিয়ে, যে ফল কিভাবে হবে, কেমন হবে, কোথায় ভালো হবে, আদৌ হবে কিনা, সেই সব কিছু নিয়ে যারা টেনশনে রয়েছে তাদেরকেও এটা বলা যেতে পারে যে টেনশন করে লাভ নেই। আসলে এর থেকে বেশি আমরা আর কী বা বলতে পারি? সত্যি আমাদের খুব যে বেশি কিছু বলবার রয়েছে এরকমটা নয়, কারণ সত্যি কি আমরা জানি অনেক কিছু। এই যে নিরন্তর বকবক করে চলা, সত্যি কি আদৌ কোনো অর্থ আছে? ভেবে দেখতে গেলে নেহাতই সামান্য কথা নয় বটে, আপাতত মেসেজ একটা পড়ে ফেলতেই হয়। কারণ এই বকবকের মধ্যেও যে জিনিসটা সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে একটা কানেকশন তৈরি করা। সত্যি কি আমরা এই কানেকশনটা ছিন্ন করতে চাই? তাই এই নিরন্তর কথা বলে চলার মধ্যেই আমরা পাই একটা যোগ। শুভ সকাল লিখে পাঠিয়েছেন বহরু থেকে মাধাই দাস। লিখেছেন, পরম দিদি ভাই, অনেকদিন পর আপনাকে পেলাম, অনুষ্ঠান ভালো লাগছে, থ্যাংক ইউ। আর তারপরে লিখেছেন, না কিছুই তো লেখেননি, শুধু একটা গান শুনতে চেয়েছেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে। শ্রেয়া ঘোষালের কণ্ঠে দুটো গান শুনিয়ে দিয়েছি, তবু এই গানটা যদি শোনাতে পারি আমি নিশ্চয়ই শুনিয়ে দেব গান মিলনটিতে। আর কোনো মেসেজ এই মুহূর্তে বোধ হয় নেই না? আছে, আছে, রেজাল্টের কপি আছে তো আমাদের কাছে। মাধাই দাসই বলছেন যে, সুপ্রভাত, আমার ছোট ছেলে, আচ্ছা, ছোট ছেলের আজ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, টেনশন আছে আমাদের, ওর নেই, তবে আমরা বিশ্বাস রাখি ও ভালোই ফল করবে। তবু যতক্ষণ না জানতে পারছি, তবু মনের মধ্যে কেমন যেন একটা হচ্ছে, আশীর্বাদ করুন আগামী দিনে যেন স্বপ্ন পূরণ হয়। নিশ্চয়ই হবে, আসলে নিজের মতো করে স্বপ্ন দেখতে পারলে তা পূরণ হয়নি এমন বোধ হয় মানুষ কমই আছেন। পুষ্কর ঘোষ লিখে পাঠিয়েছেন বোলপুর থেকে, 1994 সালে এইচএস পাশ করেছেন পুষ্কর ঘোষ। লিখছেন একটা মেসেজ, মেসেজ বললে কমই বলা হয়। লিখছেন, আমি যদি এই পেয়েছি কত পেয়েছিস তুই, আমি তো ক্লাসে 10-এর ভেতর, তুই হয়েছিস 2, অঙ্কে আমার 92, তুই কত পেয়েছিস? আমার চেয়েও 5 বেশি তোর, হিংসে হচ্ছে, ইস। ফিজিক্সে তুমি বাবু সোনা আমার চেয়ে কম, বায়োলজিতেও সমান সমান, আছেই আমার দম, তোর যেন আজ টোটাল কত হলো পার্সেন্টাইল, এতেই বাবুর দিমাগ দেখো, আদিক্ষেতার স্টাইল, গা জ্বলে যায় মাথায় আগুন, আমার কেন হয়নি, পরীক্ষা হলে সবাই লিখলো কেউ তো কথা কয়নি, তাহলে ও এমন কি আর ঝড়ালো মধু খাতায়, এত

বেশি পেল, আসছে না তো মাথায়? নিশ্চয়ই বেটা টুকলি করে দেখেই লিখেছে গোটা, আমার বাবা ওসব নেই কো, আমার পড়া খাটা, সব দিয়েছি উজাড় করে পরীক্ষার ওই খাতায়, তবুও কেন ওর নম্বর ঘুরছে আমার মাথায়? ঘুম আসে না ভেবেই মরি, অনেকটা পেয়েছিস, হিংসে আগুন জ্বলছে মাথায়, তুই এগিয়ে। ইস, পুষ্কর ঘোষ বোলপুর থেকে লিখে পাঠিয়েছিলেন এই কবিতাটা। আর কবিতা বললেই তো কেমন যেন একটা ওই হয়ে যায় আর কি, কিন্তু কবিতার ভিতর থেকে যে অর্থটা বেরিয়ে এলো খুব ভালো নয় আর কি। এই মনটাকে আমরা যদি একটুখানি বেঁধে রাখতে পারি তাহলেই ভালো হয় সকলের জন্য। আপাতত মনের গানে উজ্জয়িনী মুখোপাধ্যায়।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দিন সফরের শুরুতে আবুধাবি যাবেন। 6 দিনের সরকারি সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালি সফর করবেন। নতুন দিল্লিতে আজ ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের 2 দিনের বৈঠক শুরু হবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর। ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা ছাড়াও সদস্য ও অংশীদার দেশগুলির প্রতিনিধি দলের প্রধানরা উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন তাঁরা। সরকার অবিলম্বে অপরিশোধিত ও সাদা পরিশোধিত চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। চলতি বছরের সেপ্টেম্বর বা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে খবর। উত্তরপ্রদেশে গত 24 ঘণ্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত 60 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে প্রয়াগরাজে, মারা গেছেন 17 জন। 100 জনেরও বেশি আহত মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। মণিপুরে জুজাংটেক এবং লংসাইতে বিষ্ণুপুর খোপুম সড়কে অজ্ঞাত সশস্ত্র দুষ্কৃতীদের হামলায় গত সন্ধ্যায় 1 জনের মৃত্যু হয়েছে। আহত 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে মণিপুরে চলতি অশান্তির প্রেক্ষিতে গ্রামবাসীরা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। বিভিন্ন স্পর্শকাতর জায়গার নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। দীর্ঘ জটিলতা কাটিয়ে চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ আগামীকাল শুরু হচ্ছে। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর মেট্রো লাইনে বাকি থাকা 366 মিটার অংশের নির্মাণ কাজের জন্য বাইপাসের কিছু অংশে 2 দফায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। প্রথম দফায় আগামীকাল রাত 8টা থেকে 18 মে সকাল 8টা পর্যন্ত পশ্চিম দিকের একটি লেন এবং দ্বিতীয় দফায় 22 মে রাত 8টা থেকে 25 মে সকাল 8টা পর্যন্ত পূর্ব দিকের লেনে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। রাজ্য সরকার শিক্ষক ও পুরনিয়োগ দুর্নীতি এবং সমবায় ক্ষেত্রে অনিয়ম সংক্রান্ত 4টি মামলায় অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের জন্য সিবিআইকে অনুমতি দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে সাংবাদিক বৈঠকে জানান, দুর্নীতিগ্রস্ত আমলা ও আধিকারিকদের বাঁচাতে বিচার প্রক্রিয়া শুরুর কাজ অনুমোদন করেনি পূর্বতন সরকার। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।
1: সাতসুরে সারাদিনে রয়েছেন আপনি, নমস্কার। কলকাতা চলছে আপাতত আপনার কানের পাশে, আর অনুপম, না এটা অনুপমের গান নয়, এটা রূপঙ্করের গান। রূপঙ্করের গান শুনছিলাম আমরা 22শে শ্রাবণ ছবি থেকে, অনুপম রায়ের কথা এবং সুরে এই গানটা। অনেক বেশ বেশ এই গানটাও মনে হয় আজকাল অনেক পুরনো দিনের গান। আসলে সময় চলে যায় কিভাবে আমরা নিজেরা ঠিক ধরতেও পারি না, যা আজকে আছে সেটাই কালকে কাল হয়ে যাবে, এ তো একটা চিরন্তন বিষয়। গান ফানগুলো শুনলে কিন্তু সত্যি এরকম মনে হয় যে আমরা কত হু হু বেগে এগিয়ে চলেছি। এইসব পুরনো গান আমাদের ভালো লাগে, আবার নতুন গান যেগুলো আসছে সেগুলোও ভালো যে লাগে না তা নয়। আর সেই সব গান নিয়েই তো আমাদের এই সাত রঙের সারাদিন FM রেনবোয় আপনি রয়েছেন, শুনছেন নমস্কার কলকাতা। আর নমস্কার কলকাতায় আজকে তাদের জন্য শুভেচ্ছা যাদের বেরোচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। আর তার মাঝখানে জানিয়ে রাখতে চাই আরও একটা কথা, আসলে ওই ছোটো ছোটো কথা যা মনে পড়ে আর কি, মনে তো আমার ঠিক পড়ে না, ইন্টারনেট মনে করিয়ে দেয়। এই যে কালের কথা বলছিলাম যে দিনকাল কত বদলে গেছে, আজকালকার বাচ্চারা কত নম্বর পায়, এরকমই যারা যাদের বয়স হয়ে যায় তারা এরকম হাহুদাস করেই থাকে। এই যে প্রেম করার ক্ষেত্রে একটা সময় চিঠিপত্র ছিল, তারপরে এমনি মোবাইল ফোন এলো, মোবাইল ফোনের আগে ওই এমনি ফোন ছিল যেখানে ওই বাবা বড় বড় মানুষদের মানে তাদের রক্তচক্ষু এবং রক্তকর্ণ এড়িয়ে ফোন টোন করতে হতো আর কি, প্রেমিক প্রেমিকারা করতো। কিন্তু এখন তো আর সেসবের বালাই নেই, এখন ছোটদের কাছেও মোবাইল আছে, ফলে প্রেম করাটা অনেক বেশি সহজ হয়ে গেছে। আর আজকের দিনটা সেইভাবেই পালন করা হয় ইউনাইটেড স্টেটসে, আমাদের দেশে পালন করা হয় না। অনলাইন রোম্যান্স ডে হিসেবে পালন করা হয় এই 14ই মে দিনটাকে। 14ই ফেব্রুয়ারির কথা ভুলে যান, 14ই মে দিনটা বিশেষভাবে সেই প্রেমিক প্রেমিকাদের জন্য উৎসর্গীকৃত যারা শুধুমাত্র অনলাইনেই প্রেম করে থাকেন। শুধুমাত্র ফোন নয়, সোশ্যাল মিডিয়া রয়েছে, বিভিন্ন ডেটিং অ্যাপস রয়েছে যেখানে শুধুমাত্র প্রেম করবার জন্যেই মিলিত হন, এমনি সাধারণ বন্ধুরা থাকেন। আমাদের সোশ্যাল মিডিয়া তো স্কুলের টিচাররাও রয়েছেন ওরকম বিষয় নয়, যারা সত্যি অনলাইনে প্রেমটা করতে চান তাদের জন্য একটা নির্দিষ্ট দিন ধার্য করা হয়েছে, এই 14ই মে সেলিব্রেট করা হয় এই যে ধূপধাপ প্রেমে পড়ে যাওয়ার মিষ্টি ব্যাপারটা, যাতে অনলাইনে খুব ঠিকঠাকভাবে এগোতে পারে তার জন্যই আজকের দিনটা পালন করা। এবং ওই যে কোনো দিন পালনের পিছনে থাকে একটা সচেতনতামূলক প্রচারের উদ্দেশ্য, এক্ষেত্রেও তাই। যেহেতু প্রেম খুবই খুবই একটা সংবেদনশীল বিষয়, তাই ধূপধাপ প্রেমে পড়ে যাওয়ার আগে একটু সচেতন হওয়া তো খুবই জরুরি। আর বিশেষত আজকের দিনে অনলাইনে প্রেম করতে গেলে কে যে প্রেমিক আর কে যে প্রতারক তা বোঝার উপায় খুবই কম, যাতে চোখ কান খোলা রেখে সেই বিষয়টা করে ফেলা যায়, সেজন্যই একটা সচেতনতার দিন হিসেবে অনলাইন রোম্যান্স ডেটাকে উদযাপন করা হয়। অ্যাকচুয়ালি যারা অনলাইনে রোম্যান্স করতে চান তাদের যদি দুতরফি বেশ একটুখানি ফ্রড গোছের হয় আর কি, মানে হালকা, মানে জাস্ট একটু টাইম পাস, তাহলে মন্দ হয় না বোধ হয়। না না না না, এই বিষয় নিয়ে আমি আজকে এই উচ্চ মাধ্যমিকের ফলাফলের দিনে একেবারেই মনটাকে কোনোভাবেই ডিস্ট্র্যাক্ট করতে চাইছি না। পরীক্ষার রেজাল্ট বেরোবে, সবাই খুব মন দিয়ে একটা প্রস্তুতি নিতে থাকো। আর প্রস্তুতির মাঝখানেই একটা গান শুনিয়ে দিই, অনেকক্ষণ আগে গানটা শুনতে চেয়েছিলেন শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে। গান মিলন্তিতে এ ঘন্টায় রইল তার জন্য তার পছন্দ করা গানটি।
0: গান মিলন্তি, গান মিলন্তি।
1: যদিও বসন্তের কোনো ছিটে ফোটা নেই, থাকার কথাও নয়, বৈশাখ মাসও শেষ হয়ে গেল, আজ জ্যৈষ্ঠ পড়বে শীঘ্রই, তাও বসন্তর ডাক উপেক্ষা করা মুশকিল। প্রস্মিতা পাল আর উপল সেনগুপ্ত।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: পরীক্ষা দিতে হয় আমাদের প্রতি মুহূর্তে, প্রতিটি পদক্ষেপে। এই যে আপনি বেরোবেন আজ বৃহস্পতিবার, যারা অনেক কাল আগে উচ্চ মাধ্যমিক পাশ করে গেছেন, তারপরে বেশ মোটা টাকা রোজগার করেন, ঠিক আছে সেটা তো আপনার ব্যাপার, নাও হতে পারে মোটা টাকা হয়তো রোজগার করতে পারছেন না এই মুহূর্তে, আর প্রতিনিয়ত ভাবছেন ইস আর একটু পড়াশোনা করলে কি ভালোই না হতো, আরও কত টাকা পেতে পারতাম, ভুল ভাবছেন দাদা, ওরকমভাবে হয় না, যাকে সে প্রসঙ্গ থাক। আসলে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে পরীক্ষা, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে কিন্তু পরীক্ষা আমরা দিয়েই চলেছি, আর ভয় পেয়েই চলেছি যে রেজাল্ট বেরোবে তারপর আমার কি হবে, ফল কি আদৌ ভালো হবে নাকি ফলটা হবে একেবারেই আশানুরূপ নয়। যেরকম লেখা থাকতো না আগে, আমরা যারা বাংলা মিডিয়ামে পড়তাম তারা জানি যে মার্কশিটে এরকম লেখা থাকতো, ফল আশানুরূপ নয়। সকলের লেখা থাকতো না, যাদের যাদের লেখা থাকতো তারা জানেন যে কীরকম লাগতো তখন। যাই হোক, ফল যাদের প্রকাশ হবে আজকে তাদের কথা আলাদা, যাদের প্রতিদিন প্রকাশ হয়েই চলেছে, হয়েই চলেছে, প্রতি পদক্ষেপে হয়েই চলেছে, তাদের কথা আলাদা। আর সকলের কথাকে একসাথে মিলিয়ে নিয়ে পরম পড়বে মেসেজ এই মুহূর্তে, যার মেসেজ আমার হাতে, তিনি সুখেন্দু ঘোষ, গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখে পাঠিয়েছেন। সুপ্রভাত পরম, সাল দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন কত বছর আগে পাশ করেছেন উচ্চ মাধ্যমিক, সালটা 1981, ঠিক দেখছি তো, 81। 1981 সালের জুলাই মাস, মাঠে মাঠে চলছে চাষ, এইচএসের রেজাল্টের দিন, তখন গ্রামেই ছিল বাস, বাবা বিশ্বভারতীর কর্মী, অফিসে গিয়েছেন চলে, যাবার পথে রেজাল্টের কথা গিয়েছেন বলে, পাক্কা 3 ঘন্টা ধরে প্রশ্নপত্র সকল নিয়ে হাতে কোষে কোষে দেখি, প্রথম বিভাগ হবেই সন্দেহ নেই তাতে, সাবান ঘষে গায়ে মাথায় এক থালা গরম ভাত খেয়ে এনেছিলাম প্রথম বিভাগই, আনন্দে নেচে ধেয়ে ধেয়ে। জাস্ট ভাবা যায় না, গোটা কবিতাটার মধ্যে অনেক কিছু রয়েছে কিন্তু পরমের নজর পড়েছে ওই জায়গাটায়। কোন জায়গাটায় বলুন দেখি, পাকা 3 ঘন্টা ধরে প্রশ্নপত্র সকল নিয়ে হাতে কোষে কোষে দেখি প্রথম বিভাগ হবেই সন্দেহ নেই তাতে, মানে জাস্ট ভাবা যায়। পরীক্ষা একবার দিয়ে আসার পর আবার প্রশ্নপত্রগুলো মিলিয়ে মিলিয়ে দেখা হয়েছে যে কতগুলো উত্তর ঠিক হলো, কতগুলো ভুল হলো, কত নম্বর পেতে পারি, সে তো গেল পরীক্ষা শেষের পরে। আবার রেজাল্টের দিনও সকালবেলা উঠে নাকি মিলিয়ে দেখেছেন প্রথম বিভাগ হবে কি হবে না। ধন্য সুখেন্দু ঘোষ, আপনাকে আমাদের তরফ থেকে একটা প্রণাম জানিয়ে রাখলাম। আর বাচ্চারাও এরকম করে নাকি, করতে পারে, মানে আমার তো সত্যি বলছি ভয় লাগতো, মানে ওই যে প্রশ্নপত্রটা বেরিয়ে এলো হল থেকে সেটা ভাঁজ করে আবার মা দেখতে চাইতো, জানেন তো, মানে সবার মাই দেখতে চাইতো, বন্ধুদের মায়েরাও দেখতে চাইতো, আমার মাও দেখতে চাইতো, দেখি কি কি প্রশ্ন এলো, বল এটার কি উত্তর লিখলি, ওটার কি উত্তর লিখলি, তক্ষণই তো হয়ে গেল, মানে শেষ, ওখানেই হিসেব হয়ে গিয়েছিল যে আমি ফেল করছি, কি আর বলবো। সুপ্রভাত পরম, এই পরমকে যে সুপ্রভাত জানাচ্ছেন, পরম যখন ছোট ছিল এরকম সুপ্রভাতগুলো আসতো না। চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে লিখেছেন, আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে, সকল পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানাই, আমি 1989 সালে এই বৈতরণী পার হয়ে এসেছি। কেমন করে হয়ে এসেছেন সেইটা কিন্তু আর বললেন না। সুপ্রভাত আর যে পরম দিদি ভাই, কে লিখে পাঠিয়েছেন, যদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখে পাঠিয়েছেন, বৈশাখী শুভেচ্ছা জানাই, এরপরে জ্যৈষ্ঠী শুভেচ্ছা জানাবেন, হ্যাঁ আগামী দিন কিন্তু আমি দেখব জ্যৈষ্ঠী শুভেচ্ছা কীরকম হওয়া উচিত, আমি কিন্তু অপেক্ষা করে রইলাম যাদবেন্দ্র পাণ্ডার মেসেজের জন্য, জ্যৈষ্ঠ মাসের শুভেচ্ছা পাওয়ার জন্যে। যাই হোক, পরীক্ষার্থীদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন যাদবেন্দ্র পাণ্ডা, আর বলছেন আমি নিজেকে ভালোভাবে তৈরি করে 1974 সালে হায়ার সেকেন্ডারি দিয়েছি, আত্মবিশ্বাস ছিল তাই কোনো টেনশনই ছিল না। এপ্রিল মাসে পরীক্ষার ফল যখন বেরোলো দেখলাম

যা আশা করেছিলাম তাই হয়েছে, কিন্তু তখন পুরো টেক্সট বই ভালো করে পড়ে পরীক্ষা দিতে হতো, কলেজের পরীক্ষাও ভালো হয়েছিল, তারপর 4-5টা চাকরি পেয়েছিলাম, শেষ পর্যন্ত নিজের পছন্দ মতো একটা ভালো প্রাইভেট ফার্ম বেছে নিয়েছিলাম, এখনও চাকরি করে যাচ্ছি। এই যে পরীক্ষা, নিরন্তর পরীক্ষা, এই যে 4-5টা চাকরি পেয়ে গেলেন, তার মধ্যে কোনটা বেছে নেবেন, কোনটা ভালো হবে, সেইটা হচ্ছে পরীক্ষা। তারপর যদি গিয়ে দেখা যায় সেটা ভালো না হলো, তার মানে ফলটা আসানোর উপর হলো না। এই পরীক্ষা আমরা জীবনে দিয়েই চলেছি, পরমও দিয়ে চলেছে, পরমেরও প্রতি মুহূর্তে রেজাল্ট বেরোয়। যেমন এই মুহূর্তে রেজাল্ট রয়েছে আমার হাতে, যাদবেন্দ্র পাণ্ডা বলছেন আজ ভোরাই, আপনার মিষ্টি গলাতে আমিত্ব, আত্মকেন্দ্রিকতা, আত্মনিমগ্নতা নিয়ে অনেক কথা আলোচনা, মন ছুঁয়ে যাওয়া গান শুনে সমৃদ্ধ হলাম। খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর যে দিদি ভাই বেরিয়ে গেল পরমের রেজাল্ট, আর কি, পরমের কোনো চিন্তাই নেই, রেজাল্ট কিন্তু পরমের বাবা ভালো হয়েছে, ঠিক কি না? একদম ঠিক।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: FM রেইনবোতে রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: দেখতে দেখতে পেরিয়ে আসে সময়, আর সেই সময়ের হাত ধরে আমরাও এগিয়ে চলি যেখানে পারি, যেমন করে পারি। মেসেজ রয়েছে আরও দুটো, টুক করে পড়ে দিতে হবে, কারণ এই দুটো মেসেজই শেষ মেসেজ বলে মনে হচ্ছে। বেলপুকুর তুংপাড়া শ্যাম্পুর হাওড়া থেকে লিখে পাঠিয়েছেন দীপক কুমার তুং। লিখেছেন, গুড মর্নিং পরম দিদি ভাই, আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিল দুবার, কারণ প্রথমবারে আমি ইংরেজিতে ব্যাক পেয়েছিলাম 1992 সালে, তারপর 93 সালে ইংরেজিতে পাশ করি, তারপর বিকম পাশ করে এখন নিজের রোজগারে প্রতিষ্ঠিত। তবে প্রথমবার যখন রেজাল্ট বেরিয়েছিল, জানি ইংরেজির অবস্থা খুব খারাপ ছিল, বুঝতেই পারছিলাম কি হবে, তাই টেনশন হচ্ছিল, আর সত্যিই তাই হলো, ইংরেজিতে ব্যাক পেয়ে গেলাম। এখন তো পরীক্ষায় কোনো ফেল বলে বিষয়ই নেই, কেউ আর ফেল করে না, আমাদের সময় পাশ করা কিন্তু ছিল খুবই কঠিন বিষয়। আসলে এই ফেল করাটা এর এক ধরনের মানসিকতা, সেটা ঠিকই। এই যে আপনি যতটা দৃঢ়ভাবে বলতে পেরেছেন, জানাতে পেরেছেন যে ইংরেজিতে নম্বর কম ছিল, এই জানাতে পারলে কিন্তু আর ফেল করার মধ্যে খুব একটা সমস্যা থাকে না। নম্বর কম ছিল, পরের বার ভালো হবে, কারণ আমাকে আমার খামতিটা পূরণ করে এগিয়ে যেতে হবে। এখনকার বাচ্চাদের ক্ষেত্রেও বোধ হয় সেই বিষয়টাই হয়েছে অনেকখানি প্রাতিষ্ঠানিকভাবে, তাই তারা আর কেউ ফেল করে না, কারণ তাদের কাছে সুযোগ রয়েছে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার। এবছরই সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার পদ্ধতিতে হয়েছে, তৃতীয় সেমিস্টার শেষ হয়েছিল সেপ্টেম্বরে, আর এটা চতুর্থ সেমিস্টারের পরীক্ষা চলছে। যারা তৃতীয় সেমিস্টার দিতে পারেনি কোনো কারণে, কোনো সমস্যা হয়েছিল বা ওই ব্যাক ছিল, নম্বর কম ছিল, তারাও কিন্তু গত ফেব্রুয়ারি মাসে তৃতীয় সেমিস্টার ক্লিয়ার করেছে, একই সঙ্গে চতুর্থ সেমিস্টারও দিয়েছে। আবার যারা পুরনো পদ্ধতিতে পড়াশোনা করছিল তারাও কিন্তু এই পরীক্ষা দিয়েছে গত ফেব্রুয়ারিতে, রেজাল্ট বেরোবে সকলের একসঙ্গে। সিবিএসসির ক্ষেত্রেও কিন্তু এরকম একটা সাপ্লিমেন্টারির ব্যবস্থা আছে, ঠিক সাপ্লিমেন্টারি সেটাকে বলা যায় না, সেটা সেমিস্টার সিস্টেমও নয়, ওখানে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার একটা সুযোগ দেওয়া হয়, যদি নম্বর কম থেকে থাকে তাহলে কয়েক মাস বাদে, যাতে সেইটা শুধরে নেওয়া যায়, যাতে বছরটা নষ্ট না হয়। কিন্তু এই যে একটা সময় পাশফেল ছিল, আর যাদের নম্বর কম ছিল এত বছর বাদে এসে, সেদিন হয়তো খুব কষ্ট হয়েছিল, খুব খারাপ লেগেছিল, লজ্জা হয়েছিল, পাড়া প্রতিবেশী বাবা মা আত্মীয় স্বজন সবাই হয়তো একটু কেমন করে তাকিয়েছিলেন, কিন্তু এত বছর বাদে এসে বোঝা যায় আসলে সেটা কিছুই নয়। ওইটুকুকে পেরিয়ে যেতে পারলে সামনে যে দরজাটা খুলে যেতে চলেছে সেটা হয়তো সোনার মন্দিরে। পরম দিদিকে লিখে পাঠিয়েছে মেসেজ উৎপল মাইতি বেহালা থেকে, বাড়ি থেকে কোনো প্রেশার বা চাপ ছিল না, দিত না, ফার্স্ট সেকেন্ড ডিভিশনে পাশ করতেই হবে এমন কোনো দিব্যি বাবা মা কোনো দিন দেয়নি, আশাও করতো না, পাশ করা দরকার ছিল, এইচএস পাশ করেছিলাম, ভালো নম্বর নিয়েই পাশ করেছিলাম। কে লিখেছেন? লিখেছেন উৎপল মাইতি বেহালা থেকে। এই হলো গিয়ে কথা, যে পাশ ফেলটা কোনো বড় কথাই নয়, ভালো নম্বর খারাপ নম্বরটাও কোনো কথা না, আসলে পাশ করে গেছি এটাই তো যথেষ্ট। আজ যাদের পাস মার্কস থাকবে তাদের সকলকে কংগ্রাচুলেশন, আজকাল পাশের হার বেড়েছে, সুতরাং পাস মার্কস থাকবে না এরকম কথা আমরা বলতে রাজি নই, সকলেই পাশ করবে, নিশ্চয়ই পাশ করবে, আর পাশ করতে চায় পরমও, তাই আপনাকে শুনিয়ে দেবে তিনটে দারুণ গান পরপর, তিনে তিন গানের হ্যাট্রিকে নমস্কার কলকাতা চলছে। 9:34 আপনি রয়েছেন 107 FM রেইনবোয়ে।
0: FM রেইনবোতে তিন একে তিন, তিন একে তিন গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
2: হ্যাঁ, এই জিনিসটার খুব প্রয়োজন হবে আজকে, যাদের রেজাল্ট বেরোবে সেটা রসগোল্লা, তাদের জন্য আগাম রেখে যাচ্ছে পরম, আর গানে অনুপম অর্ক।

0: বাতাস কহিল, ওরে সে তুই চিনি বল বা গুড়, ছানা খাটি হলে ভীষণই মধুর। এই জিনিস যে নিজে হাতে বানায়,
1: কে? নবীন ময়রা?
0: তার কল্যাণ হোক, কল্যাণ হোক, পরমেশ্বর জানায়।

0: FM Rainbow-তে তিন একে তিন তিন একে তিন গানের হ্যাট্রিক গানের হ্যাট্রিক
1: অপরাজিতা তুমি ছবি থেকে অনিন্দ্য চট্টোপাধ্যায় আর শান্তনু মৈত্র।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন পরমের সঙ্গে। আর শেষ মুহূর্তে রয়েছি আমরা, 9:50 মেসেজ রয়েছে। ওরে বাবারে, এত উত্তেজনায় মেসেজ জড়িয়ে গেছে। মেসেজ রয়েছে আরও একটা, লিখেছেন সুপ্রভাত পরমকে, লিখেছেন নারকেল বাগান লক্ষ্মণপুর থেকে শ্যাম সুন্দর দাস। টেনশন মনে হচ্ছে পরমেরও হচ্ছে, রেজাল্ট বেরোবে, আর সেই একটা উত্তেজনা কিন্তু কাজ করছে পরমের মধ্যেও। লিখে পাঠিয়েছেন শ্যাম সুন্দর দাস ছন্দের মেসেজ, 1984 সালের জুলাই মাসে বেরোলো পরীক্ষার ফল, ছুটে গেছিলাম গেজেট দেখতে, হয়েছিলাম সফল। যাওয়ার আগে সে কি ভয় কি বলবো পরম, মাথা ঘুরছিল ভন ভন, রক্তচাপ ছিল চরম। বাবা বললেন, এ কি রেজাল্ট, এ তোর, এ কি তোর হাল। ভেবেছিলাম সেদিন আমি, দুঃখ থাকবে চিরকাল, এখন আমি নিজেই শিক্ষক, পড়িয়ে পাই আনন্দ। ভাগ্যিস বাবা বকেছিলেন, না হলে জীবনে থাকতো না ছন্দ। শ্যাম সুন্দর দাস নারকেল বাগান লস্করপুর থেকে লিখে পাঠিয়েছিলেন মেসেজটা। মেসেজের ঝাঁপি এখানেই বন্ধ, কারণ আর নেই কোনো মেসেজ। পরম পড়ে দিয়েছে সব, পরমের কিন্তু নম্বরে নেই কোথাও কোনো ত্রুটি। আপাতত গান থাকবে আপনার জন্য, যেমন থাকে আর কি, জুবিন গার্গ আর আকৃতি কক্করের কণ্ঠে হাবুডুবু। না না, পরীক্ষায় হাবুডুবু না, প্রেমে।

0: কলকাতা, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতায় ছিলেন পরমের সঙ্গে। আর এই মুহূর্তে আপনি তৈরি হবেন বা আপনার পরিবারের যদি কেউ থেকে থাকে তিনি তৈরি হবেন, কিন্তু পরীক্ষার ফল যেমনই হোক না কেন, আমার মতে তোর মতো কেউ নেই, এটা ভাবতে থাকবেন আর ভালো থাকবেন। সঙ্গে রাখবেন 107 FM রেইনবোকে, গান থাকছে সঙ্গে লোপামুদ্রা মিত্রর।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দিনের সফরের শুরুতে আবুধাবি যাবেন। 6 দিনের সরকারি সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি যাবেন। উত্তরপ্রদেশে গত 24 ঘণ্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত 60 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে প্রয়াগরাজে, মারা গেছেন 17 জন, 100 জনেরও বেশি আহত মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। মণিপুরে জুজংটেক এবং লংসাইতে বিষ্ণুপুর খোপুম সড়কে অজ্ঞাত সশস্ত্র দুষ্কৃতীদের হামলায় গত সন্ধ্যায় 1 জনের মৃত্যু হয়েছে, আহত 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে মণিপুরে চলতি অশান্তির প্রেক্ষিতে গ্রামবাসীরা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। বিভিন্ন স্পর্শকাতর জায়গার নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব আজও চলবে। আজ প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং দ্বিতীয়ার্ধে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান ও বীরভূমের জয়ী বিধায়করা শপথ নেবেন। এদিকে বিধানসভার অধ্যক্ষ নির্বাচন হওয়ার কথা আগামীকাল। অধ্যক্ষ প্রতিম তাপস রায়কেই অধ্যক্ষ পদে শাসক দলের তরফে প্রার্থী করা হতে পারে বলে বিধানসভা সূত্রে জানা গেছে। 7 দিনের মধ্যেই রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজ শুরু করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে গতকাল 41টি দপ্তরের সচিবদের সঙ্গে নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠকে রাজ্যের নিজস্ব আয় বাড়াতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সরকারি অনুমতি ছাড়া এখন থেকে গরু, বলদ, ষাঁড়, মোষ বা বাছুর নিধন করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950 কার্যকর করতে স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দফতরের তরফে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। CPIM-এর প্রাক্তন সাংসদ, কলকাতা পুরসভার 5 বারের পুর প্রতিনিধি ও মেয়র পরিষদ সুধাংশু শীল প্রয়াত, বয়স হয়েছিল 81 বছর। একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। IPL ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। ধর্মশালার স্টেডিয়ামে খেলা শুরু হবে 7:30। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার আজ এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, এবার মোট পাশের হার 91.23%, মোট 64 জন প্রথম দশের তালিকায় রয়েছেন। 496 পেয়ে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদৃত পাল, পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার 94.19%। এরপর রয়েছে হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া, দার্জিলিং। তপসিয়ায় অগ্নিকাণ্ডের পর কর্তব্যে গাফিলতির অভিযোগে প্রগতি ময়দান দমকল কেন্দ্রের স্টেশন অফিসার তথা ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম দাসকে সাসপেন্ড করা হয়েছে। রাজ্যে দমকল এবং জরুরি বিভাগের ডিজির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। মূলত নজরদারি, পরিদর্শন ও অগ্নি নিরাপত্তা বিধি কার্যকর করার ক্ষেত্রে গাফিলতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সিপিআইএম এর প্রাক্তন সাংসদ, কলকাতা পুরসভার 5 বারের পুর প্রতিনিধি ও মেয়র পরিষদ সুধাংশু শীল প্রয়াত, বয়স হয়েছিল 81 বছর। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব আজও চলবে। বিধানসভার অধ্যক্ষ নির্বাচন হওয়ার কথা আগামীকাল। সরকার দেশে অভ্যন্তরীণ সরবরাহ বৃদ্ধি ও দাম নিয়ন্ত্রণে রাখতে 2026 সেপ্টেম্বর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রে ট্যারিফ রেট কোটা এবং কান্ট্রি স্পেসিফিক কোটা, অ্যাডভান্সড অথরাইজেশন স্কিম এবং অন্য দেশে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে সরকারের বিশেষ চুক্তির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করবেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: আপনি টিউন করেছেন 107 FM রেইনবো স্টুডিওর ঘড়ি বলছে সকাল 11:55 গানদরিয়া। গানদরিয়া মানেই গান ভর্তি একটি সাগর বা সমুদ্র, যাই বলুন না কেন, এবং সেটা এক একদিন এক এক রকমের সুরে আমরা ভেসে যাই। আজ এমন একটা সুরে আপনাদের ভাসিয়ে নিয়ে চলে যাব যেখানে সবাই মিলে খুব অনায়াসে গলায় গলা মেলাতে পারবেন, সুরে সুর লাগাতে পারবেন।
3: তার মানে গানের কঠিন ব্যাকরণটা সেখানে খুব বেশি ফলো করা হয় না, কি বলো?
2: একদম,
3: একেবারে সহজ ভাষায়, সহজ ইমোশনস নিয়ে সহজিয়া গান আমরা শুনবো, মানে লোকগান আমরা শুনব,
2: লোকগান।
3: আর আজকের গানদরিয়ায় সম্পান ভাষাতে, মানে আমরা যে দুই মাঝি রয়েছি, আমি রয়েছি বিদিশা
2: এবং আমি রয়েছি স্বপ্না, আমরা কিন্তু থাকবো বেলা একটা পর্যন্ত। সুতরাং আপনি যেহেতু টিউন করেছেন আপনার নিজের চ্যানেল 107 FM রেইনবো, আপনি কিন্তু কোথাও যাচ্ছেন না আমাদের ছেড়ে। আপনি যেতে চাইলেও আমরা যেতে দেব না, ভালোবাসায় গানের সুরে আটকে রাখবো। আমরা অনেক গান শোনাবো, তবে শুরু করব দোলা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া হাসনের নাও ভাসিয়ে।

0: লোকসঙ্গীতে মেলে জীবনের ভাষা। লোকসঙ্গীত মানুষের দৈনন্দিন জীবন, সুখ দুঃখ, প্রেম বিরহ, শ্রম, প্রকৃতি এবং সমাজের বাস্তব অভিজ্ঞতাকে খুব সহজ ভাষা এবং সুরে প্রকাশ করে। তাই এটি কেবল গান নয়, মানুষের জীবনের এক জীবন্ত দলিল, সময়ের জলছবি, জীবনের জলছবি।
1: বাংলায় যে সমস্ত লোকসঙ্গীত আমরা শুনি, ধরো বাংলার ভাটিয়ালি, ভাওয়াইয়া, বাউল বা জারি, শাড়ি ইত্যাদি যে গানগুলি, হ্যাঁ, এই গানগুলি কিন্তু গ্রামের মানুষের আশা নিরাশা, নদী নৌকা এইসবের কথাই কিন্তু বলে, তাই না? আবার দেখো এই যে গ্রামের বিভিন্ন উৎসব অনুষ্ঠান, হ্যাঁ, সেই সব উৎসব অনুষ্ঠান যে সবসময় ধর্মকে ভিত্তি করে হচ্ছে তা তো নয়, সেই সব উৎসব অনুষ্ঠানের সঙ্গেও জড়িত আছে লোকগান। যেমন বাউল গানে আমরা পাচ্ছি আত্মার সন্ধান, আবার ভাটিয়ালিতে মাঝের নিঃসঙ্গতা, এইসব কিন্তু মানুষেরই নিজের ভেতরের কথা।
0: একদম,
1: লোকসঙ্গীতের সুরে ও কথায় কিন্তু কৃত্রিমতাটা খুব কম। এখানে তো সাজানো গোছানোর ব্যাপার নেই, যা মন থেকে উঠে আসছে তাই কবি লিখে ফেলছেন।
0: এবং কাজের ছন্দে, ধরো কেউ ধান রুইছেন, সে ধান রোয়ার ছন্দে ছন্দে গাইছে, কেউ ছাদ পেটাচ্ছে,
1: কেউ জলের
0: ছাদ পেটানোর ছন্দে ছন্দে
1: সেই গান।
0: এবং মজার ব্যাপার হচ্ছে, যখন বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হলো, রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের যতগুলো গান আমরা পাই তার বেশিরভাগই তো ওই বঙ্গভঙ্গ আন্দোলনের সময়তে লেখা। তো তখন কিন্তু তিনি, যাতে তার গান মাঝি মানে চার দেয়ালের ওই এলিট ক্লাস অফ পিপলকে ছাড়িয়ে মাঝি মল্লা সাধারণ মানুষের মধ্যে কণ্ঠ থেকে কণ্ঠে গীত হয়, সেজন্য তিনি লোকসঙ্গীত থেকে সুর নিয়ে নিয়ে তিনি গান লিখছিলেন এবং ওই আধারে তিনি সুর কম্পোজ করছিলেন। তো তার মতো মানুষও বুঝেছিলেন যে এই গান হচ্ছে মানুষের গলায় গলায় কানে কানে ফিরবে,
1: একদম বাংলার নিজস্ব গান, মাটির গান,
0: লোকসঙ্গীত, একদমই তাই। তো সুতরাং
1: আমরা আজকে সেই গানই তো শোনাতে বসেছি, তাই সেই গানে মানে আমরা এমন মেলানো মেশানোর, মানে একেবারে যে কোনো একটা নিজস্ব ধারাকে ধরেছি আমরা লোকসঙ্গীতে তা কিন্তু নয়, মিলিয়ে মিশিয়ে স্বপ্না বিদিশা আজকে শোনাচ্ছি গান গান্দরিয়ায়।
0: এই মুহূর্তে স্বপ্না চক্রবর্তী আপনার কানে কানে।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আচ্ছা, বর তো মাদল বাজিয়ে চলে এলো, বলো আমরা তাহলে কি
1: কারা কারা আনলো, মানে গানে গানে কারা আনলো?
0: গানে গানে যারা আনলো তারা হচ্ছে উজান। হ্যাঁ, কিন্তু
1: এটা মাদল।
0: আচ্ছা, এটা এটা মাদল আনলো। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে
1: উজানি,

0: আমাদের মনে হয় নিমন্ত্রণ খাওয়ার মানে ইচ্ছাতে আর কি গন্ডগোল হয়ে যাচ্ছে ব্যাপারটা।
1: একদমই তাই। তো ব্যাপার হচ্ছে যে এই যে লোকসঙ্গীত, মানে যে কোনো গানই বলো, সাহিত্যই বলো, সঙ্গীতই বলো, সবই কিন্তু সময়ের দর্পণ। অর্থাৎ কি না, সমাজ বাদ দিয়ে, জীবন বাদ দিয়ে কোনো শিল্পই শিল্প নয়। ছবি আঁকছেন একজন কেউ, সেখানেও কিন্তু জীবনের দর্শন কোনো না কোনো বাঁকে আঁকে লুকিয়ে আছে।
0: একেবারে তৎকালীন সমাজের কথা, তাই না?
1: একদম। তো এই যে সমাজ চেতনার কথা কি আমরা লোকগানে পাচ্ছি না? দেখো, এই যে বর এলো মাদল বাজায়, একটা লৌকিক ছবি, মাদল বাজিয়ে বর আসছে, একটা খুব লোকায়ত ছবি এই গানটার মধ্যে। এবং প্রত্যেকটা গানই আপনারা যদি দেখেন যে তার মধ্যে কিন্তু লোকআঙ্গিক, লোকসুর, অর্থাৎ সেই সময়ের, সেই ভূগোলের একটা প্রভাব এই বিষয়টার মধ্যে থাকবে। লৌকিক বাংলার শিল্পধারার সবচেয়ে প্রাণময় যে রূপ, সেটি হচ্ছে লোকসঙ্গীত। এবং এই লোকসঙ্গীতের মাধ্যমেই প্রকাশিত হচ্ছে সেখানকার জীবনশৈলী, সেখানকার সংস্কৃতি, সব কিছু। এবং লোকসঙ্গীতের আছে ধ্রুপদী চরিত্র, কালান্তরেও যার আবেদন সর্বজনীন, নদী নারী, প্রান্তর জনপদ, ঈশ্বর ও সমাজ, এই যে বিচিত্র অনুষঙ্গে বাংলার লোকসঙ্গীত, তা কিন্তু সমৃদ্ধ। এবং বাউল মুর্শিদি, মারফতি, সারিজারি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জাগ, মালসি, গম্ভীরা, বারাসে, মেয়েলি গীতের ভেতর দিয়ে কিন্তু লোকসমাজের মানুষ বোধ বিশ্বাসের অন্তর্গত জগৎ উন্মোচিত হয়। সুতরাং লোকসঙ্গীতের ওপর যে সমাজের প্রভাব, জীবনের প্রভাব, সেটা একেবারে সাংঘাতিকভাবে সত্যি।
0: একদম। আর এই যে সমাজের ছবি ও ব্যক্তি মানুষের যে মনের পরিচয়, এই পরিচয়কে জানার কিন্তু সবচেয়ে বিশ্বস্ত যে মাধ্যমটি, সেটি হলো লোকসঙ্গীত।
1: একেবারেই তাই।
0: আর এই লোকসঙ্গীত আসছে, মানে লোকসঙ্গীতের ধারক, বাহক এবং জনক কারা? তারা হলো সেই দরিদ্র, শোষিত, নিম্নবিত্ত, নিম্ন কুটির মানুষেরা। তাই তাদের অভিজ্ঞতা, উপলব্ধির সার্থক প্রতিফলন, সার্থক ছবি কিন্তু উঠে আসে এই শিল্প প্রয়াসে।
1: একদম।
0: এবং প্রতিবাদী চেতনায় যখন তা লালিত হয় এবং সময়, সমাজ আর জীবনকে প্রকাশ করে এই লোকসঙ্গীত, কখনো সেটা খুব স্পষ্ট ভঙ্গিতে হয়, কখনো বা রূপকের অন্তরালে হয়।
1: একদম, একদম।
0: যেগুলোকে আমরা দেহতত্ত্বের গান বলি, সেখানে তো রূপকের ছড়াছড়ি, তাই না?
1: ঠিক, ঠিক।
0: কিংবা তত্ত্বের ছদ্মবেশে।
1: একদম, একদম।
0: সব মিলিয়ে লোকসঙ্গীতের মধ্যে কিন্তু আমরা সমস্ত কিছু পাচ্ছি। কখনো যে সেটা খুব সাজানো নয়, এলোমেলো, মানুষের একেবারে মনের কথা তেমনও পাচ্ছি, আবার কখনো কি সুন্দর করে রূপকের আড়ালে কত কিছু সহজ সরল জীবন দর্শন বুঝিয়ে দিচ্ছে এই লোকসঙ্গীত।
1: ঠিক। যদিও এখন সাংঘাতিক, মানে ভরা গ্রীষ্ম, কিন্তু মনের মধ্যে তো যে কোনো সময়েই যে কোনো ঋতু আসতে পারে। তো এই মুহূর্তে আমার মনের মধ্যে যদি বসন্ত গুনগুন করে ওঠে,
0: কে বারণ করছে?
1: কেউ বারণ করবেন না।
0: না,
1: ঠিক আছে, তাহলে চলো বসন্তের একটা গান শুনি, আশিস গিরির গাওয়া।

0: এনাক্ষীর গলায় শুনছিলাম এই গান। স্টুডিওর ঘড়ি বলছে সকাল 11:31 হয়ে 50 সেকেন্ড। বিদিশা এবং স্বপ্না আছি আমরা আপনাদের সঙ্গে। আমরা আজকে লোকগান শুনছি, এবং লোকগান যে মানুষের জীবনকে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে, সমাজ চেতনা তার মধ্যে সাংঘাতিকভাবে থাকে, সেইটা একটু আমরা ধরবার চেষ্টা করছি। একটু আগে তুমি খুব সুন্দর বলছিলে যে কখনো স্পষ্ট ভঙ্গিতে, কখনো হয়তো রূপকের অন্তরালে কিংবা তত্ত্বের ছদ্মবেশে এই গান আমাদেরকে নাড়িয়ে দেয়, জাগিয়ে দেয়, এবং বিশুদ্ধ শিল্প প্রেরণার বশে বা নিছক সৌন্দর্য সৃষ্টির কারণেই কেবল এই লোকসঙ্গীতের জন্ম নয়, এর পিছনে কিন্তু জীবনের অভিজ্ঞতা আর বাস্তবতাবাদেরও পরিচয় রয়েছে। রবীন্দ্রনাথ সাধারণভাবে লোকসাহিত্যের স্বরূপ বর্ণনা করতে গিয়ে এক জায়গায় বলছেন যে গ্রাম্য সাহিত্য বাংলা গ্রামের ছবির, গ্রামের স্মৃতির অপেক্ষা রাখে। এই সহজ সরল মন্তব্য অতিক্রম করলে দেখা যায় যে শুধু ছবি ও স্মৃতি নয়, ক্ষয় ও শোষণের রূপ এবং বেদনা ও হাহাকারের সুরও কিন্তু এখানে রীতিমতো ধ্বনিত।
1: একেবারেই। আবার দেখো, এই যে সামন্ত শোষণ এবং তার থেকে যে প্রাপ্ত ধারাবাহিক দারিদ্র, এই দারিদ্র্যই কিন্তু গ্রামীণ বাংলার মানুষের অবধারিত ভাগ্যলিপি ছিল একটা সময় পর্যন্ত, এখনও কিছুটা তো বটে। সময়ের পরিবর্তনে এই চিত্র কিন্তু বদলায়নি, পরিবর্তিত হয়েছে কেবল শোষণের প্রক্রিয়াটা, শোষণের মাধ্যমটা, শোষণের যারা শোষক তাদের পরিচয়টা। অভাব আর অন্ন কষ্ট মানুষের নিত্য সঙ্গী, সেই দরিদ্র চাষাভুষো মানুষগুলির। লোকায়ত বাংলায় হাঁড়িতে ভাত নেই, অথচ নিত্য অতিথি আসছে তার বাড়িতে। এই যে চর্যাপদ, সেই চর্যায় কিন্তু আমরা পাই বুভুক্ষু শাসিত প্রাচীন বাংলার এই ছবি। মধ্যযুগে আবার পাচ্ছি অসহায় বাবা তার আর্তনাদ এই সুরে বাঁধা। মঙ্গল কাব্যে পাচ্ছি শিশুকান্দে ওদনের তরে। আদ্যাশক্তির মোহিনী মায়ায় আচ্ছন্ন সাধক রামপ্রসাদও কিন্তু এই জঠর জ্বালার বাস্তবতায় রাজা হতে চাননি, দুমুঠো অন্ন চেয়েছেন। ঈশ্বরী পাটনির মুখ থেকে বলিয়েছেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।
0: ঠিক, তো আমরা আবারও একটু গানে আসব। প্রথম গানটি প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং সুমিত্রা সেন এবং সহযোগী শিল্পীদের গলায়, এবং পরের গান শুনব আরতি মুখোপাধ্যায়ের গলায়।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন।

সত্যিই তো আমার ভেতরে যে আমি চুপটি করে বসে আছে তার মুখোমুখি যখন হই, চিনতে কি পারি? পারি না তো। তবু তো জীবন বয়ে চলে। এগুলো খুব দার্শনিক কথা, আপনারে আপনি চিনেন।

0: আমরা সাধারণ মানুষ হয়তো এইভাবে ভাবতেই শিখিনি যে আমাদের মধ্যে আর একটা সত্তা, যে সত্তার সন্ধান করেন সাধকরা। বিবেকানন্দ বারবার বলছেন যে তোমার মধ্যের যে শক্তি, তোমার মধ্যের যে আমি, তাকে জাগাও, সে ঘুমিয়ে আছে। অর্থাৎ উত্তিষ্ঠাতা জাগ্রত, ওঠো জাগো, আত্মশক্তিকে জাগাতে বলছেন। এবং সেই যে আমি আহাম, সেই আমিকে যদি চিনতে পারতাম তাহলে এই পৃথিবীর এত যুদ্ধ, এত হিংসা বোধ হয় থাকতো না বিদিশা।
1: সত্যি তাই।
0: এই যে দুর্ভিক্ষ, মন্বন্তর পীড়িত, শোষণ, অবিচারের কথা তুমি একটু আগে বলছিলে, জর্জরিত এক কঠিন কঠোর বাস্তবের অধিবাসী আমরা, আমাদের বুকের উপর দিয়ে বারবার চলে গেছে ইতিহাসের নির্মম রথের চাকা। এই প্রেক্ষাপট মনে রাখলে লোকায়ত সমাজ, জীবন ও সংস্কৃতির স্বরূপ ও গতিধারার প্রকৃত তাৎপর্য একেবারে যেন অনাবিষ্কৃত থাকে না।
1: আবার দেখো, যে জীবন অন্যভাবে একেবারে নিভে যাচ্ছে, দারিদ্র্যে সংকুচিত হয়ে পড়ছে, শোষণে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, অবহেলায় আটকে আছে, সে জীবনে আনন্দের অবকাশ নেই, আনন্দ করার সুযোগটুকু নেই, আনন্দ করার বিলাসিতাটুকু নেই, নেই প্রেমের প্রতিষ্ঠা। স্পষ্টত এই জীবনের যে রং, সেই রং কিন্তু সেখানে একেবারে বিবর্ণ। তাই যে সাহিত্য এই ভাগ্য বিড়ম্বিত লোক সমাজের প্রতিনিধিরা রচনা করছেন, তাতে একদিকে যেমন এই বাস্তব দুঃখ বেদনা থেকে নিজেকে আড়াল করার জন্য সান্ত্বনার এক অলীক অধ্যাত্ম জগৎ নির্মাণের প্রয়োজন হয়, তেমনই আবার মরমিয়া বিশ্বাসে অদৃষ্টের পায়ে আত্মসমর্পণের ইচ্ছা জাগে। সব কিছু হারিয়েই তো মানুষ শিল্পের কাছে আশ্রয় পায়, তাই না? এই মানে এই মুহূর্তে আমার না বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত উত্তরা ছবিটার কথা ভীষণভাবে মনে পড়ছে। সেই যে বাচ্চা ছেলেটি সব কিছু হারিয়ে সে কিন্তু আশ্রয় পেল সেই ওই নাচ গানের দলে।
0: আসলে কি বলো তো, যখন মানে এই যে তথাকথিত যারা হিসেবি মানুষ, তাদের মতো হতভাগা তো আর নেই, মানে তারা শুধু সারা জীবন টাকা পয়সা, শাড়ি, গাড়ি, গয়না, এই হিসাব করতে করতে জীবন চলে গেছে, কিন্তু তার বাইরে এই যে একটা বৃহত্তর জীবন, এবং সে যে ধরো কেউ একটা সুন্দর সুরে যখন সা লাগায় সে দেখতে পায় একটা ফুল ফুটে উঠলো, কেউ যখন একটা সংলাপ ফুলের মতো তুলে ধরতে পারে তখন তার জীবনটা সে দেখতে পায় যে স্বর্গ একে বলে, কেউ যখন একটা কবিতার আবৃত্তি সুন্দর করে করতে পারে সে বুঝতে পারে যে আহা, এ জীবন সার্থক হলো। সুতরাং তার সঙ্গে এই তথাকথিত বাস্তব জীবনের যে চাওয়া পাওয়া সংঘর্ষ, তার কোনো মিলই হয় না। সেই জন্যই তো আমরা বারবার গানের কাছে আশ্রয় নিই। এই মুহূর্তে পরপর দুটো গান শুনবো, প্রথমে রুনা লায়লা, তারপরে স্বপন বসু।

0: স্বপন বসুর গলায় শুনছিলাম এই গান, এবং এই গান শুনতে শুনতে হঠাৎ আমি আর বিদিশা তো আছি স্টুডিওতে, আরও একজন কিন্তু আছে, সে খুব নীরবে টিক টিক টিক টিক টিক করে বয়ে চলে, সে একচ ঘড়ি,
1: আমাদের লাল লাল চোখও দেখায়,
0: চোখও দেখায়। তো হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম আমরা যে 11:54 হয়ে 45 সেকেন্ড হয়ে গেছে। তো আপনি বুঝতেই পারছেন যে সংবাদ বিরতিতে যাওয়ার সময় আমাদের এসে গেল। আমরা সংবাদ বিরতিতে অবশ্যই যাব, তবে
1: তার আগে একটা গান দিয়ে তো যাব, একটা গান শোনাবো বটেই,
0: একটা কার দোহার শুনি শুনি
1: একটা নিশ্চয়,
0: নাকি অমরপাল শুনবো, ফিরে এসে দোহার শুনবো, একটু অমরপাল শুনছি, শুনে চলে যাব সোজা সংবাদ বিরতিতে, চারপাশের খবরাখবর নিয়ে বিদিশা স্বপ্ন ফেরত আসছে।
1: আপনি কিন্তু থাকছেন
0: অবশ্যই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব আজও চলেছে। আজ ইতোমধ্যেই শপথ নিয়েছেন রাসবিহারী কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন দাশগুপ্ত। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক শপথ নেন। ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেন মুখ্যমন্ত্রী। চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। ফল ঘোষণা করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার জানিয়েছেন, পাশের হার 91.23%, পূর্ব মেদিনীপুর জেলা 94.19%, পাশের হার সহ প্রথম স্থানে রয়েছে। এরপর রয়েছে হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া, দার্জিলিং। প্রথম দশে স্থান পেয়েছে 64 জন, 496 পেয়ে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদৃত পাল, 495 পেয়ে দ্বিতীয় হয়েছেন তিনজন। আজই পরীক্ষার্থীদের মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে result.wb.gov.in, www.indiaresults.com ইত্যাদি ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের মানুষের কাছে জ্বালানি সংরক্ষণের উদ্যোগে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। আজ কলকাতায় লোকভবন থেকে প্রচারিত এক বার্তায় রাজ্যপাল বলেছেন, দায়িত্বশীল উদ্যোগ এবং সক্রিয় জনভাগিদারির মাধ্যমে আমাদের এগিয়ে যাওয়া দরকার। তিনি রাজ্যের সাধারণ মানুষের কাছে গণপরিবহন ব্যবস্থা এবং কার্পুল ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছেন। পুরুলিয়ার বারমেস্তা রামনগর এলাকায় এক নাবালিকার বিয়ে রুখে দিয়েছে পুলিশ ও ব্লক প্রশাসন। মেল মারফত বিয়ের খবর পেয়ে পুলিশ ওই মেয়েটির বাড়ি গিয়ে পৌঁছয়। মেয়ের বাবা এবং তাঁর পরিবারকে নাবালিকা বিয়ের কুফল সম্পর্কে অবহিত করা হয়। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। হিমাচল প্রদেশের ধর্মশালায় HPCS স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা কিন্তু মানুষ এখানে রেডিও স্টুডিওতে আছি, আর সঙ্গে ওপারে রয়েছেন, মানে রেডিও সেটের ওপারে রয়েছেন আপনারা।
1: হ্যাঁ, আমি প্রমিস করে গেছিলাম যে দোহারের গান দিয়ে ফিরবো, তো দোহারের গান দিয়েই ফিরলাম। এবং আমরা কথা বলছি আজকে সমাজ চেতনার আলোকে লোকসঙ্গীত, সেই নিশ্চয়ই এটা না বলেও আপনারা বুঝে গেছেন যে সমাজ জীবনে লোকসঙ্গীতের কতটা প্রভাব, বা যারা সৃষ্টি করছেন, যারা কম্পোজার, তারা কতটা তুলে আনেন ওই সময়ের জলছবি। আর এই যে লোকসঙ্গীতের স্রষ্টা যারা, তাদের জীবন যে খুব সুখের ছিল তা কিন্তু নয়, কোনোকালেই তাদের জীবন সুখের ছিল না। বিত্ত এবং ধর্মশাসিত শ্রেণীবিভক্ত সমাজে তারা নানাভাবে নিষ্পেষিত এবং নিগৃহীত হয়েছেন। কৃষক, জেলে, জোলা, কলু, কামার, ছুতার, এইসব নানা বৃত্তিজীবী মানুষ, এরাই আশাভঙ্গ, দুঃখ, আক্ষেপ, বঞ্চনা, প্রতিবাদ, এই সঙ্গীত ধারায় তারা ছবি এঁকেছেন, সুরে সুরে ছবি এঁকেছেন তাদের এই উপলব্ধি অনুভূতিগুলো। আসলে বৃহত্তর বাংলার অবহেলিত নিগৃহীত জনগোষ্ঠীর মর্মবেদনা লোকসঙ্গীতেই আন্তরিক রূপ লাভ করেছে।
0: আবার দেখো, বাংলার যে লোকজ তত্ত্ব সঙ্গীতে বাউল গানের যে তাৎপর্য তা কিন্তু, এবং তার যে গুরুত্ব সেটা অপরিসীম। বাউল গান লোকায়ত বাংলার ভাব মানুষের জাতীয় সঙ্গীত, কিন্তু এই বাউল মতের জন্মের সঙ্গেও ধর্মীয় নিগ্রহ ও সামাজিক অবিচারের প্রশ্নটি কিন্তু জড়িয়ে রয়েছে। আবার শাস্ত্রের হৃদয়হীন শাসন, জাতিভেদ আর ছুঁত মার্গ, এই সবের যে কষ্ট, এই সবের যে পীড়া, সামাজিক শ্রেণীবিন্যাসের বৈষম্য, নিম্নবর্ণ, নিম্নবিত্তের নির্যাতিত জনগোষ্ঠীকে এই সহজিয়া বাউল মত ও সমাজধর্মী ভিন্নতর যে মরমী তত্ত্ব, তা গভীরভাবে আকৃষ্ট করেছে, উদ্বুদ্ধ করেছে।
1: এখন একটা অসামান্য গান শুনবো জয়তী চক্রবর্তীর গলায়।

0: গানটা কেমন লাগলো আপনাদের জানাবেন। নিশ্চয়ই আপনারা জয়তীর গলায় এই গান কখনো মঞ্চেও শুনে থাকবেন। গানটা যতবার শুনি ততবারই একটা খুব ভালো লাগার অনুভূতি তৈরি হয়। হ্যাঁ, থাকে না কিছু কিছু গান যে একেবারে মর্মে পশিল, এরকম একটা মর্মে পশিল,
1: গেঁথে যায়।
0: হ্যাঁ, সেরকমই ব্যাপার। তো আমরা যেটা সমাজ চেতনার আলোকে লোকগান, সেই বিষয়ে একটুখানি কথা বলার চেষ্টা করছি। সনাতন শাস্ত্র আচার এবং প্রচলিত সমাজ ধর্মের বিরুদ্ধে এই বাউল সমাজের বিদ্রোহ। সম্প্রদায় ধর্মের প্রাচীর ভেঙে ফেলে তারা পেয়েছে এক উদার মিলন ময়দানের সন্ধান। সমাজ এবং শাস্ত্র থেকে স্বেচ্ছা বিচ্ছিন্ন এই মরুমি সম্প্রদায় বাউল পন্থা গ্রহণের কৈফিয়ত দিয়েছেন। তারা বলছেন, তাই তো বাউল হইনু ভাই, এখন বেদের ভেদ বিভেদের আর দাবি দাওয়া নাই। ভেদ বিভেদের দাবি দাওয়া নাই, ভাবো। মানে এই যে মিলন, এবং চৈতন্যদেবের কথা বারবার করে ফিরে আসে, মানে তাঁর মতো একজন সমাজ সংস্কারক, তার মতো একজন ভেদ বিভেদ ভুলিয়ে দিয়ে সবাইকে নিয়ে চলার যে মন্ত্র, সহজ মন্ত্র, সেটা তো আসলে ওই যে সহজতার কথা বলি এবং যে সৃজন স্রষ্টাদের কথা বলি, তাহলে প্রথমে বোধ হয় শ্রী চৈতন্যের কথা বলতে হয়, যে যিনি তার সহজতার দীক্ষা দিয়েছিলেন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে তিনি আবাহন করেছিলেন, বুকে টেনে নিয়েছিলেন। তাই এই এই যে লাইনটা বললাম যে বেদের ভেদ বিভেদের আর তো দাবি দাওয়া নাই, লালন সাহেব কিন্তু একই কথা বলছেন
1: একেবারে একেবারে। আচ্ছা, আমরা খুব বলি না যে পপ সং,
0: হ্যাঁ,
1: তাহলে পপুলার সং তো পপ সং, তাহলে একে আমরা কি বলবো বলো? পপুলার বলি না, সবাই নিজের কণ্ঠে সেই গানকে ধারণ করেছিল।
0: একেবারেই তাই, একেবারেই তাই। আর সেই সঙ্গে সহজ সাধনার অন্তরায় সম্পর্কেও নির্দেশ করছে, তোমার পথ ঢেকেছে মন্দির মসজিদে। মন্দির মসজিদ তো আসলে কিছু নয়, সবার উপরে একজনই আছেন। আপনি আল্লাহ বলছেন, আমি ঈশ্বর বলছি, তিনি গড বলছেন, কিন্তু একজনই তো, একজনই তো,
1: একজনই একজনই, একটাই পথ। এবং এই যে বাউল মণ্ডল, বাউল মণ্ডলের যে কেন্দ্রীয় ব্যক্তিত্ব, লালনের জীবন ও সাধনায় বাউল মত কিন্তু একটা নতুন তাৎপর্য ও ব্যঞ্জনা লাভ করেছিল। তত্ত্বের আড়ালে তিনি যে দ্রোহের আগুন জ্বেলেছিলেন তা তমসাচ্ছন্ন সমকালকে আলোকিত করে তার পরবর্তী যে কাল, সেই কালকেও উজ্জ্বল করে তুলেছে। লালনের প্রতিবাদ ছিল জাতিভেদ, বর্ণপ্রথা, সাম্প্রদায়িকতা আর শাস্ত্রীয় শাসন নিয়ন্ত্রণের বিরুদ্ধে। এক উদার অভিনব শাস্ত্রবিহীন মানব ধর্মের প্রতিপোষক তাই লালন, জাত ধর্মের অচলায়তনের দুর্গে তীব্র আঘাত হেনে বলেছেন, জাত না গেলে পাইনে হরি, কিছার জাতের গৌরব করি, ছুঁসনে বলিয়ে লালন কয় জাত হাতে পেলে পুড়াতাম আগুন দিয়ে।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন।

0: আরতি মুখোপাধ্যায়ের গলায় শুনছিলাম এই গান। দেখতে দেখতে সময় কেমন হই হই করে এগিয়ে যাচ্ছে। তুমি একটু আগে লালন ফকিরের কথা বলছিলে, লালন ফকির সম্প্রদায় পরিচয়ের মূল দিয়েছেন কেটে। এই প্রসঙ্গে জানো, এই জাতি ধর্ম নিয়ে যখন কথা হয়, কাজী নজরুল ইসলামের কথাও খুব মনে পড়ে। তিনি বলছেন না, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া, ছুলেই তোর জাত যাবে, জাত বাপের হাতের নয় তো মোয়া। এই লালন ফকিরের এই যে বলছেন যে সম্প্রদায়ের মূল কেটে দিয়েছেন, এবং নিজের জাত ধর্ম সম্পর্কে যখনই জিজ্ঞেস করা হয়েছে তিনি অনায়াসেই বলেছেন, জেতের কে রূপ দেখলাম না এ নজরে। যত জাত বিচারী দুরাচারীকে ধিক্কার দিয়ে তিনি ঘোষণা করছেন, লালন সে জেতের ফাতা বিকিয়েছে সাতবাজারে। এবং লালন শিষ্য দুত্তুষা এবং পাঞ্জশায়ের গানেও জাত বিচারের প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। দুত্তুষা তার গানে বিদেশি শাসন প্রতিষ্ঠার কারণ হিসেবে জাতিগত কলহকেই নির্দেশ করেছেন। সুতুরে ভাই জাতা জাতির দোষে ফিরিঙ্গিরা রাজা হলো এ দেশে এসে। মানে এই যে মানে কত গভীর, এবং তাদের চিন্তাভাবনা দর্শন কত যে ব্যাপক, মানে মূলের শিকড়ের সন্ধান দেয়, মানে সেটা তাদের গান তাদের সাহিত্য শুনলে তখন বোঝা যায় আর কি।
1: আবার বাউল সঙ্গীত ধারায় সমাজ চেতনার নিদর্শন হিসেবে দুত্তুর গান বিশেষ তাৎপর্যের অধিকারী। তার গানে জাত কুল আর বংশকৌলিন্যের বিরুদ্ধে যে তীব্র ধিক্কার উচ্চারিত হয়েছে, ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষের শ্রেষ্ঠত্বের স্বীকৃতিকে জোরালোভাবে তিনি প্রকাশিত করেছেন তার গানে। আগে মানুষ পরে ধর্ম জাতির নির্ণয়, তাই তার

0: উক্তি জাতিগোত্র শয়তানি কারবার জেনে মুচির চরণ মাথায় নিয়েছি। পাশাপাশি আবার জাত্যাভিমানের বিরুদ্ধে উচ্চকণ্ঠ আর এক মরমী ব্যক্তিত্ব হলেন পাঞ্জশাহ। তার পদের কথা যদি একটু মনে করি, যেতে অন্ন নাহি দিবে রোগে না ছাড়িবে, পাপ করিলে কোম্পানি সব জাত ধরে লয়ে যাবে। কোনো কিছুই আসলে মানে জাত দেখে কি আর অন্ন পাওয়া যায়, নাকি জাত দেখে রোগ বালাই হয়। আর দোষ যদি করো, পাপ যদি করো, সেখানেও কিন্তু জাতের দোহাই দিয়ে বেঁচে যাওয়া যাবে না।
1: ঠিক, লালন সাহির কথা এত হচ্ছে যখন, তখন লালন সাহির কম্পোজিশন আর একটা শুনি।
0: নিশ্চয়ই।

মানব মহিমা বাউলের গানে যেভাবে বিবৃত হয়েছে তার তুলনা কিন্তু তৎকালীন যে বিদগ্ধ সাহিত্য তাতে বিরল। মানব জন্মের গৌরব ও গুরুত্ব লালনের গানে অনবদ্য রূপে ধরা পড়েছে, সেরকমই গান কিন্তু আমরা এক্ষুনি শুনলাম। বাউল জানে মানুষতত্ত্ব ভজনের সার, শাস্ত্রশাসিত যে সমাজ যেখানে লালন বলছেন, পড়গে নামাজ জেনে শুনে নিয়েতে বাঁধকে মানুষ মক্কা পানে, তখন এই বাণীর মানবিক তাৎপর্য উজ্জ্বল হয়ে ধরা পড়ে। আমরা বাউল সম্পর্কে যেমন বলছি, এছাড়াও তো ধর্মকে আশ্রয় করে অথচ ধর্মীয় গোড়ামিকে একেবারে বর্জন করে প্রচুর লোকগান তৈরি হয়েছে। লোকগানের ধর্মই তো তাই যে সেখানে কোনো

0: আমি কোনো বিভেদ থাকে না, সেটা একেবারে খেটে খাওয়া মানুষের সহজ সরল মনের মূর্ত প্রতিফল।
1: একদম একদম একদম তাই। এবারে একটু গান শুনবো সহজ মা এবং উৎপল ফকিরের কণ্ঠে।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: না, আমাদের মনে রাখতে হচ্ছে, কারণ আমাদের ওই যে লাল চোখ দেখাচ্ছে ঘড়ি, 12:53 হয়ে গেছে।
1: আমরা সমাজ জীবনে লোকসঙ্গীতের প্রভাব, সেই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম স্বপ্না বিদিশা। আসলে সমাজ সম্পর্ক এবং গ্রামীণ পটভূমি থেকে বিচ্ছিন্ন করে লোকসঙ্গীতের যথার্থ মূল্যায়ন কি হতে পারে? কখনোই পারে না। লোকসঙ্গীতের জন্ম এবং লালন গ্রামীণ সমাজ এবং প্রাকৃতিক পরিবেশে। এই লোকসঙ্গীতের জনক ও পৃষ্ঠপোষক যারা, তাদের জীবন জমিদার জোদ্দার মহাজনের শোষণে জর্জরিত, দুর্ভিক্ষ খরা বন্যার প্রহরে নির্জীব।
0: আর তার মধ্যে রয়েছে শাস্ত্রধর্মের নিয়ন্ত্রণ। এই জীবনযাপনের কষ্ট, বেদনা, নিরানন্দ, দুঃখ, অভাব ও নৈরাশ্য যেমন, তেমনই এর প্রতিক্রিয়া সূত্রে সৃষ্ট জাগরণ ও প্রতিবাদও তাদের রচিত লোকসঙ্গীতে প্রকাশিত হয়েছে। তাই গ্রাম্য মানুষের জীবনকে যদি জানতে হয়, তাহলে আমাদের আশ্রয় নিতে হয়, আমাদের সাহায্য নিতে হয় লোকসঙ্গীতে।
1: লোকসঙ্গীতে
0: এই কথা বলে, এই কথা রেখেই আমরা আজকের মতো গান্দরিয়া এখানেই শেষ করব। আবার ফিরে আসবো 2:02 বাংলা নাটকের সঙ্গে।
1: দুপুরের নাটক নিয়ে ফিরে আসবে স্বপ্না বিদিশা। সবাই ভালো থাকুন, ভালো রাখুন, ভালো ভাবুন। নমস্কার।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। ফল ঘোষণা করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার জানিয়েছেন, পাশের হার 91.23%, পাশের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। প্রথম দশে স্থান পেয়েছেন 64 জন, 496 পেয়ে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদ্রিত পাল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কৃতি ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন। রাজ্য বিধানসভায় আজও নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব চলছে। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক শপথ নেন। ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেন মুখ্যমন্ত্রী। কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদে শাসক দলের প্রার্থী হচ্ছেন। আজই তিনি মনোনয়ন জমা করেছেন সর্বসম্মতিক্রমে। রথীন বোস পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে প্রত্যয় ব্যক্ত করেছেন। কলকাতা পুলিশের ডিসি শান্তনু সাহা আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির অফিসে হাজিরা দিয়েছেন। তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল। স্ত্রী বিশ্বাসের বিরুদ্ধে বেআইনিভাবে জমি দখল, আর্থিক তছরূপ এবং বেআইনি কারবারে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের মানুষের কাছে জ্বালানি সংরক্ষণের উদ্যোগে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। আজ কলকাতায় লোকভবন থেকে প্রচারিত এক বার্তায় রাজ্যপাল বলেছেন, দায়িত্বশীল উদ্যোগ এবং সক্রিয় জনভাগিদারির মাধ্যমে আমাদের এগিয়ে যাওয়া দরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ মাত্র 20 বছরের মধ্যে দেশের সব মানুষের আস্থা অর্জন করেছে। আজ উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এনডিআরএফ এর এক বিশেষ অনুষ্ঠানে শ্রী শাহ বলেন,

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে প্রার্থনা সঙ্গীত হিসেবে জাতীয় স্তোত্র বন্দে মাতরম গাইতে হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ কলকাতায় মুখ্যমন্ত্রী জানান, একই সঙ্গে জাতীয় সঙ্গীত জনগণ মন প্রার্থনা সঙ্গীত হিসেবে থাকবে। এ বিষয়ে শিক্ষা দপ্তর আজ বিজ্ঞপ্তি জারি করবে বলে তিনি জানান। আগামী সোমবার থেকে নির্দেশিকা কার্যকর হবে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। ফল ঘোষণা করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার জানিয়েছেন, পাশের হার 91.23%। পাশের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা, সেখানে পাশের হার 94.19%। এরপর যথাক্রমে রয়েছে হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া, দার্জিলিং। প্রথম দশে স্থান পেয়েছেন 64 জন। 496 পেয়ে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদ্রিত পাল। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের মানুষের কাছে জ্বালানি সংরক্ষণের উদ্যোগে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। আজ কলকাতায় লোকভবন থেকে প্রচারিত এক বার্তায় রাজ্যপাল বলেছেন, দায়িত্বশীল উদ্যোগ এবং সক্রিয় জনভাগিদারির মাধ্যমে আমাদের এগিয়ে যাওয়া দরকার। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ কলকাতা হাইকোর্টে এক মামলায় আইনজীবী হিসেবে সওয়াল করেছেন। প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে তিনি রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে এক দলীয় প্রার্থীর দায়ের করা মামলায় সওয়াল করেন। উত্তরপ্রদেশে গত 24 ঘণ্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত 60 জনের মৃত্যু হয়েছে। বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা শতাধিক বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দেশ সফর শুরু করবেন। সফরের প্রথম পর্যায়ে তিনি যাবেন আবুধাবি, এরপর নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন তিনি। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। হিমাচল প্রদেশের ধরমশালায় এইচপিসিএ স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে নাটকের দুপুর, নাটকের দুপুর।

আজকের নাটক স্বপ্ন, কাহিনী সুমেন চন্দ, সম্পাদনা রঞ্জন মিত্র, বেতার রূপারোপ ও প্রযোজনা অজিত বসু। নাট্যানুষ্ঠান স্বপ্ন।

0: অমন স্বপ্ন তো কত দেখলাম, ও এক ধরনের বিষক্রিয়া, খাওয়ার পরে হয়। মনের অবস্থা যেমন তেমনি ছায়া পড়ে। ওর না আছে মাথা, না আছে মুন্ডু।
1: আছে আছে, মাথাও আছে মুন্ডুও আছে। কে বললে নেই? এমন স্বপ্ন আছে যা অক্ষরে অক্ষরে ফলে যায়, না কি বলো মামা?
2: কানাই, হুঁকোটা দে দেখি, নাহলে ঠিক জমছে না।
1: এই এই নাও, ধরো
2: দে। মনের সঙ্গে যোগ আছে বইকি, কিন্তু বেশিরভাগেরই কোনো মানে নেই।
1: মানে খুঁজে পাচ্ছ না তাই বলছো মানে নেই? এই ডাক্তার কি জিজ্ঞেস করো না, ঠিক বলে দেবে অমন স্বপ্ন দেখার কারণ কি। যা দেখতে পাও না তাকেই বলো মিথ্যে, কিন্তু সত্য লুকিয়ে থাকে, হাজার জন মিথ্যে বললেও তা মিথ্যে হয় না।
0: ডাক্তার তোকে নিয়ে না আর পারি না, চিরকাল অলৌকিক ভুতুরে ব্যাপারে বিশ্বাস করতে করতে তোর মনটাই বিগড়ে গেছে। স্বপ্নে তো কত কিছু দেখলাম, একটাও সত্যি হয়েছে আজ অবধি?
1: হয় না,
0: কখনো না।
1: নীতিশ, তুই আসলে ভেবে দেখিস নি, ভেবে দেখলে বুঝতে পারছিস। এমন হয় না কেউ মারা যাচ্ছে সে ঠিক তার ঘনিষ্ঠ আত্মীয়দের স্বপ্ন দেবে?
3: হ্যাঁ কানাইদা, এরকম আমিও শুনেছি। আমার এক মাসিমা যখন মারা গেল, ওর ছেলে তো সে দূরে শহরে বসে, সে স্বপ্ন দেখে কি মাসিমা বলছেন, আমি চললাম, আমার জন্য দুঃখ করিস নি। ঠিক তার দুদিন পরেই চিঠি গেল, মাসিমা ও যেদিন স্বপ্ন দেখেছিল ওর ছেলে সেদিনই মারা গেছে, ওই স্বপ্ন দেখার সময়ই।
1: ঠিক বলেছিস শঙ্কর, দেখো কি ব্যাখ্যা করবে, এরকম হয়। আর শুধু স্বপ্নে কেন, সত্যি সত্যি কত ঘটনা ঘটছে। তুমি হয়তো মনে মনে কাউকে দেখতে চাইছ, দেখবে হঠাৎ বলানি কানি সে এসে উপস্থিত, হয় কি না বলো?
4: হ্যাঁ কানাইদা, আমিও দেখেছি।
0: যত সব কাকতালিও
1: নীতিশ, গায়ের জোরে উড়িয়ে দিলে এই সব মিথ্যে হয়ে যায় না। অদ্ভুত উৎসব ঘটনা ঘটছে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে ভাঙচুর তছনছ হচ্ছে। কের পাস এই জন্ম, এই দেহ ধারণ, কোন অন্ধকারের উৎসমুখ, কোন অন্ধকারে মিলিয়ে যাচ্ছে নশ্বরতা, আমি আমরা কেউ জানি না। অন্ধকার, ঘোর অন্ধকার, আর আমরা বোবা। অথচ যা কিছু ঘটছে তার পেছনে একটা অদৃশ্য হাত।
2: তোর এই ডাকাকে অস্বীকার করতে পারি না কানাই, কিন্তু ঘোর বাস্তব যে প্রতি মুহূর্তে বাধা হয়ে নাড়াচ্ছে, তার চাহিদাই জল ঢালতে ঢালতে শূন্য হয়ে গেল আমার পাত্তর।
0: আচ্ছা কি আরম্ভ করলে কি তোমরা?
2: কেন
0: আমি ওসব শুনতে পাই না, দেখতেও পাই না। মানুষ লড়ছে, ভালোবাসছে জীবনকে, তারই চোখ আবিষ্কার করছে কত কিছু। আমি আমার সংগ্রাম, আমার দুঃখ আনন্দ নিয়েই এই জীবন গড়া, এইটাই জীবন, এইটাই ষোলো আনা জীবন। আদিনাথ মামা, যা কিছু হোক না কেন নির্ভয় মুখোমুখি হতে হবে, জয় হতে পারে আবার পরাজয় হতে পারে, পিছিয়ে থাকলে চলবে না।
4: এসব তত্ত্ব কত ভালো লাগছে না কানাইদা, তুমি বরং গপ্পটা শেষ করো।
3: হ্যাঁ সেই ভালো, গপ্প হোক গপ্প।
1: কি মামা তোমার কি মত?
2: আমার একটা ভালো গপ্প ছিল,
4: তোমার তো পরে শুনবো, কানাইদার গপ্পটা মাঝপথে থেমে রয়েছে।

0: 뽀나 가자 구리.
1: 다욱 다욱 뭐도 가능해 뭐도.
2: 예예 예. 거두 몰래 칠람.
3: 어디고 녹타 누디 빠른 시 나라로. 아 보레 무대 놀라지 하트 공수대 아비.
2: 딸뽀
0: দাঁড়া গল্পটা বানাক
3: আরেও বাবা
2: মাগরা দিসনি তো ভাবকে দে
0: বেশ করে ভয়ে ন্যাকড়া পুরে ফুলিয়ে ফাঁপিয়ে
2: এ হুকোটা ধরো তো মামা
3: বে তামাকটা খুব ভালো
2: তারপর নদীর পারে এসে তো দাঁড়াল কিন্তু পার হবে কি করে সারাদিনের খাটাখাটনির পর মাঝিরা তখন রান্না চাপিয়েছে খাবে বিশ্রাম করবে
1: তাহলে
2: লোকটা ঘাট থেকে চেঁচিয়ে ডাকলো মাঝি ও মাঝি
3: তা মাঝি কি বললো
2: বলবে কি সারাই পাওয়া গেল না
0: ওই আবার আবার ভুতুরে ব্যাপার থামা তো তোর গল্প যত সব
1: নৌকইকে ছিল না
2: লোকটা একটু চুপ করে রইল তারপরে আবার ডাকলে শুনছ কেউ আছো আমার একটু পার করে দেবে মাঝি বললে পারবে না তারপর কাকুতি মিনতি করে বললো দাও না গো একটু পার করে মাঝি বললে পারবো না অনেক কাজ আমাদের লোকটা ফের অনুরোধ করলো দাও না গো এই ভরসন্ধে থেকেছি বলেই না
1: তারপর মাঝি রাজি হলো
2: হলো কিন্তু বললে পয়সা দেবে লোকটা বললে দেবে ব্যাস তারপরে নৌকো এসে ভিড়লো পারে আর
1: আর কি হলো চুপ মেরে রইল যে বলো
2: লোকটা গিয়ে উঠলো নৌকোয়
3: তারপর আবার তারপর কি নৌকো এগিয়ে চললো
2: আগেই বলেছিলাম না লোকটা স্বপন দেখছিল
1: ও স্বপন সত্যি নয়
2: হ্যাঁ স্বপন আর সেই স্বপন গেল ভেঙে আর
1: আর
2: আর তার কদিন পরেই লোকটা
1: কি
2: মারা গেল সামান্য জ্বর হয়েছিল তাতে
1: মারা গেল
0: হয়তো জ্বরটা সামান্য ছিল না আর কি
2: সামান্যই ছিল কিন্তু ওই যে নৌকোয় স্বপন দেখেছিল ও স্বপনে একবার দেখলে আর রক্ষে নেই একদিনের মধ্যেই ভবলীলা শেষ
1: শেষ
2: এ হবে
1: আচ্ছা কানুদা তুমি দেখেছো লোকটা সত্যি মারা গেল
3: আরে দূর
1: মরেনি
3: মরেছে নাকি কে জানে স্বপ্ন দেখেছে কিনা তাই বা কে জানে কানু কি ওর স্বপ্ন দেখা দেখেছে
0: নৌকোর দেশ নৌকো দেখবে না কত লোক বলে নৌকো দেখে জন্ম যুগ বেঁচে রইল
2: আমি বলেছি স্বপ্নে
0: হ্যাঁ স্বপ্নে দেখাই বা কি অসম্ভব না না লোকটার হয়তো কোনো কঠিন অসুখ ছিল
3: তাও থাকতে পারে আর সত্যি সত্যি যে মরেছে তারও কোনো প্রমাণ নেই অতএব আমার গপ্পটি ফুরিল নোটা দাস্তি মুরুল
1: লোকটা সামান্য জ্বরে
4: শঙ্কর শঙ্কর
3: এই ভূত
4: কি হলো কি ভাবছিস
1: না না না কিছু না কিছু
4: বাড়ি যেতে হবে নি
1: হ্যাঁ
4: তো চল ও অনেক রাত হয়েছে
1: চল চল

0: বেড়ে জমিয়ে তুলেছেন কান্তা, এমনভাবে বলে যেন সত্যি। কিরে এমন থমরে আছিস যে, কি হয়েছে কি?
1: হ্যাঁ না না, কি হবে? আচ্ছা পরান, তোর কি মনে হয় নৌকোর স্বপন দেখা খারাপ?
0: ওহ, তোকে নিয়ে আর পারি নে, ওইসব ভাবতেছিস বুঝি?
1: কখনো স্বপনে এমন দেখেছিস?
0: কি জানি, মনে পড়েনি।
1: আমিও দেখিনি।

0: না দেখলে তো
1: পরান কি রে?
0: পরানের নিচু রাস্তাটা দেখ।
1: কোন রাস্তাটা?
0: ওই যে ওই যে নিচে।
1: তা কি হয়েছে? কি
0: বর্ষাকালে ওখানটা জলে ভরে যায়, এমন তো নৌকোও চলে। চলে কিনা বল।
1: তা চলেই তো, তাতে হলোটা কি?
0: না না না, এমনি বলছি।
1: ফের সে নৌকোর কথা?
0: না না, মানে হঠাৎ মনে পড়লো তাই।
1: তুই ভয় পেয়েছিস? না, তোকে আর মানুষ করে গেল না দেখছি। চ চ, বাড়ি পৌঁছে গিয়েছিস।
0: না না না, আমি আমি একাই যেতে পারবো।
2: চলি রে কানু।
3: এই আদিনাথ মামা, টুপিটা নিয়ে যাবে নাকি? যা অন্ধকার, সাপ খুব কামড়াতে পারে।
2: না না, ঠিক চলি যাব।
3: নীতি, কাল আসছিস?
4: ওই সমস্ত আজগুবি গল্প শুনতে?
3: কিরকম জমিয়ে দিই বল,
4: কিরকম জমিয়ে দিই বল। কোথায় মানুষের মনের অন্ধকার তাড়াবি, না ফের অন্ধকার করে তুলিস? আমার একটু ভালো লাগে না।
3: সময় কাটানো এই আর কি।
4: দুর্বল মানুষের মনে জোরেতে কমে যায় জানিস, মনের উপর চাপ পড়ে। চলি আসবো খন কাল আর কি। চলো মামা।
2: হ্যাঁ চ
4: চলো,
2: অনেক রাত হয়েছে।
3: নারায়ণ শ্রীহরি শ্রীহরি, ঘুমে চোখ ভেঙে আসছে, শুয়ে পড়ি।

0: माला, ए माला, माला,
1: घूमते पारे बड़े मेड़ा, सोंदे होते ना होते,
0: माला,
1: রাতটা কেমন যান, অনুক্ষণে হয়ে উঠেছে।
0: মালা, হ্যাঁ মালা, মালা ওটো খেতে দাও। কি হলো, হ্যাঁ মালা,
1: মরণ ঘুম ঘুমিয়েছে। মানুষটা ফিরলো কি ফিরলো না, খেলো কি খেলো না, কোনো খেয়াল। তা ওরা দোষ কি, কতই বা বয়স, আর এমন সরল আর ছেলে মানুষ। কুমুক কুমুক কুমুক, সেই কোন কাক ভরে উঠে সারাদিন খাটে, সংসারে কাজ কি একটা।
2: রাত তো হয়েছে, ঘুমেরই বা দোষ কি।
0: খিদেও তেমন নেই,
1: মনটা যেন কেমন হয়ে গেছে।
3: এই কামসাটা দাওয়ায় পেতে শুয়ে পড়া যাক, সকালে উঠে খাওয়া দাওয়া করব।
1: এত রাতে খেলি ভালো হজম তো হবে না।
4: আকাশে কত তারা, কত বড় এই পৃথিবী, কত গাছপালা, মাঠ, নদী, কত মানুষ, এক এক সময় কত ভালো লাগে। সব কিছুতে মোর ভালোবাসার রং লেগে আছে,
1: আবার এক এক সময় সব বিস্বাদ হয়ে যায়।
0: অথচ সেই একই তো সব, সবই তো সেই এক, আলাদা তো নয়।
1: মানুষ কোথা থেকে আসে, কেন বা আসে, কেনই বা মরে, মরে কোথায় যায়, হঠাৎ মরার কথা কেন, একা থাকলি যত সব উদ্ভুটে চিন্তা। মালার সঙ্গে কেমন সুন্দর কেটে যায়, তখন তো এসব মনে পড়ে না।
4: মেয়েটা এত ভালো, আর কি ভালোই যে বাসে আমাকে।
1: সামনে স্রোত সংক্রান্তি, পলাশপুরে বিরাট মেলা,
0: ওরকম মেলা এই অঞ্চলের হয়নি।
1: মালা কতবার বলেছে নিয়ে যেতে, যাওয়া হয়নি,
0: এবারে ঠিক যাব।

0: অঙ্ক পাবো কোথায়? হ্যাঁ, ও পাড়া সরকাররা তো ফি বছর যায়, ধরা করা করলি দুজনের একটা জায়গা হবে না?
1: হবে হবে হবে,
0: নিশ্চয় হবে, নিশ্চয় হবে। সে নৌকো বটে, ওর কাণ্ড ছয় মাল্লা নৌকো, আর মাঝিগুলো কি সন্ডা সন্ডা।
1: সেই ভালো,
0: দুজনের আর কতটুকু জায়গা থাকবে? মালা খুব খুশি হবে, কতদিন কোথাও যেতে পায়নি।
1: কিন্তু কিন্তু নৌকোর কথা মনে হলো কেন? আমি স্বপ্ন দেখছি না?
0: না, জেগে আছি, জেগে আছি, এই তো এই তো সব দেখছি। রাত, অন্ধকার, আকাশের তারা।
1: জেগে থাকলি যত সব বাজে চিন্তা, ঘুমিয়ে পড়া যাক।

0: তোরা একজন, তোমার ডাকাইতে হবে কি করে?
1: লোকজন বোধহয় দূরে লুকিয়ে আছে। চল চল ওটাকে তুলে নিয়ে আসি। চ
0: কি দরকার বাপ গন্ডগোলে? শেষে আবার
1: হ্যাঁ চটপট আয় দেখি, শেষে পিঠান দিবে। রহমান তুই আয়, তিনজনে ঘিরে ধরি, সাবধান পালায় না যান।
2: কেউ ওপার যাবে নাকি?
3: না
2: তবে এমন রেতে একলা দেখে রয়েছে যে
3: তাহলে তোমাদের কি
0: মোদের মোরা যে তোমায় নেজে পেয়েছে গো।
3: মানে
2: মানে
0: হাসি দেখে বুঝতে পারছো না মোরাকে মেয়ে দেওয়ার আদেশ হয়েছে গো।
3: কোথায়?
0: ওই ওই যে তো সব বাইরে যেতে হয়, জীবন তো সেরকালে লয়।
3: আমি যাবো না, আমি যাবো না, মোর পরিবার আছে, তার কি হবে?
2: কি আবার হবে? কানবে তোমার জন্য। এসো এসো এসো এসো।
3: না না এগোবে না বলছি, এগোবে না, খবরদার।
2: যাবে কোথায়? চারদিকে মোদের লোক
3: ঘিরে ফেলেছে মোরে। পালাই, খবরদার, পেছনে আসবি না।
0: সবাই ঘুমোচ্ছে, কেউ সাড়া দিবে
2: না। মিয়া চলো দৌড়াই, যাবে
3: অন্ধকার অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না, দেখি ভেবে দেব। ভগবান ভগবান রক্ষা কর। কিসে হস্তক্ষেপ অন্য, পাটা জখম হয়ে গেছে। ভালো হবে না, ভালো হবে না, শুনবি কথা শুনবি না, এই পাথর দে তোলে মাথা ভেঙে দেবো।
2: ধন্য
4: লাগছে লাগছে।

0: জাগে সুর
1: একে বেসানা খালি রেতে বাড়ি ফেরে নে, মরে একা ফেলে একটু দায়িত্ব যদি থাকে এমন লোক নে ঘর করা যায় নে। হ্যারিকেনটা সারা রাত মিশিমিশি পুড়ে গেল, নিবেদি দেখি তো ভাতের হাঁড়িটা, না যেমন ভাত তেমনি, কি যে হলো রাত করে ফেরে ঠিকই কিন্তু না ফিরেছে এমন তো হয়নি কখনো, কে জানে কি কপালে আসে, যাই বাইরে গিয়ে একবার দেখি। কি হয়েছে অমন করে বসে আছো যে, কখন ফিরেছো, অমন করে কি দেখছো গো, বাপরে দৃষ্টি থেকে ডর লাগছে।
2: অনেক দূরে, আর কোনদিন তোর কাছে ফিরে আসবো না।
1: মা সকাল বেলা এসব কি অলক্ষণে কথা গো, এসব কি বলছো,
2: খেতে দিবি না, বল খিদে লেগেছে,
1: এখনই দিছি, ঘরে ভিতরে এসো। এবার একটু গইরে নাও।
2: না আমার মাঠে কাজ আছে।
1: তা থাক না, কাল।

0: যাবে।
1: কাল? না না না, কাল না, কাল খেতে হয়ে যাবে।
0: তাহলে যাও, শোনো, তাকাও মোর দিকে, তাকাও।
1: কি বলছিস?
0: একা একা রাত বিরেতে ফেরো, কখন কি হাওয়া লাগে, আমার বাবু ডন লাগে।

0: থাকি
1: আর যে থাকতে হবে রে কালা হাজির
0: মা সি সি
1: কি সি সি সি সি গানটা আর একবার গান
0: তুমি এর মধ্যে তুমি কত বাজে
1: হবে বারোটা হবে
0: ঘরে মন হয়েছে বাবু অন্যদিন তো দুপুর দুটো আড়াইটার আগে
1: আজ থেকে দেখি তোর কথা মনে হচ্ছিল
0: তাহলে তো গতি সুবিধে লয়
1: ও ভালো কথা আর দুলে ছিল
0: হ্যাঁ অনেক দুধ দিয়ে গেছে তত দুধ দিয়ে কি হবে গো
1: খাবো দুজনে মিলে পায়েস রাঁধবি ক্ষীর করবি ছানা করবি
0: তারপর পেট খারাপ হলি তোমার মাথা খারাপ হয়ে গেছে অত দুধ কেউ কেনে
1: শখ হলো তাই কিনলাম মোদের সে গাই কবে বেরোবে কবে বা দুধ পাবো ভালো মানে দুধই খাইনি কদিন শরীরটা দুর্বল হয়ে পড়েছে রে
0: তা ঠিক তা ভালোই করেছো কি শুয়ে পড়লে যে
1: রেতে তেমন ঘুম হয় না একটু ঘুমুই আর না হলে ডাকিস
0: তা বেশ কিন্তু মেঝেতে নয় বিছানায় শোগে
1: তাই যাই হে মালা তুই গানটা কর না শুনতে শুনতে ঘুমুই
0: মোর আবার গা

0: শঙ্কর, শঙ্কর আছিস?
1: ওঠো
0: শঙ্কর,
1: এই ওঠো, বাইরে কে ডাকছে? ওঠো না
0: শঙ্কর।
1: কি জ্বরে গাছে পুড়ে যাচ্ছে? জ্বর হলো কখন?
2: কি জানি, শীত শীত করছে, গায়ে দেওয়ার একটা কিছু দে তো।
1: একটু উঠতে হবে, বিছানার নিচে কেঁচাটা আছে।
0: শঙ্কর,
1: তাই তো মনে হচ্ছে, এত ভোরে আবার কি হলো দেখি। পরান দা এসো।
0: শঙ্কর কোথায়?
1: ওই তো শুয়ে আছে, জ্বর হয়েছে।
0: জ্বর? কবে আবার জ্বর হলো?
1: ওই তো ভোরবেলা উঠে দেখি গা পুড়ে যাচ্ছে।
0: কদিন তো কান্দার ওখানে যায়নি, চলো দেখি, চলো। কিরে জ্বর বাদারি কখন দেখি? বাবা, এসে বেশ জ্বর। শঙ্কর, শঙ্কর
2: বল,
0: কবরিন মশাইকে খবর দেবো?
2: না দরকার নেই, তুই এত ভোরে।
0: ও দীননাথ কুড়ো মারা গেছে।
2: ওই দীননাথ বুড়োটা, বুড়ো বললে লাঠি নিয়ে তাড়া করতো?
0: হ্যাঁ রে,
1: বিশ্বের বিশ্বের গাল দিত।
2: তা দীননাথ খুড়োকে শ্মশানে নিয়ে গেল কারা? খুড়োর তো তিন কুলে কেউ নেই,
0: সেই জন্যেই তো নোখ জোগাড় করতে বেরিয়েছি।
2: তা মোর কাছে

0: গায়কি আর নোট নেই?
1: আহা, তোরে কি যেতে বলেছি? চলি বুড়োকে পুড়িয়ে আসবো খুন একবার। নীতিদা, কানুদা, আদি মামা সবাই নিয়ে আসবো। আড্ডাটা নয় আজ হেতাই হবে। চলি চলি এখন
2: এসো। হ্যাঁ গো, হ্যাঁ গো, খুব কষ্ট হচ্ছে। কি কষ্ট হচ্ছে গো বলো না, শুনছো? কি কষ্ট হচ্ছে?
3: মই উঠতে চাইনি, বিশেষ কর মই উঠতে চাইনি। সন্ডা সন্ডা কত গুণের লোক জোর করে আমারে তুললো। না, মই নৌকা উঠবো না, আমি বাড়ি যাবো। দূরে চলে যাচ্ছে।
2: একটু ঘুমোবার চেষ্টা করো নৌকিটি, নৌকিটি একটু ঘুমোবার চেষ্টা করো।
3: ঘুম নৌকো অন্ধকার সব শেষ হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে।
2: ঘুমলে ঘুম, হ্যাঁ ঘুমে পড়েছে। এই বিপদ থেকে উদ্ধার করো ঠাকুর। ও বই মোর কেউ নেই গো, নারায়ণ নারায়ণ শ্রী মধুসূদন, রক্ষা করো, রক্ষা করো, মুখ তুলে যাও।

0: এখন কেমন আছে?
1: জ্বরটা কমেছে, কিন্তু সেই সকাল থেকে ঘুম হচ্ছে, ডেকে দিব?
0: না না না, ডাকতে হবে না। তা হঠাৎ এমন হলোই বা কেন?
2: নৌকুর স্বপ্ন দেখেনি তো?
1: তা জানি না, তবে জ্বরের ঘরে বলছিল কারা যেন জোর করে নৌকোয় তুলেছিল।
3: এই মরেছে,
2: মারা যাবে তাইলে?
3: ভগবান, এটি শুনলাম আমি, একই শুনলাম।
0: কেদোনা কেদোনা কেদোনা, সব ঠিক হয়ে যাবে। যত নষ্টের গোড়া ওই ওই কানাইটা। এই যা, বেরো এখান থেকে। আচ্ছা, কি খেয়েছিল বলো তো? কাল
1: থেকে বেড়াটা বোয়াল মাছ এনেছিল, রাক্ষসের মতো খেলে। কখনো খেতে দেখিনি।
3: তবেই বোঝো একই মানুষের খাওয়া।
0: তুই ফের কথা বলছিস?
3: না না, ভেবে দেখ।
0: পরাণ, এই পরাণ, এই বেটাকে বার করে দে তো, বার করে
3: দেখেন। যত বড় মুখ নয় তত বড় কথা। ঠিক আছে, আমি চললু, মোর কথা সত্যি হলি তখন বুঝবি।
0: সত্যি হবে না, মুন্ডু হবে তোমার। এই পরাণ, পরাণ বলো, এই কবরেজ মশাই খবর দে তো।
2: দিচ্ছি। আচ্ছা, কোন অপদেবতা ভর করিনি তো?
0: অপদেবতা না, গোষ্ঠীর মাতা। গাঁ শুদ্ধ এমনি মিথ্যে ভয় মরে, কুসংস্কারে ছেয়ে গেছে সমাজের শরীর, সব প্রত্যেকটা মানুষ বিষাক্ত হয়ে গেছে, বেঁকে গেছে মেরুদণ্ড।
1: ভগবান, মুই কেন বারণ করলাম না, কেন এমন করে কেঁদে দিলাম? ভগবান, কি অপরাধ করেছি যে অমন শাস্তি দিলে? কেন
0: চুপ করো, চুপ করো, চুপ করো, কেঁদে আর অকল্যাণ ডেকে হলো না। আরে আমি বলছি, কিচ্ছু হয়নি শঙ্করের, আর যদি কিছু হয়েও থাকে, হাসপাতাল আছে, ডাক্তার আছে, ও ঠিক ভালো হয়ে যাবে। তাছাড়া আমরা এতগুলো লোক রয়েছি, ভয় কি তোমার?
4: লোক কেনে, মুই কি মরে গেছি?
1: না গো না, মরে যাবে কেনে?
0: আরে মরে গেলে কেউ কথা বলতে পারে?
4: তবে এত লোক কেনে? মরে নিয়ে যেতে এসে আমি যাবো না, কখনো না।

0: 잡아놔.
1: 니티다. 니티다 원은 꿀색한 니티다. 도둑이.
2: 나는 아미 대체.
0: 아군 고려하세. 군 방리 샤바비 고려잡이. 보란. 응? 아 내리 타기시니. 내리 타기시 밥. 고비 형석이 노을이 되겠냐. 샤샤바 내리나 회사.
2: 나나나. 아미 꿀잡지. 아미 꿀잡지.
1: 해마갈이. 해마갈이 서라 파타 두보. 묵들이 억도 두보. 모슈 아미께 피리에 나오마. 모슈 아미께 피리에 나오. 무얄 파리네 아쉬워서 꽃대 파리네
3: 정걸 정걸
4: 걔
3: 아미 니티다 손 아미 볼치 오 농구 도구 골프나
4: 샵 맞이 맞이
3: 길이 쪽 뭘 그래 내치시기 아니 샵 맞이 নৌকোর স্বপ্ন দেখলে কিচ্ছু হয় না আরে আমি তো কতবার দেখেছি
4: দেখিস সত্যি
3: দেখেছি বই কি তাই বলে কি আমি মরে গেছি এই তো আদিনাথ মামাও আছে ওকে জিজ্ঞেস কর না
4: মামা নীতিদা ঠিক বলছে
0: আঠারোয়া না ঠিক
4: তাইলে আমি বাঁচব
0: বাঁচবি বই কি বাপ নিশ্চয়ই বাঁচবি
4: কানুদা কানুদা কোথায়
3: চলে গেছে
4: এসে চলো
3: আসবে না তোর এত অসুখ
4: আর পরাণ পরাণ
3: ওই তো কবরী মশাইকে ডাকতে গেছে কটা বড়ি খেলেই তুই আবার চাঙ্গা হয়ে উঠবি
4: শরীরটা খুব দুর্বল হয়ে পড়েছে গো মনে হচ্ছিল মরে যাচ্ছি
0: ওই রকম ভাবে কেউ খায় চতুর্দিকে কলেরা হচ্ছে তোর একটু ভয় নেই
4: শবনটা দেখার পর থেকে কেমন যেন মনে হচ্ছিল পৃথিবীর সাথে সব সম্বন্ধ যেন শেষ হয়ে যাচ্ছে
0: এত দুর্বল হলি চলে ঘরে পরিবার রয়েছে তুই ভেঙে পড়লি তো সব গেল ডাক দিকিনি বউটা কেঁদে কেঁদে সারা হয়ে গেল
4: মালা কই কই কোথায়
0: ছেলে মানুষ কাণ্ড কারখানা দেখে ভয়ে কাঁটা হয়ে গেছে
4: মালা
1: কি বলছ
4: কানছিস কেন মুই তো বেঁচে আছি
3: এই দেখো এই দেখো আচ্ছা আবার কান্না কেন
4: ওকে বড্ড ভালোবাসে কিন্তু কানুদা চলে গেল কেন
3: আরে গল্পটা ওই বলেছিল কি না তার যে এমন পরিণতি হবে ও তো ভাবতে পারিনি তোর কষ্ট দেখে ওর বুক ফেটে যাচ্ছিল
4: তোমরা সবাই মরে খুব ভালোবাসো খুব ভালোবাসো না দিদা
3: বাসবো না আরে তোকে ভালো না বেশে পারা যায়
4: ঘুম আসছে
0: ঘুমো ঘুমো তাইলি এক্ষুনি কবরে এসে পড়বেন সনিকি বাইরে গিয়ে দেখি এলো নাকি সব

0: এত সকালে দাওয়া এসে দাঁড়িয়েছ যে, শরীরটা ভালো লাগছে?
1: সব যেন নতুন হয়ে উঠেছে। এই গাছপালা, ঘাস, পাখি, ঘর বাড়ি, তুই, সব মনে হচ্ছে সব কিছুর মধ্যেই যেন ফুরফুরে খুশির হাওয়া বইছে।
0: খবরেজির ওষুধে তাহলে কাজ হয়েছে বলো?
1: হ্যাঁ, আজ একটু বেরুবো, ঘরে বসে বসে আর ভালো লাগছে না।
0: কি দরকার বাবু এই রোকা শরীরে বেরুবার?
1: বাইরের হাওয়া নাগলেই চাঙা হয়ে যাবো। আজকে তো হাটবার, সকাল থেকে নৌকো ভিড়তে শুরু করবে, কত নৌকা আসবে একটু দেখে আসি।

0: তুলসীতলায় পদিতে গিয়েলি?
1: তুমি কাকে নিলে?
0: এই তো, এই মাত্র।
2: বাহ, পুজোর কাপড় খান পরে তোরে বড় সুন্দর দেখাচ্ছে রে মালা।
3: মালা,
2: আজ তোকে কেমন পবিত্রির পবিত্রির দেখাচ্ছে, কেমন দেবী দেবী ভাব।
1: পুজো করবে নাকি?
0: করা যায়, যা দেবী সব্যভূতে শুরু।
1: কখন ফিরবে বলে কখন ফিরলে?
0: অনেকদিন পরে বেরোনো তো, তাই একটু দেরি হয়ে গেল।
1: খাওয়া হয়নি তো?
0: না না, খেয়েছি খেয়েছি, পেট পুরে খেয়েছি, তোর জন্য এনেছি। বেগুনি ফুলুরি জিলিপি, বাবরে বাপ, পেট একটা বোঝাই।
1: এই রোগা পেটে এসব খেলে আবার যদি অসুখ করে?
0: ও দাও, খিদের ঝোঁকে খেয়েছি, কিছু হবে না।
1: না হলি ভালো, কিন্তু এদিকে ভাত সে নষ্ট হলো।
0: রাতে খেয়ে নেবো,
1: এক কোবরেজের বড়ি এখনো দুই একটা আছে, খেয়ে নিও। চারিদিকে যা কলেরা হচ্ছে।
2: সত্যি খুব অন্যায় হয়েছে তোর কথা না শুনে, তাড়াতাড়ি বাড়ি ফিরে ঝোল ভাত খেলি ভালো হতো। তখন বুঝিনি প্যাটের ভেতরটা কেমন যেন মোচর দিচ্ছে, বমি পাচ্ছে, মাথাটাও ঘুরছে।
1: এ লোকেনে কি করি বলো দেখি। হলো তো, আশ মিটলো তো, এখন শরীরের কষ্ট কে নেবে?
2: তুই নিবি? নিবি না?
1: নেবো নেবো তো, কিন্তু এভাবে বারবার মুখে বেপদে পেলো কেন? কেন
2: হচ্ছে যাই বলুক না কেন, নৌকোর স্বপন মিটতে হবে না রে।
1: ফের নৌকো, নিজে করলে দোষ, এখন নৌকো দোয়াই। দাঁড়ো দাঁড়ো, কবরেজের বড়ি একখানা আছে, দাঁড়ো দাঁড়ো, একটা খেয়ে নাও, আরাম হবে।
2: তুইও তুইও একটু বড়ি খেলে তো পারতিস।
1: নেবো নেবো, এই নাও না বড়ি নাও।
2: দে দে,
1: এবার একটু ঘুমোবার চেষ্টা করো।
2: শরীরে যন্ত্রণা থাকলে কি ঘুম আসে? কি যে করছে শরীরের মধ্যে, আর বোধহয় বাঁচবো না রে।
1: সেটারে তো অমন হয়েছিল, ঠিক ভালো হয়ে যাবে, একটুতে তুমি অমন করো।
2: মালা মালা,
1: এই তো মুই।
2: কই কই,
1: এই তো
2: দেখতে পাচ্ছি না কেন?
1: এই তো এই তো, তোমার হাতে আমার হাত রেখেছি।
2: কিরকম জানো? কিরম হয়ে যাচ্ছে,
1: কি করি বলো তো তোমার এনে।
2: আর করিস নি লক্ষ্মীটি, আমার সেই নৌকো, আমার সেই নৌকো ধরেছে মুখে। মালা তুই কোথায়?
1: অতগুলো লোক বোঝালো, তুমি বিশ্বাস হলো নি? ওগো ওগোটা গপ্প, নিহাতি গপ্প, তুমি হয়েও বসে কেন?
2: নৌকোটা যে ভেসে যাচ্ছে, ওরা কোথায় নিয়ে যাচ্ছে মুখে?
1: তাই যাই তাই যাই।

0: নারীর গতি কিছুটা দ্রুত,
1: আগের দেওয়া বড়ি দুটো খাইয়ে দিয়েছি,
0: সেই জন্যই তো বাড়তে পারেনি। এই নতুন বড়ির শিশিটা ধরো, আজ রাতে দুটো করে তিনবার খাওয়াবে, কেমন?
1: আচ্ছা,
0: রাতে আর কিচ্ছু খাওয়া নয়, কাল সকালে সুস্থ বোধ করলে সেদ্ধ ঝোল ভাত, বুঝেছ?
2: ভয়ের কিছু?
0: না না না না না, তেমন কিছু দেখছি না, খাওয়া দাওয়ার অনাচার হয়েছে।
1: সমানে ভুল বকছে।
0: হ্যাঁ, ওটা মানসিক ব্যাপার, গপ্পটা শোনা অবধি মনটা দমে গেছে কিনা, ঘুমের ওষুধ দিয়েছি, ঘুমলেই ঠান্ডা হয়ে আসবে, খাওয়া দাওয়া করে শরীর সুস্থ হলেই সব স্বাভাবিক হয়ে যাবে, চলি তাহলে।
1: আপনার টাকাটা?
0: টাকা? আচ্ছা আচ্ছা,
1: আতি যদি আবার অস্থির
0: করবে? না করবে না, করলে একটা বড়ি বেশি দেবে, কাল খবর দিও কেমন থাকে।
1: আচ্ছা
2: চলুন কমলেশ কাকা, আপনারে এক দিয়ে দিয়ে আসি।
0: দরকার ছিল না,
2: তাও আসুন, হাড়িখানটা দেখাচ্ছি, আপনি সাবধানে আসুন।
0: চা

0: মালা,
1: এই তো, এই তো মই, কেমন আছো গো?
0: ভালো
2: শঙ্কর।
0: হ্যাঁ নীতিদা।
2: হ্যাঁ রে, সারা রাত সবাই তোর কাছে ছিলাম, আমি, পরাণ, আদিমামা, কানু, সকলে,
0: সবাই। এ কি স্বপ্ন?
2: স্বপ্ন কেন হবে, দেখ না, এই তো সবাই রয়েছে।
0: এই তো পরাণ, কানুদা, আদিমামা, কখন এলে গো সব?
3: মালা পরাণ দিয়ে খবর দিয়েছিল, ওই মধ্যে ডেকে আনলে, একেবারে কবরের সাথে করে এসেছি।
0: ভোর হয়ে গেছে না?
4: অনেকক্ষণ।
0: পরাণ, তোরে কত গাল দিসনু, তবু তুই মোর পান মাছায় তুললি, তোরা না থাকলে হয়তো বা শেষ হয়ে যেতাম।
4: তুই যে এত দুর্বল তা এবারে বুঝলাম, গপ্প শুনলে।
0: কিন্তু কানুদা, কানুদা
3: বল,
0: তোমার তোমার সেই গপ্পটা, আচ্ছা নোকটা কি সত্যি মারা গেছল?
3: তা কে জানে।
0: তাইলে মারা যায় নে?
2: মারা যাওয়া অত সহজ ব্যাপার নাকি?
0: তাইলে আবার আমি বাঁচব?
3: বাঁচবি বই কি বাপ, বাঁচবি।
0: কদিন খালি মনে হচ্ছিল মরে যাব, আজ ঘর দোর বাইরে সব জায়গায় জীবনের আলো, আর ভয় নেই, নৌকো দূরে মিলিয়ে গেছে, হাওয়ায় হাওয়ায় সবাই বলছে বেঁচে আছি, আমি বেঁচে আছি, আমি বাঁচব। মালা, মালা, আমরা অনেক কাল বেঁচে থাকবো রে, অনেক কাল বেঁচে থাকবো। জীবন, তাজা নিঃশ্বাসের মতো জীবন।

0: সোমেন চন্দের কাহিনী অবলম্বনে রচিত স্বপ্ন নাটকটির অভিনয় এখানেই শেষ হল। চরিত্র রূপায়ণে শঙ্কর সৌমিত্র বসু, কানাই অমূল্য সান্যাল, আদিনাথ মামা ফকির দাস কুমার, প্রথম মাঝি দেবেশ রায়চৌধুরী, দ্বিতীয় মাঝি খোকন চক্রবর্তী, কবিরাজ নীরেন ঘোষ, পরাণ সঞ্জীব দে, মালা সুমিতা বসু ও নীতিশের ভূমিকায় সত্য বন্দ্যোপাধ্যায়। কণ্ঠসঙ্গীতে সুবোধ রায় ও সহশিল্পীবৃন্দ। সঙ্গীতানুষঙ্গ লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়। যন্ত্রসঙ্গীতে পরিতোষ রায়, তাপস রায়, রামকৃষ্ণ পাল, অসীম সেনগুপ্ত, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও গোপাল রায়। শব্দগ্রহণ শুভ্রপ্রকাশ দে। সম্পাদনা রঞ্জন মিত্র। বেতার রূপারোপ ও প্রযোজনা অজিত বসু।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন 107 FM।

0: রেনবো। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।
1: রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। নির্বাচন কমিশন আজ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছে। এবার 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলের ধাপে ধাপে এই প্রক্রিয়া শুরু হবে। এই পর্যায়ে যে রাজ্যগুলি অন্তর্ভুক্ত রয়েছে সেগুলি হল অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রয়েছে জাতীয় রাজধানী দিল্লি, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। কমিশন জানিয়েছে জনগণনার কাজের সঙ্গে সমন্বয় বজায় রেখেই এই পর্বের এসআইআর প্রক্রিয়ার সময়সূচি নির্ধারিত হয়েছে। কেরালামে 10 দিন ধরে চলা তীব্র জল্পনা শেষে কংগ্রেসের তরফ থেকে আজ ভিডি সতীশনকে সেরাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। নতুন দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা অজয় মাকেন, মুকুল ওয়াসনিক এবং দীপা দাশমুন্সী এই ঘোষণা করেন। অসমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নবনিযুক্ত সদস্যদের দপ্তর বন্টনের প্রস্তাবে সম্মতি দিয়েছেন। রামেশ্বর তেলিকে শ্রমিক কল্যাণ, জনজাতি ও আদিবাসী কল্যাণ এবং চা দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অতুল বোরা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, আসাম চুক্তি বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা উন্নয়ন এবং আবগারি দপ্তরের দায়িত্ব পালন করবেন। চরণ বোরাকে পরিবহন দপ্তরের পাশাপাশি বোরোল্যান্ড কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। শ্রীমতী অজন্তা নেওয়াক নারী ও শিশু কল্যাণ দপ্তর ও পর্যটন দপ্তরের দায়িত্ব পেয়েছেন। পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে প্রার্থনা সঙ্গীত হিসেবে জাতীয় স্তোত্র বন্দে মাতরম গাইতে হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ কলকাতায় মুখ্যমন্ত্রী জানান, একই সঙ্গে জাতীয় সঙ্গীত জনগণমন ও প্রার্থনা সঙ্গীত হিসেবে থাকবে। এ বিষয়ে শিক্ষা দপ্তর আজ এক বিজ্ঞপ্তি জারি করবে বলে তিনি জানান। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। ফল ঘোষণা করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার জানিয়েছেন, পাশের হার 91.23%। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিৎ মুখোপাধ্যায়। নির্বাচন কমিশন আজ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছে। এবার 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ধাপে ধাপে এই প্রক্রিয়া শুরু হবে। কেরালামে 10 দিন ধরে চলা তীব্র জল্পনা শেষে কংগ্রেসের তরফ থেকে আজ ভিডি সতীশনকে সে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। নতুন দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা অজয় মাকেন, মুকুল ওয়াসনিক এবং দীপা দাশমুন্সি এই ঘোষণা করেন। পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন বলে নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। বিধানসভায় গতকাল তিনি সাংবাদিকদের বলেন, যারা এখন লক্ষ্মীর ভাণ্ডারের অন্তর্ভুক্ত নন তাদের জন্য একটি পৃথক পোর্টাল খোলা হচ্ছে, সেখানেই তারা সহজে নাম নথিভুক্ত করতে পারবেন। 1 জুন থেকেই প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে। মৃত বা অন্য দেশের নাগরিক যাতে কোনোভাবেই এই প্রকল্পের সুবিধা না পান তা নিশ্চিত করা হবে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। ফল ঘোষণা করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার জানিয়েছেন, পাশের হার 91.23%। পাশের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা, সেখানে পাশের হার 94.19%। 496 পেয়ে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদৃত পাল। পশ্চিম বর্ধমানের ECL এর কুনুষ্টরিয়া এলাকার পড়াশিয়া কলিয়ারিতে এক ভয়াবহ খনি দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত 15 জনেরও বেশি। কলিয়ারির ভূগর্ভস্থ খনির 27 নম্বর সেকশনে ফার্স্ট শিফটে কাজ চলার সময় আচমকাই খনির একটি স্তর থেকে তীব্র গতিতে এয়ার ব্লাস্ট হয়। বাতাসের প্রচণ্ড চাপে খনির ভেতরে থাকা শ্রমিকরা চারদিকে ছিটকে পড়েন। প্রাণ হারান দেবায়ন মুন্ডা নামে এক শ্রমিক। মধ্যপ্রদেশের দেওয়াস জেলার টঙ্কালা গ্রামে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় 2 জন শ্রমিক প্রাণ হারিয়েছেন, প্রায় 12 জনেরও বেশি শ্রমিক আহত। মৃত এবং আহত শ্রমিকদের অধিকাংশই বিহারের আরারিয়া জেলার বাসিন্দা। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: বলছি এটা না অনেক দিন থেকে, মানে অনেক পুরনো দিন থেকে এরকম একটা স্ট্র্যাটেজি রয়েছে, সেটা হচ্ছে যে যখন আমরা কোনো কিছু ভুলে যাই তখন আমরা হু হু হু করে ওই জায়গাটা একটু মেকআপ দিয়ে দেওয়ার চেষ্টা করি আর কি। এখনকার দিনে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ফাইনালি যখন গানটা রিলিজ হয় তখন লাস্টের দিকে একটা ওরকম হামিং টোন হয়ে যায়। কেন এই বিষয়টা মধু ভালো বলতে পারবে, কেন বলতে পারবে? তার কারণ হচ্ছে মাঝে মধ্যেই দেখি মধু ওরকম গুনগুন করে গান করে আর কি।
3: ও আচ্ছা, আমি ভাবলাম যে মধু অনেক কিছু আশা করে, মানে আমি ভেবে রেখেছি অমরজিতের থেকে,
2: তাই নাকি?
3: হ্যাঁ, কারণ আজকে তো একটা ট্রিট বানতে হয় বস।
2: আসলে ব্যাপারটা হচ্ছে কি, কেন ট্রিট সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের না মানে লক্ষ্যহীন সমস্ত কিছু ট্রিট আর কি। হ্যাঁ, এই যে অমরজিৎ তো রয়েছে বললাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমার পাশে এই যে MS বসে আছে ধোনি দেওয়ার জন্য আর কি, বুঝতে পেরেছি।

0: বুঝছো তো, মানে অমরজিৎ এবং মধুরিমা তোমার সঙ্গে রয়েছে। 4:56 যখন অলরেডি হয়ে গেছে, তোমাকে জানিয়ে দেবো ইয়েস ক্যাফে কলকাতাতে কিন্তু আজকে PMAM। তোমরা অলরেডি জানো, যারা অলরেডি এই AM জুটিকে অ্যাকসেপ্ট করে নিয়েছো তাদেরকে কিন্তু আমরা লাস্ট 7 তারিখেও বলে গিয়েছিলাম আমরা হ্যাট্রিক করবো এই মাসে,
1: এবং 7x2 করে আজকে আমরা এই দিনটাই বেছে নিয়েছি। এবং তারপরে কিন্তু আজকে 1+4 মানে 1+4 আর প্লাস করে আমরা 1 করে আবারও আসবো। তো যাই হোক, আপাতত এই যে একটা সুন্দর যে ব্যাপার বলো না, মানে MS পাশে বসে রয়েছে ধ্বনি দেওয়ার জন্য তার একটা রিজন আছে,
0: তার একটা অবভিয়াসলি রিজন আছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ধ্বনির কথা যখন বললাম তখন MS ধ্বনি থেকে না হয় এই ট্র্যাকটা তোমার জন্য থাকো।

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। একদম ঠিক ধরেছো, আসলে পরোয়া নেই। কেন এইটা মনে হয় মধুর মাথায় একদম ভালো করে ঢুকে গেছে, কেন বলো তো? যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম না,

0: মধুকে দেখে যে চিনে ওঠার উপায় ছিল না যে এটা মধুই যাচ্ছে আমার পাশ দিয়ে কেন। তার কারণ হচ্ছে আমি ওকে জিজ্ঞেস করলাম, এই এই মধু তো, মধু তো, মধু তো। আমাকে বলল যে হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে কি, স্কার্ফের ভেতরে আমি যতই লুকিয়ে থাকি না কেন, আমি তো আলটিমেটলি MS ধোনি দেওয়ার জন্যই যাচ্ছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই যে এক ধরনের স্কার্ফ পরে মধু রাস্তা দিয়ে হাঁটছিল, মানে সেটা দেখে জাস্ট বোঝার উপায় নেই যে ওটার ভেতরে কে রয়েছে আর কি। হ্যাঁ,
1: একদমই।
0: মানে আমার তখন দেখে মনে হলো যে গরম ইজ নট গরম উইদাউট দিস স্কার্ফ আর কি। হ্যাঁ, মানে ইজ অ্যান্ড উইল নট বি।
1: মানে তুমি গরমে বেরিয়েছো রাস্তায়, তোমাকে দেখে না চিনলেও হবে, কিন্তু তোমাকে দেখে সবাই চিনতে পারছে, আর বাড়িতে ফিরে তুমি নিজেকে চিনতে পারবে না। এরকম চান পড়ার থেকে তো বাবা আমাকে দেখে কেউ চিনতে পারবে, পারুক না পারুক আমার তাতে কোনো পারবা নেই। আমি আমার মতন নিজের কি বলবো, অস্ত্রই বলতে পারো এগুলোকে, আমি নিজে নিয়ে চলছি।
0: আসলে ব্যাপারটা হচ্ছে কি, মনের মতন তো একটা জিনিস ঘোরে, টান টান টান টান টান টান, ব্যাপারটা এরকম ঘুরছে আর কি। মানে ওই ট্যানটা এমন ভাবে মনের মধ্যে ঘুরছে যেখান থেকে আর মধু বেরিয়ে আসতে পারছে না আর কি। কিন্তু আমরা, আমাদের তো বেরোতেই হবে, আমাদের কিছু করার নেই, কারণ 4:15 হয়ে 3 সেকেন্ড যখন হয়ে গেছে, 6:30 পর্যন্ত যতক্ষণ আমরা কথা বলবো তার মধ্যে রোদ একদম পড়ে যাবে। কিন্তু আবারও সেই কালকে, আবারও তো কালকে আসতে হবে, এই হট সিটেই বসতে হবে। তার জন্যে যেটা করতে হবে সেটা হচ্ছে, গরম ইজ নট গরম উইদাউট, এই যে বাইরে বেরোলে যেগুলো আমরা করি, লেবু শরবত খাওয়া পছন্দ করি, ডাবের জল খাওয়া পছন্দ করি, সানস্ক্রিন, সুতির জামা, কালো ছাতা, রোদ চশমা, এমনকি এই যে মধু এবং মধুদের মতো যারা যারা রয়েছে যাদেরকে একটু অদ্ভুত দর্শন লাগে রাস্তায় বেরোলে, কেন, তার কারণ হচ্ছে নাক চোখ মুখ এমনভাবে ঢাকা থাকে যাতে দেখে বোঝার উপায় নেই যে আলটিমেটলি কে যাচ্ছে না যাচ্ছে। সুতরাং একটা ছোট্ট কোট যদি তোমার কাছ থেকে জানতে চাই যে গরম ইজ নট গরম উইদাউট, এগুলোর মধ্যে কোনটা, মানে কোনটাকে তুমি একদম টপে রাখবে, লেবু শরবত নাকি ডাবের জল নাকি সানস্ক্রিন না সুতির জামা কালো ছাতা রোদ চশমা নাকি এই সমস্ত কিছু ঢেকে ঢুকে বেরোনো, এই কোনটা, এটাই কিন্তু তোমার কাছ থেকে জানতে চাইছি 9903653992 তে।
1: আর যখন এই টানের কথা তুমি বললেই, তখন আমিও তোমাকে বলছি যে মানে এই গরমে, ঠিক আছে, আমি তোমাকে বলছি মানে তুমি যদি এইগুলো ছাড়া, গরম এইগুলো ছাড়া যদি তুমি বেরোতে পারো, তাহলে আমি তোমায় বলছি মানে চলতি হে ক্যা নসে বাড়া, নসে বাড়া তোমার কাছে জাস্ট কিছু নয় বস।
0: হ্যাঁ, একদমই তাই, সেটা তো আমি জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যখন রাস্তায় বেরো তখন ওই কালা কালা চশমা দেখে মনের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে এই অবধি গিয়ে ঠিক আছে, তারপর একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ব্রেকে পা মারতে হয় আর কি। কিন্তু না, আমাদের গাড়ি যখন গড়িয়ে গেছে আমরা কোনো ব্রেকে পা মারবো না, একদম সন্ধে 6:30 পর্যন্ত কিন্তু তোমার সঙ্গে থাকবো ক্যাফে কলকাতায় ওনলি অন 107 FM রেইনবোতে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। এবং সত্যি আজকে যখন স্টুডিওতে আসলাম তখন কিন্তু আমার মানে চোখে ওরকম একটা চশমা ঢাকা ছিল, বুঝলে তো, কারণ এই মুহূর্তে আমার চোখ আর কি একটু ঠান্ডা,
2: সূর্যের দিকে বেশি তাকিয়েছিল মনে হয়। সূর্যের দিকে চেয়েও না, চোখে ঝিলমিল লেগে যাবে। এটা শুনুনি, তোমাকে আগের দিনই বলেছিলাম, দেখলে তো, 7 তারিখে তোমাকে বলেছিলাম, 14 তারিখে আমার কথা মিলে গেল। এই কারণের জন্য তোমাকে বলেছিলাম, বারবার নাম ধাম মুখস্থ করার জন্য বলেছিলাম, সেটাও শুনলে না, এমনকি সূর্যের দিকে তাকালে। ফাইনালি কি হলো এখন? নিশ্চয়ই কিছু দেখতে পাচ্ছ না, বলো।
1: দেখতে পাচ্ছি কি পাচ্ছে না আমি জানি না, কিন্তু আমার কাছে কতগুলো আমি প্ল্যান রেডি করেছি, ঠিক আছে, প্ল্যান্ট ইন মাই প্ল্যান।
2: বাবা,
1: আমি প্ল্যানে তো না হয় আমি,
2: প্ল্যান এ তো না হয় আমি, মানে অমরজিৎ সবসময় প্ল্যান এতেই থাকে। প্ল্যান বি থেকে শুরু করে তোমার পরপর পরপর অনেকগুলো প্ল্যান রয়েছে, বুঝতে
1: পারছি। মানে প্ল্যানে আমি প্ল্যান্ট প্ল্যান করেছি,
2: তাই নাকি? প্রথমে নিশ্চয়ই স্নেক প্ল্যান্টের কথা বলবে। ও আচ্ছা, ওটা বলবে না আর কি। আচ্ছা, বুঝতে পেরে গেছি, ঠিক আছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, স্নেকের সাথে কেমন যেন একটা মিল পাচ্ছিলাম আর কি, ওই কারণের জন্য আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই মুহূর্তে অ্যালোভেরার ডিমান্ড বেড়ে যাচ্ছে আস্তে আস্তে আস্তে আস্তে।
1: একদমই তাই, অ্যালোভেরার যেরকম ডিমান্ড বাড়ছে তার পাশাপাশি এরিকা পামেরও কিন্তু মানে ওই কি বলবো, পামশু ব্যাপারটা একটু বেড়ে যাচ্ছে। কারণ আমরা কেন এগুলোর কথা বলছি সেটা একটুখানি ক্লিয়ার করে বলো।
2: একদম,
1: আমি আমার নিজের ত্বককে বা নিজেকে আর কি একদম কুল ডাউন করার জন্য ছাতা ব্যবহার করছি, এই সমস্ত স্কার্ফ ব্যবহার করছি। কিন্তু অমরজিৎ বেসিক্যালি কি করছে, অমরজিৎ বাইরে দেখাচ্ছে না যে ওর খুব গরম লাগছে, ঠিক আছে, ও বাড়ির ভেতরে নানান জিনিসপত্র দিয়ে নিজের বাড়িকে সাজিয়ে রাখছে যাতে ওর বাড়িটা ঠান্ডা থাকে।
2: একদমই তাই, মানে বাড়ি যদি ঠান্ডা থাকে তাহলে তো সেই বাইরে থেকে তো আর বাড়িতেই ঢুকতে হবে, থোড়ি না আমি রাস্তায় ঘুরে বেড়াবো। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ইনডোর প্ল্যান্ট এই মুহূর্তে কিন্তু বাড়ির জন্য প্রচণ্ড দরকারি। স্পেশালি যেগুলো হয় সেটা হচ্ছে বাতাসকে তো পিউরিফাই করছেই, এবং তার পাশাপাশি এই ঘরের মধ্যে যদি একটু ইনডোর প্ল্যান্ট ট্যান্ট থাকে তাহলে কিন্তু মানসিক চাপ অনেক কমে যায়, ঘরের সৌন্দর্য বাড়ে, এমন কি ঘরের যে টেম্পারেচার সেটাও কিন্তু ব্যালেন্সড রাখতে অনেক বেশি সহায়তা করে। আমরা কিন্তু সাধারণত যেগুলো দেখি, এই স্নেক প্ল্যান্ট দেখি, এরিকা পাম দেখি, অ্যালোভেরা দেখি, এমন কি আমরা ছোটোবেলায় স্পেশালি যখন থেকে 90s থেকে আস্তে আস্তে বড় হতে হতে আসছি, একটা গাছ, একটা ইনডোর প্ল্যান্ট কিন্তু মোটামুটি বাঙালি বাড়িতে কমন, সেটা হচ্ছে মানি প্ল্যান্ট।
1: এক্স্যাক্টলি, মানে মানি আসুক না আসুক বাট মানি প্ল্যান্ট সবসময় আমাদের বাড়িতে থাকে।
2: একদমই তাই,
1: আর এইরকমই গাছপত্র তুমি যদি নিজের বাড়িতে লাগাও তাহলে এই গরমের হাত থেকে কিছুটা হলেও তুমি রেহাই পাবে। তাই খুব বেশি দেরি করো না, চটপট করে নিজের বাড়িকে দেখো সুন্দর সাজাতেও পারবে, তার সাথে একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপারটাও আমেজটাও বজায় থাকবে। সব কিছু মিলিয়ে বুঝতে পারছো আমাদের মাথা ঠান্ডা রাখা এবং নিজেদেরকে কুল রাখা এটা ভীষণ ব্যাপার। মানে অমরজিতের মতন কুল যদি হতে তো তাহলে এই জিনিসগুলো করতে পারো।
2: একদমই তাই, আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের বারান্দায় এত বেশি রোদ্দুর এসে পড়ে সেই কারণের জন্য টেবিলে মানি প্ল্যান্ট একদম মাঝে মধ্যে ধরাই পড়ে না, ওটা যে মাঝে মধ্যে আছে তাই আমি ভুলে যাই।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: কে বলেছে তোমার দেখা নাই? তোমার দেখা আছে তো, সেই কারণের জন্যই তো তোমরা মেসেজ করে দিয়েছো অলরেডি 9903653992 তে। ইয়েস, আমরা তোমার কাছ থেকে জানতে চাইছিলাম যে গরম ইজ নট গরম উইদাউট লেবু শরবত, নাকি ডাবের জল, নাকি সানস্ক্রিন, না সুতির জামা, কালো ছাতা, রোদ চশমা, এরকম প্রচুর কিন্তু অপশন রয়েছে। তোমার কাছ থেকে কিন্তু জানতে চেয়েছি যে তোমার মতে সব থেকে টপে যে অপশনটা থাকবে সেটা কি। গরমে ডাবের জল ও ঠান্ডা লেবু শরবত ছাড়া চলে না যে, সৌভিক আমাদেরকে ঢাকুরিয়া থেকে মেসেজ করে জানিয়ে দিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ, আমাদের সঙ্গে থাকো সন্ধে 6:30 পর্যন্ত। অবশ্যই আমি হাতের সামনে যাকে পাই তাকেই এগিয়ে রাখবো, যেমন হচ্ছে ডাব, নারকেল, এইগুলো, কারণ দক্ষিণ ভারতে কিন্তু খুব গরম। আমার কর্মস্থল অর্থাৎ অভয়ারণ্য, জঙ্গলের ভিতরে, চারিদিকে চন্দন গাছ আর কাঁটা জাতীয় গাছ, তার মধ্যে নারকেল গাছের সারি রয়েছে। অর্জুন সিং আমাদেরকে মেসেজ করেছো তামিলনাড়ু থেকে, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাদেরকে শুনছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। 107 FM রেইনবো কিন্তু তোমার জন্য যে বিষয়টা কথা বলছে, দ্যাট ইজ গরম ইজ নট গরম উইদাউট, তার মধ্যে যে অপশনটা নাম্বার ওয়ানে আসবে সেই অপশনটাই কিন্তু তুমি জানিয়ে দাও।
3: সে অপশনটার মধ্যে রয়েছে লেবুর জল, তার পাশাপাশি রয়েছে ডাবের জল।
2: মাঝে মধ্যে তো মারিও আনতে পারো, মাঝে মধ্যে বলতে পারো যে তোমার জন্য আর কিছুই পারলাম না।
3: আমিও আজকে এটাই ভেবেছিলাম যে আজকে স্টুডিওতে এসে অমরজিৎ নিশ্চয়ই আমার জন্য একটু ধরো কোল্ড কফি বা কোনো একটা ঠান্ডা লাসি,
2: এরকম কিছু একটা নিয়ে আসবে। কোল্ড কফি, আচ্ছা বাবা বাবা,
3: হতেই পারে। আচ্ছা লাসি, এই মুহূর্তে কিন্তু লস্যি একটা ভীষণ আর ইম্পর্টেন্ট, মানে গরমকালে সেটা হতে পারে, অথবা গন্ধরাজ ঘোল। আহা, একটু নিজের মানে ব্যাপারটাকে একটু লেভেলটা বাড়াও।
2: তুমি ভাবো মানে ব্যাপারটা হচ্ছে কিরকম ভাবে লেভেলটা উঠছে সেটা ভাবো একবার। মানে আমি নাকি একটা ঠান্ডা লস্যির এরকম গ্লাস ধরে অফিসের দিকে দিকে হেঁটে আসছি।
3: হ্যাঁ, একটা সুন্দর গন্ধরাজ ঘোল হয়তো বাড়িতেই তুমি বানিয়েছো, একদম ঠান্ডা, সাথে একটা করে সুন্দর ঠান্ডা যেটা থাকবে এরকম একটা পাত্রে বরফ টরফ নিয়ে এসেছো, আমাকে দিয়ে পরিবেশন করছো। আরে এটা না হলে গরম কি?
2: ব্যাপারটা ভাবলেই না মাথা কেমন ঘুরতে শুরু করছে। যাতে মাথা না ঘুরে সেই কারণের জন্য আপাতত

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবো তে, রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: શું છો કેફે કોલકાતા, કેફે કોલકાતા 107 FM રેઇનબો તે કેફે કોલકાતા, કેફે કોલકાતા। আর এই সময়টা যখন মনের মধ্যে একটু উড়ু উড়ু উড়ু উড়ু এইরকম করছে, মানে আমরা যখন আস্তে আস্তে টিকিট কাটতে দিচ্ছি যে হ্যাঁ এইবারই তো আস্তে আস্তে গরম পড়ে গেছে, মানে আস্তে আস্তে মনসুন আসবে, ন্যাচারালি সেই সময়টা বেশ কিছু জায়গায় ঘুরতে টুরতে যেতে হবে। স্পেশালি গরমের মধ্যে কোথাও যেতে ইচ্ছে করছে না, মানেই যে সারা বছর কোথাও যাবো না। বাঙালির যেমন 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে কিন্তু একটা অ্যাড অন হচ্ছে ঘুরতে যাওয়া। ন্যাচারালি আমরা যদি কোনো একটা কিছুতে ছুটি পেয়ে যাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখবে আমরা কোথাও ঘুরতে চলে গেছি। এবার আমরা যেহেতু স্পেশালি দুজনাই একটু উত্তরবঙ্গের ফ্যান, মানে একটু নর্থ বেঙ্গল যেতে পছন্দ করি, উত্তরবঙ্গে এমন এমন অনেক জায়গা আছে যেখানে পৌঁছতে গেলে কোনো পাহাড়ে চড়তে হয় না, শুধু একটু ট্রেক করার যদি ক্ষমতা থাকে তাহলেই কিন্তু হয়ে যায়। সেই রকম একটা জায়গায় যাওয়ার অভিজ্ঞতা যদি তুমি করতে পারো, যে জায়গাটার কথা এই মুহূর্তে তোমাকে আমরা বলে দেবো, সেই জায়গাটায় গেলে সারা জীবন কিন্তু মনে থাকবে যে এই রকম একটা জায়গায় তুমি গিয়ে ঘুরে এসেছিলে, যেটা কিন্তু অনায়াসেই হিমাচল বা উত্তরাখণ্ডকে টেক্কা দিয়ে দিতে পারবে।
1: একদমই তাই। এবং এই যে ট্রেক করার কথা অমরজিৎ বললো, অমরজিৎ নিজেই কিছুদিন আগে ট্রেক করে এসেছে এবং রীতি

0: ছাপিয়ে গিয়েছে,
1: একদমই তাই।
0: এটা আমার খুব মজা লেগেছে এবং আমার মনে হচ্ছে তুমি কেন গিয়েছো। তো তোমার মধ্যে যদি এরকম একটা প্রবণতা থেকে থাকে, উড়ি বাবা আমি ট্রেক করবো, উড়ি বাবা আমি তো ভীষণ হাঁপিয়ে যাবো, তো তোমাকে সেই জায়গা থেকে একটুখানি আমি সরিয়ে আনবো এবং এনে নর্থ বেঙ্গলেই পাঠাচ্ছি, কিন্তু তার পাশাপাশি একটা বেশ গা ছমছমে পরিবেশ, একটা রহস্যে ঘেরা ব্যাপার কিন্তু তোমার এই ট্রেক রুটটাই কাজ করবে, বুঝছো।
1: আসলে ব্যাপারটা হচ্ছে কি, গা ছমছমে ওই রকম একটা রহস্যে ঘেরা বললেই লেপচা জগতে হঠাৎ করে গার্লফ্রেন্ড হারিয়ে গিয়ে আবার খুঁজে পাওয়ার কথাটা মনে পড়ে, কিন্তু ব্যাপারটা আমি সেই জায়গায় যাচ্ছি না। আমি যে জায়গাটার কথা তোমাকে বলবো সেটা কিন্তু সত্যি একটা গা ছমছমে জায়গা,
0: একদমই তাই। এবং এই সেই জায়গাটার নাম হচ্ছে ইয়েলবং। ইয়েলবং, এখানে দুধারে মস্ত মানে পাহাড় রয়েছে, একটা অদ্ভুত গাছমছম পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু তুমি যাবে। এবং এই ইয়েলবং, এটা হচ্ছে একটা রিভার ক্যানিয়ন, এর মাঝখানে তুমি যখন যাবে তুমি কিন্তু জলের মধ্যে দিয়ে হাঁটছো, সেটা কখনো তোমার হাঁটু সমান জল হতে পারে, কখনো সেই জল তোমার বুক সমান হয়ে যেতে পারে, এবং ঠান্ডা কনকনের জল। তো এই গরমে যারা আর কি কলকাতা শহরে থেকে, মানে আমাদের এখানে থেকে আর কি কখনো দইয়ের ঘোল বলছো, কখনো রোচশমা পড়ছো, কখনো চারিদিকে নিজেকে মুড়িয়ে নিয়ে একদম বেরিয়ে পড়ছো, তাদের জন্য বলি তারা একটু ঠান্ডা কনকনে ব্যাপারটাকে এনজয় করবেন, এটা তো হতে পারে না। তাই দেরি করো না, চটপট করে বেরিয়ে পড়ো ইয়েলবং রিভার ক্যানিয়নে। কিন্তু যদি প্রশ্ন আসে যে কীভাবে যাবে,
1: একদম কিভাবে যাবে, আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা এখান থেকে চোখ বন্ধ করে না ওই রিভার ক্যানিয়নের কথা ভাবছিলাম, আর চোখ খুলেই সামনে গ্র্যান্ড ক্যানিয়ন, ও সরি সরি সরি গ্র্যান্ড ক্যানিয়ন না, মধুরিমাকে পাশে বসে থাকতে দেখলাম। কিভাবে যাবে এটা তোমাকে একটু জানিয়ে দিই। যদি মনে করো যে ইয়েলবং রিভার ক্যানিয়নে যাবে, তাহলে সেক্ষেত্রে প্রথম দিন এনজিপি বা শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করতে হবে। সেভক রোড হয়ে মালবাজারের দিকে গিয়ে বাগরাকোট মোড় থেকে পাহাড়ের দিকে উঠে মোটামুটি দুপুর নাগাদ ইয়েলবং গ্রামে পৌঁছবে। পরের দিন সেখান থেকে খুব ভোরে উঠে ইয়েলবং রিভার ক্যানিয়নের দিকে যাত্রা শুরু করতে পারো। আর যেটা করবে অবশ্যই কিন্তু একটা হাতে সেলফি স্টিক নিয়ে তারপরে যেও, কারণ ওইখানে যদি তুমি সেলফি স্টিকটা না নিয়ে যাও হাতে করে, তাহলে ফোনটা কিন্তু যে কোনো সময় ঝপাং হয়ে যেতে পারে।
0: একদমই তাই। আর শুধুমাত্র ফোন টোন ঝপাং এর কথা আমি যাবো না বাবা, আমি সুন্দর করে রিলস বানাবো। আর এইরকম একটা জায়গায় গেলে, যে গানে আমি
1: একটা দুর্গম জায়গায় গিয়ে মধু প্রচুর নাচানাচি করব,
0: একদম অবশ্যই তাই।
1: এবং
0: সেই রিলসের গানটাও কিরকম হবে, প্লিজ আমি আমার প্রিয় রিলসের একটা গান শোনাচ্ছি তোমাদের।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে। একটু ভুলে গিয়ে থাকো তাহলে বলি, গরম কিন্তু আমাদের স্পেশালি ভোলেনি, ঠিক আছে? গরম আজকে তেড়ে ফুড়ে পড়েছে। আর এই গরম মানে তুমি কিভাবে ফিল করতে চাইছো, মানে গরম ইজ নট গরম উইদাউট হোয়াট, লেবুর শরবত, ডাবের জল, বা ওই যেটা বললাম আমি কোল্ড কফি, কিংবা দইয়ের ঘোল, কিংবা রোদ চশমা, কিংবা ধরা যাক লস্যি বা কালো ছাতা, কিংবা নাক মুখ ঢাকা দেওয়া একটা সুন্দর স্কার্ফ প্লাস মাস্ক।
1: একটা সুন্দর নয়, ওটা একটা অদ্ভুত দর্শন বলতে পারো আর কি। মানে ব্যাপারটা হচ্ছে কি, ওই ফিলোসফিটা আবার আমাদের সঙ্গে ঠিক ম্যাচ করবে না আর কি। হ্যাঁ, মানে তুমি যদি আমাকে রাস্তায় এমনিও হেঁটে যেতে বলো, আমি হেঁটে চলে যেতে পারবো, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু তোমাদের আবার ব্যাপারটা হচ্ছে কি, অনেকগুলো লেয়ারের প্রয়োজন হয়, তো ওই কারণের জন্য সেই বিশেষ লেয়ার নিয়ে আমি কোনো কথা বলবো না। কারণ এই মুহূর্তে কিন্তু ঘড়ি বলছে 4:47 হয়ে 20 সেকেন্ড অলরেডি হয়ে গেছে, এবং একটা খুব প্রিয় মেসেজ চলে এসেছে সাঁকরাইল হাওড়া থেকে শর্মিষ্ঠা মুখার্জি আমাদেরকে বলে দিচ্ছ, শুভ বিকেল দিদি ভাই ও দাদা ভাই, সুতির পোশাক আর তার সঙ্গে পাতলা মাছের ঝোল টক দই খাও, তাহলে কিন্তু শরীর ঠিক থাকবে, কি তাই তো?
2: একদম, এই দেখলে তো মানে আমার দল কিন্তু ভারী হচ্ছে, সুতির পোশাক।
1: একটু আগেই কে নাকি কোল্ড কফি বলে মাথা খাচ্ছিল আর কি, সেই বিষয়ে আমরা কোনো কথা বলবো না। আমরা যেটা বলবো সেটা হচ্ছে অলরেডি পাতলা মাছের ঝোল এবং তার সঙ্গে টক দই। ইয়েস, 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতার আড্ডা তোমার সঙ্গে চলছিল। আর আজকে তোমার সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম 9903659992 তে, যে গরম ইজ নট গরম উইদাউট লেবুর শরবত, ডাবের জল, সানস্ক্রিন, সুতির জামা, কালো ছাতা, রোদ চশমা, নাক চোখ মুখ ঢাকা। যাই হোক, এটা আমাকে যতবারই বলতে যাচ্ছে ততবারই আমাকে অদ্ভুত দর্শন বলছে। কিন্তু আমি জানি যে আমরা যারা একটু ট্যানি কনসিয়াস, একটু আমাদের বিষয়ে আমরা ভাবি যে না, রোদ পড়ে গেলে ভীষণ ট্যান পড়বে, এখানে কিন্তু ব্যাপারটা এরকম নয় যে কার স্কিন টোন কীরকম তার মানে ভিত্তিতে মোটেই কোনো কিছু হয় না। কিন্তু ট্যান পড়লে আমরা সবাই ফিল করতে পারি, এবং আয়নার সামনে দাঁড়িয়ে তখন মোটেই ভালো লাগে না, মানে এত ট্যান কার ভালো লাগে বলো। যাই হোক, টান টানা টান টান করতে করতে সূর্য তো এই সমস্ত কাজ করেই থাকে।
3: একদমই তাই। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যখন কোনো কিছু দিয়ে আর ঢাকার উপায় থাকে না, তখন মানুষ এই ধরনের কথাবার্তা বলতে পারে। সেটা নিয়ে আমরা নিজ গুণে ক্ষমা করে দেব। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আজকে তো অনেকের বাড়িতেই কেক টেক কাটা হচ্ছে না কি, সেটা না হয় আমরা গোপনে না হয় তোমার হেঁসেলের খবর না হয় নাই নিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যারা আজকে আজকে জন্মদিন সেলিব্রেট করছো, তাদের তো জানা দরকার যে আজকে তোমার জন্মদিনটা কার সঙ্গে শেয়ার করছো। যারা যারা মোটামুটি সিংহাম দেখেছিলে, তাদের কি মনে আছে গৌতম ভোঁসলেজির কথা? ইয়েস, যেখানে কিন্তু গৌতম ভোঁসলেজি একটা দারুণ ভূমিকায় অভিনয় করেছিলেন। সেখানে কিন্তু কেলকার এবং খেরকার এই দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে আর কি, জানো তো। কেলকারকে আমরা দেখেছিলাম কিন্তু হওয়ালদারের ভূমিকায় অভিনয় করার জন্য, কিন্তু তার আসল নাম হচ্ছে সচিন খেরকার। ইয়েস, তিনি কিন্তু অভিনয় করেছিলেন সিংহামে, এবং এছাড়াও কিন্তু আরও অনেক জায়গাতে তিনি অভিনয় করেছেন।
2: একদমই তাই। তবে ওই আর কি, সিংহামে যে বাবার রোলটা উনি করেছিলেন না, মানে গৌতম ভোঁসলে যখন হয়েছিল, এবং সিংহামের সাথে তার যে একটা কনভারসেশন, সিংহামকে মানবো না যে একটা ব্যাপার, এটা আমার দারুণ দারুণ লেগেছিল। এবং আমরা কিন্তু সচিন কেলকারকে মোটামুটি এই ধরনের সিনেমাতেই আমরা বেশি কাজ করতে দেখি, এবং এই ধরনের রোলেই আমরা তাকে বেশি বা চরিত্রে বেশি পাই।
3: একদমই তাই। যদিও 97 কিন্তু জিদ্দি দিয়ে শুরু হয়েছিল তার পথ চলা, এরপরে আস্তে আস্তে বাদশাহ থেকে শুরু করে অর্জুন পণ্ডিত, জঙ্গ, হম প্যার তুমি সে কর ব্যাঠে, এবং তার পাশাপাশি কিন্তু মুঝসে দোস্তি কারোগি, এরকম অনেক সিনেমা কিন্তু তার কাছ থেকে আমরা পেয়েছি। সিংহামের কথা যখন বললাম, এবং আজকে যখন তার জন্মদিন, ন্যাচারালি 107 FM রেইনবো থেকে আমরা জানাই হ্যাপি বার্থডে টু ইউ স্যার। ইয়েস, 107 FM রেইনবো তে তুমি শুনছো ক্যাফে কলকাতা।
0: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: অনেক জায়গাতেই স্পেশাল ঘুগনি, স্পেশাল ফুচকা এই সমস্ত সব বিক্রি হয়, কিন্তু আমি হচ্ছি হাসির স্পেশাল আর কি। মানে ব্যাপারটা হচ্ছে আমি না এবার একটা স্টল দেবো আর কি, এরকম ভেবে রেখেছি আর কি। মাঝে মধ্যেই হেসে উঠবো, মাঝে মধ্যেই এরকমই হবে মানে ব্যাপারটা। আমার দোকানে শুধুমাত্র এই হাসির ট্যাবলেটগুলোই পাওয়া যাবে আর কি, কারণ অলরেডি মাধাই দাস বহুল ঘোষপাড়া থেকে কিন্তু সেই রকমই একটা মেসেজ করে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা মেসেজ করার জন্যে। প্রিয় মধুরিমা দিদি ভাই ও হাসির স্পেশাল অমরজিৎ দা, এই বিকেলে দু গ্লাস বেলের পানার আমন্ত্রিত শুভেচ্ছা জানালাম। ক্যাফে কলকাতার গানগুলো তো ফাটাফাটি বাজাচ্ছেন, এখনো পর্যন্ত অমরজিৎ দাস সেই বিখ্যাত হাসিটা শুনতে পেলাম না, তাই নাকি? আসলে ব্যাপারটা হচ্ছে কি, শোনার অপেক্ষায় ছিলেন তো, এই কারণে যেন শুনিয়ে দিলাম। বিষয়ে বলি, ভাত ঘুমের পর যদি এক গ্লাস বেলের পানা একটু তেঁতুলের টক দিয়ে পাওয়া যায় তাহলে ভীষণ তৃপ্তি হয়, এটাই আমার প্রিয়। আর যদি কিছু বেঁচে টেঁচে যায় না তাহলে ওইটা দিয়ে মধুরিমাকে বরঞ্চ তাড়া করবো আমরা। হ্যাঁ, মানে একটু প্লিজ হাত লাগাবেন, মানে একা একা তো সমস্ত কিছু পারা যাবে না।

0: একদমই। এবং আমাকে তাড়া করতে করতে যেটা ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে যে এই ঘন্টায় সময় আমাদের তাড়া করছে, বুঝলে তো,
1: আসলে আমার পিছনে সময় দৌড় উঠছে তো ওই কারণের জন্য।
0: একদম একদম তাই। আর যাই হোক, এই এত সুন্দর একটা মেসেজ, আমার যে সিনেমাটার কথা মনে পড়ে গেল, এটা হ্যাপি পিল বলে একটা সিনেমা ছিল, ঠিক আছে, আর ঋত্বিক তাতে ছিল। যাই হোক, এরকম হ্যাপি পিল তাহলে আমরা আজকাল অমরজিতের থেকেও পেতে চলেছি, বুঝতে পারলে। যাই হোক, আমাদের এই হ্যাপি পিলের সময়টা কিন্তু আরও রয়েছে, মানে পরের ঘন্টায় আমরা আরবারও ফিরে আসছি।
2: আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। নির্বাচন কমিশন আজ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন SIR এর তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছে। এবার 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ধাপে ধাপে এই প্রক্রিয়া শুরু হবে। সরকার জানিয়েছে দেশজুড়ে অপরিশোধিত তেল, LPG এবং প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন দিল্লিতে আজ পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, দেশজুড়ে ঘরোয়া LPG সরবরাহ স্বাভাবিক রয়েছে। বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের সচিব মুকেশ মাঙ্গাল জানিয়েছেন, 90,000 মেট্রিক টনেরও বেশি LPG বহনকারী দুটি জাহাজ 20 জনেরও বেশি কর্মী সহ গতরাতে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এ মাসের 16 তারিখে সেগুলি পৌঁছবে। কেরালামে 10 দিন ধরে চলা জল্পনা শেষে কংগ্রেসের তরফে আজ VV সতীশনকে সে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা অজয় মাকেন, মুকুল ওয়াসনিক এবং দীপা দাশমুন্সি এই ঘোষণা করেন। চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। ফল ঘোষণা করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার জানান, পাশের হার 91.23%, পাশের নিরিখের শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা, সেখানে পাশের হার 94.19%। প্রথম দশে স্থান পেয়েছেন 64 জন, 496 পেয়ে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদৃত পাল। কোচবিহার দক্ষিণ কেন্দ্রের BJP বিধায়ক রথীন্দ্র বোস অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদে শাসক দলের প্রার্থী হচ্ছেন। আজই তিনি মনোনয়ন জমা করেছেন। সর্বসম্মতিক্রমে রথীন্দ্র বোস পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে প্রত্যয় ব্যক্ত করেছেন। ভারতের দুবারের অলিম্পিক পদকজয়ী PV সিন্ধু এবং পুরুষ ডাবলস জুটি সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেঠি থাইল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
3: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: অলরেডি আবারও কিন্তু একটা নতুন ঘন্টা, ইয়েস, 5:07 হয়ে 57 সেকেন্ড হয়ে গিয়ে, এই জাস্ট 5:08 হয়ে 1 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। অমরজিৎ এবং মধু, ইয়েস, আমরা যেটাকে একদম কোট আনকোট
3: এএম শো,
2: পিএম এ কিন্তু আমরা এএম শো করে থাকি। আর এই মুহূর্তে কিন্তু 9903653992 তে তোমার সঙ্গে ঠিক কি বিষয়ে কথা বলছি
3: আমরা আজকে? কথা বলছিলাম যে গরম ইজ নট গরম উইদাউট লেবুর শরবত, ডাবের জল, সানস্ক্রিন, কোল্ড কফি, দইয়ের ঘোল, কালো ছাতা, রোদ চশমা,
2: প্রচুর অপশন না, পর পর পর পর পর পর কিন্তু আমরা একটা লিস্টই বানিয়েছি। সেই লিস্টের টপে কি অপশনটা থাকবে সেটাই কিন্তু তোমার কাছ থেকে জানতে চাইছি, যে গরম ইজ নট গরম উইদাউট, মানে এটা দেখলেই বোঝা যায়। যেমন মধু যখন তখন বলে দেয় মোটামুটি কোল্ড কফি, ঠান্ডা লস্যি খাওয়া।
3: শুধু সেটাই নয়, তার পাশাপাশি আমার আম্মা খাচ্ছে, আম আছে, মানে শেষ পাতে খাওয়ার শেষ পাতে আম হবে না, মানে গরম ইজ নট গরম উইদাউট আম।
2: আসলে ব্যাপারটা হচ্ছে কি, আম জনতা এই মুহূর্তে আমে ডুবে আছে, সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি। মোটামুটি পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করলেই কাঁচা আম থেকে শুরু করে বাজারে গেলে কাঁচা মিঠে থেকে শুরু করে বড় বড় আম, সামনেই কিন্তু জামাই ষষ্ঠীর সিজন আসছে, ন্যাচারালি আমরা কিন্তু বুঝতেই পারছি যে আমের এই মুহূর্তে কি রমরমা বাজার।
3: ব্যাপারটা হচ্ছে এইটা, মানে জামাই আদর খাওয়ার ইচ্ছে হয়েছে অমরজিতের।
2: কে বলেছে? নয়, একদম
3: তোমাদের কাছে আমরা খোলাখুলি কিন্তু একটা মানে আমন্ত্রণ বার্তা, জানেন, নিজেকে আমন্ত্রিত করার জন্য একটা অপশন খুলে দিচ্ছে, তাই
2: একদম
3: কেউ যদি অমরজিৎকে
2: রাউন্ড অ্যাবাউট ওয়েতে খুলে, রাউন্ড অ্যাবাউট ওয়েতে কিন্তু

0: আমরা কিন্তু এখন এই মুহূর্তে কোনো ভনিতা নয়, কোনো রাউন্ড অ্যাবাউট ওয়েতে নয়, বরঞ্চ ডিরেক্টলি বলতে পারি কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে গোর্কির মা। ইয়েস, যেখানে কিন্তু অভিনয় করতে চলেছেন সৌরভ দর্শনা জুটি এবং তার সঙ্গে সঙ্গী হবেন কিন্তু অনন্যা চট্টোপাধ্যায়।
1: ইয়েস, মানে গোর্কির মা শুনলেই সবার প্রথমে কি মনে আসে?
0: আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি এখনো পর্যন্ত সিঙ্গেল, ওই কারণের জন্য আমি ওই সব বিষয় নিয়ে না খুব একটা মাথা টাথা খাওয়াই না আর কি।
1: বেশ, তাহলে এই সিনেমাটা দেখার জন্য কিন্তু আমরা মোটামুটি ভাবে সবাই মুখিয়েই রয়েছি।
0: একদম তাই, স্পেশালি সৌরভ দর্শনা জুটি যেহেতু রয়েছে।
1: একদমই তাই, কারণ এর আগে আমরা সেইভাবে সেই অর্থে কাজ দেখিনি, তো সুতরাং কিরকম হচ্ছে ব্যাপারটা। তবে হ্যাঁ, আমার যেটা মনে হয় যে না, ছোট্ট করে তোমাকে গল্পটা বলে কোনো রকম স্পয়লার দেবো না, বুঝলে তো?
0: একদমই তাই,
1: তুমি রেডি থাকো এই সিনেমাটা দেখার জন্য, এবং যে মুহূর্তে যে দিন রিলিজ করছে তোমাকে চটপট করে ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে সিনেমাটা কিন্তু দেখে ফেলতে হবে।
0: ইয়েস, একদমই তাই। যারা স্পেশালি মনে করছো যে এই জুটি হিট করবেই, তাদের জন্য কিন্তু অবভিয়াসলি সিনেমা প্রেমীদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর, এবং তার পাশাপাশি কিন্তু আরও অনেকগুলো খবর, অনেকগুলো ইনফো, অনেকগুলো সফট ইনফো তোমার জন্য আসতে চলেছে। তার জন্য কিন্তু সন্ধে 6:30 পর্যন্ত তোমাকে থাকতেই হবে, এবং তার পাশাপাশি 9903653992 কিন্তু তোমার জন্য খোলা রয়েছে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: একদম মনের মতো সব মেসেজগুলো আসছে আমার দিকে, সব পাল্লা ভারী হয়ে যাচ্ছে মধু, এটা তোমাকে স্বীকার করতেই হবে।
3: তাই তাই,
2: একদম তাই, যেগুলো সেইগুলোই চলে আসছে
3: এক্স্যাক্টলি। কারণ এই মুহূর্তে রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে বলছে যে গুড আফটারনুন, গরম ইজ নট কমপ্লিট উইদাউট ডাবের জল, কচি ডাবের জল দুপুরে দারুণ লাগে, সে যতই কোল্ড ড্রিঙ্কস আসুক ওটা আলাদাই লেভেল।
2: একদমই তাই, রজত কিন্তু একদম আমার মনের কথা বলে দিয়েছে। এর পরেও কিন্তু অনেকগুলো মেসেজ দেখতে পাচ্ছি, গুড আফটারনুন, আমি ডাবের জলটাই বেশি পছন্দ করি। আকবর মোল্লা, মোহাম্মদ আকবর মোল্লা মহারাষ্ট্র থেকে আমাদেরকে মেসেজ করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে, এবং তার পাশাপাশি কিন্তু তোমার কাছ থেকেও জানতে চাইব গরম ইজ নট গরম উইদাউট কি, সেটাই কিন্তু তোমাকে বলে দিতে হবে। এবং ওই যে বলছিলাম যে একটা এক্সাইটিং ধামাকেদার একটা সফট ইনফো, একটা ধামাকেদার কিন্তু সফট ইনফো তোমার জন্য রয়েছে, সেটাই কিন্তু তোমাকে এই মুহূর্তে জানিয়ে দেবো।
3: একদমই, মানে আমরা যারা কোহলিকে খুব ভালোবাসি তার পাশাপাশি অনুষ্কা শর্মাকেও ভীষণ ভালোবাসে, এবং তাদের জুটি আমাদের কাছে ভীষণ ভীষণ প্রিয়, অ্যাডমায়ার করে একটা, ঠিক আছে। কিন্তু আমরা বেশ কিছু দিন যাবৎ ধরে দেখছি যে অনুষ্কা শর্মা আর কোনো নতুনভাবে সিনেমাতে আসছে না, যদিও বা আমরা মোটামুটিভাবে যেটা জানি যে একটা সিনেমা ছিল চাকদা এক্সপ্রেস, যেখানে জুলান গোস্বামীকে নিয়ে, সেই সিনেমাটা কিন্তু এখন আটকাই পড়ে রয়েছে, তার আপাতত কোনো কিছু শোনা যাচ্ছে না। কিন্তু কান্তা, সরি কথানাড়, এরকম একটা বলে একটা তামিল বা মালায়ালাম সিনেমা রয়েছে, সেটার শুটিং চলছে, সেটা নেক্সট ইয়ার রিলিজ হলেও হতে পারে। কিন্তু আপাতত যেটা সব থেকে বড় ব্যাপার যে আমরা যারা অনুষ্কা শর্মার ফ্যান ফলোয়িং রয়েছে,
2: বলেই মধু আমার দিক থেকে অন্যদিকে ঘুরে গেল আর কি, মানে কেন কেন কেন,
3: মানে ভীষণ ভালো লাগে তো, বুঝতেই পারছি, মানে জাস্ট মুখে রয়েছে, মানে কোন কি আসে কিসে আসছে। সেটা হচ্ছে যে নতুন অ্যাডের সাথে কিন্তু অনুষ্কা শর্মা এই মুহূর্তে আবারও বড় পর্দায় ফিরছে।
2: ইয়েস, একদমই তাই, এটাই কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে একটা ধমাকেদার পারফরম্যান্স হতে চলেছে, মানে একদম উনি আসবেন মানেই একটা পারফরম্যান্স হবে আর কি, একদম চারিদিকে একদম এত আলো আগে দেখিনি এইরকম ব্যাপারটা হয়ে যাবে। ইয়েস, এই মুহূর্তে 107 FM রেইনবোতে যখন বললামই তখন তোমার জন্যে থাকলো এই গান।

আর সেই বুড়ো বরকে দেখতে সে কি শোরগোল।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: একদম এখনো পর্যন্ত আমার চারখানা ইলিশ কমপ্লিট হয়নি আর কি, হ্যাঁ এখনো খেয়ে যাচ্ছি আর কি। মানে ব্যাপারটা হচ্ছে কি, এই রকম কোনো একটা জায়গায়, মানে ধরো ওটিপির কথা বললাম, তার পাশাপাশি আনুষ্কা শর্মার ফেরার কথা বললাম, এর সঙ্গে যদি তিন চারটে ইলিশ না হয় তাহলে বাঙালির দুপুরটা জাস্ট জমবে না।
3: একদমই তাই। এবং ইলিশ মাছের সাথে ব্যাপারটা কি বলতো, মানে তোমার কেমিস্ট্রিটা ঠিক কিরকম,
2: আর যেখানে বসে থাকতে হবে সেটা মধুর পাশেই বসে থাকতে হবে, ওই কারণের জন্য কেন সেটা বলবো না।
3: বেশ,
2: যেটা বলতে পারি সেইটা হচ্ছে যে অমরজিৎ এবং মধুরিমা তো তোমার সঙ্গে রয়েছে, তার পাশাপাশি 9903653992 ওই নাম্বারটা যে খোলা রয়েছে সেই নাম্বারটাই তো অলরেডি তুমি মেসেজ করতে শুরু করে দিয়েছো, সেই মেসেজ তোমার পড়ে দেবো। হাই অমরজিদা মধুদি, লস্যি লস্যি আইস কিউব দিয়ে চিল ম্যাঙ্গো লস্যি উইথ কাজু কিসমিস, দইয়ের উপরে লেয়ার, জাস্ট
3: ওয়াও,
2: এক চুমুক খেলেই শরীরটা একদম কুল কুল হয়ে যায়,
3: একদম
2: ডাব খেলে ডাবের জল উইথ পাতলা শাঁস অ্যাড করে ম্যারিনেট করে ওই জলটা যদি 10 মিনিট নর্মাল টেম্পারেচারে রেখে ফ্রিজে রেখে লাঞ্চের পর ওই জলটা ফ্রিজ থেকে বার করে আস্তে আস্তে খেতে পারো,
3: ফিল করতে পারছি,
2: তাহলে জাস্ট মনে হবে দার্জিলিং এর মেলে বসে প্রেমিকার সাথে ঠান্ডাটা উপভোগ করছো, উৎপল

0: শাহরুখ খান বললে, এই যে তুমি সুন্দর কি বলবো শরবতের কথা বললে, শাহরুখ খান বললে দুহাত বাড়িয়ে ব্যাপারটা কি কুল লাগে না?
1: একদমই তাই। ওই রকম ভাবে আমরা মাঝে মধ্যে বর্ষায় পোজ দিতাম, তারপরে যেটা হতো সেটা মাঝে মধ্যে ধপাস হয়েও যেতাম আর কি। হ্যাঁ, কিন্তু তাতে আমাদের কোনো লজ্জা ছিল না, আমরা হার মানব না, আমরা ভয় করব না, আমরা যেটা করব সেটা হচ্ছে এগিয়ে যাব। ইয়েস, সময় যখন বলছে যে 5:27 হয়, 17 সেকেন্ড হয়ে গেছে, পরপর তিনটে গান কিন্তু এই মুহূর্তে তোমার জন্য আসছে, যাকে বলে একদম হ্যাট্রিক। ইয়েস, আমরাও যেরকম হ্যাট্রিক রয়েছি, মানে 7, 14, 15, তোমার জন্যও কিন্তু এই মুহূর্তে হ্যাট্রিক থাকবে 107 FM রেইনবোতে, পরপর তিনটে গানের হ্যাট্রিক।
2: FM রেনবোতে 3 একে

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। পরপর তিনটে গান শুনে দম নিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা আবারও চলে এসেছি, এবং তার মধ্যে কিন্তু তোমার অনেকগুলো মেসেজ জমা হয়ে গেছে 9903653992 তে। শুভ অপরাহ্ন, তোমার দেখা নাই না, বরঞ্চ তোমার দেখা পেলেই দিল একেবারে ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল থেকে আমাদেরকে মেসেজ করে দিয়েছো।
1: এরকম মানে ঠান্ডা কুলকুল ব্যাপার স্যাপারের জন্য কিন্তু আমাদের সবসময় দেখা পেতে হবে, তাই না?
0: ইয়েস, একদমই তাই।
1: আর এই মুহূর্তে আমার হাতে রয়েছে একটা মেসেজ, চকো বয় অমর।
0: ওয়াও,
1: হাউ চকলেটি,
0: তাই নাকি? এইসব দেখলেই আমার মন মেজাজ এত ভালো হয়ে যায় না, মাঝে মধ্যে
1: তো ভালো হবে। যাই হোক, তো আজ এই টপিকে যে অপশনটা দিয়েছো, গরমে শরীরের প্রোটেকশন মেডিসিন, কিন্তু আমার কাছে রয়েছে, কারণ গরম থেকে বাঁচার উপকরণ এই থেকে কোনো বিকল্পই নাকি নেই। মানে গরম থেকে বাঁচার কোনো রকম বিকল্পই নেই, তুমি ভাবতে পারছো?
0: একদম, মানে বাঁচার বিকল্প নেই সেটা ঠিক আছে, কিন্তু পরপর লিস্টিতে কোনটা এগিয়ে গেছে সেটা কিন্তু আমরা দেখি।
1: হ্যাঁ, কারণ এখানে কিন্তু যে মেসেজ পাঠিয়েছে সে বলে দিয়েছে আমি মধুর দলে।
0: মধুর দলে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, তার
1: মানে বাইরে গেলে অবভিয়াসলি সানগ্লাস, স্কার্ফ এগুলো তো দিয়ে একদম ঢাকা থাকবেই, তার পাশাপাশি সান প্রোটেকশন ক্রিম সেটাও লাগানো যেতেই পারে। আর এই সময় বাইক যদি চালাই তাহলে মোটামুটি 120-140 কিলোমিটার স্পিডে এগোবো, কারণ গরম হাওয়া খেতে খেতে যাবে। আর যাকে নিয়ে যিনি মেসেজ করেছেন তিনি যান, তার কিন্তু আজকে HS এর রেজাল্ট বেরিয়েছে, বুঝলে তো, তার ছেলের HS এর রেজাল্ট বেরিয়েছে, এবং তাকে সায়েন্স নিয়ে পড়াশোনা সে করেছে এবং সে মোটামুটি বেশ ভালোই রেজাল্ট করেছে। আর তার আজকে আবার হ্যাপি বার্থডে।
0: ওয়াও, তাহলে হ্যাপি বার্থডে তো আমরা অবভিয়াসলি বলতে পারি।
1: নামটা ঐশিক।

0: ঐশিকের আজকে হ্যাপি বার্থডে, তার সাথে ঐশিকের আজকে রেজাল্ট বেরিয়েছে, তার
1: মানে ধুন্ধুমার ব্যাপার, সবকিছু সবকিছু মিলিয়েই একদম মানে ধামাকেদারের কথাটা আমি কেন বলছিলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর এই রকম ধামাকার কথা যখন বলছিলাম এবং জন্মদিন মানেই তো একটা ধামাকার ব্যাপার, সেই রকম জন্মদিন আজকে যারা যারা যাদের যাদের সঙ্গে অর্থাৎ যে সমস্ত সেলিব্রিটির সঙ্গে আজকের জন্মদিনটা শেয়ার করেছো তাদের মধ্যে কিন্তু আরও একজন পড়েননি। ইয়েস, তিনি আমাদের বাঙালিদের একদম মনের মণিকোঠায় আছেন যাকে বলে। ইয়েস, তিনি আর কেউ নন, তার নাম মৃণাল সেন। মৃণাল সেনকে কিন্তু আমরা প্রত্যেকে জানি এবং বাঙালি চলচ্চিত্র পরিচালক হিসেবে তার কিন্তু জাস্ট জগৎ জোড়া খ্যাতি রয়েছে। তিনি কিন্তু তার কিন্তু আজকে জন্মদিন, ন্যাচারালি আমরা কিন্তু 107 FM রেইনবোর পক্ষ থেকে মৃণাল সেনের প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানাতে পারি। ইয়েস, একদমই তাই।
2: Bumper birthday, bumper birthday, bumper birthday.
0: আর আমরা যখন এত ভালো একটা জন্মদিন সেলিব্রেট করছি এবং আমাদের কাছে এটা সব থেকে বড় ব্যাপার কি বলতো, আমরা এই ধরনের যে পরিচালক মানে এই মানুষগুলো তাদের কাছে তো আমাদের অনেক কিছু ঋণ রয়েছে, অনেক কিছু পাওয়ার রয়েছে, এবং তার পাশাপাশি আমাদের যেটা মনে হয় যে সবসময়তেই আমরা ভীষণ অদ্ভুত মুগ্ধতা ব্যাপারটা ভীষণভাবে আমরা পাই, তাই না?
1: একদমই তাই, একদমই তাই। সেটা কিন্তু আমরা অবভিয়াসলি পাই, সবসময় পাই, তার কারণ হচ্ছে এই সমস্ত মানুষগুলোর জন্যে সত্যিকারের সত্যিকারের দেখতে গেলে আমরা সত্যি অদ্ভুতভাবে মুগ্ধই কিন্তু হই।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতা।
1: কিন্তু আমি বলবো, কেন বলবো, তার কারণ হচ্ছে মেসেজ তো তোমার জমা হয়ে গেছে, সেই জন্যই তো বলবো। রাইমা আমাদেরকে মেসেজ করেছো এবং আমার দলে আবারও একটুখানি বাটখারা পড়লো, মানে একটু ভারী হলো আর কি আমার ওজনদারিটা। ওজনটা মেপে এইবার থেকে কথা বলবে কিন্তু, হ্যাঁ, কারণ রাইমাও কিন্তু বলে দিয়েছে লেবুর জল এবং কোল্ড ড্রিঙ্কস কিন্তু এই গরমে না হলে চলবেই না। জাস্ট
2: আর দেখি এর পরের মেসেজে আমি কিছু আর কি পয়েন্টস পাই কিনা। হাই প্রিয় দাদা আর দিদি, আমি সৌর ফ্রম গড়িয়া, আমি ক্লাস 8 পড়ি। আচ্ছা, আমি আর থার্ড টাইম তোমাদের শুনছি। বাও, এই থার্ডটা যেন এবার 300 হয়ে যায়।
1: একদমই তাই।
2: আমি চুপ কথার লাভ জাংশন শুনি, খুব ভালো লাগছে শুনতে তোমাদের, আর গানগুলো তো অসাধারণ হচ্ছে। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কিছু খেয়ে নিও আর সাবধানে বাড়ি যেও। লাভ ফ্রম সৌর্য। ওহো, খুব মিষ্টি একটা মেসেজ ছিল সৌর্য। কিন্তু আচ্ছা, যদি তোমাকে প্রশ্ন করি যে মানে এই যে গরমটা, প্রচণ্ড তো একটা গরম পড়েছে এবং গরম ইজ নট গরম, এটা বলতে গেলে তোমার ফার্স্টেই মাথায় কী আসে বলো? তুমি তো নিশ্চয়ই এই কোল্ড কফি, মানে তুমি ক্লাস 8 পড়ো, সো তুমি জেন আলফা, তো সেইখান থেকে যদি ধরো আমি বলি তাহলে ডেফিনেটলি তোমার কোল্ড কফি কিংবা একটু সুন্দর লস্যি বা কোনো শরবতের ফিউশন, এগুলো ডেফিনেটলি তোমার ভালো লাগবে আমি জানি। এবং আমি কিন্তু তোমাকে আমার দলেই টেনে নিচ্ছি, বুঝলে তো? আর এদিক ওদিক কোথাও কিছু করার আমার মনে হয় না কোনো দরকার আছে বলে অমরজিৎ লেবুর জল আর ডাবের জল এগুলো নিয়ে ভীষণ ভীষণ আনন্দে থাকুক। আমরা মোটামুটি ক্যাফে কলকাতায় রয়েছি, তাই একটু ক্যাফে ব্যাপারটা আমরা ফিল তো করবোই।
1: একদমই তাই। আর এর মধ্যেই কিন্তু জানিয়ে দেব তোমাকে, 4 দিনের জন্য বক্সাতে কিন্তু একটা ক্যাম্প হয়ে গিয়েছিল, যে ক্যাম্পটাই কিন্তু মেন উদ্দেশ্যই ছিল হচ্ছে রিচ বায়োডাইভার্সিটি বলতে যা বোঝায়, এবং তাতে কিন্তু একটা অসাধারণ আকর্ষণ ছিল, সেটা জানো কি?
2: কিরকম বলো তো?
1: সেইখানে 125 রকম প্রজাপতিকে দিয়ে কিন্তু সেই বায়োডাইভার্সিটি স্পেসিস মেইনটেইন করা হয়েছে।
2: অসাধারণ,
1: মানে জাস্ট ভাবা যাচ্ছে না। সেখানে যেটা বলা হচ্ছে যে এখানে একটা নাকি বাটারফ্লাই ফেস্টিভ্যাল হয়ে গেছে বক্সাতে, এবং সেইখানে 125 রকম প্রজাপতিকে যখন এক জায়গায় জড়ো করা হয়েছে, মানে জাস্ট জায়গাটা কত কালারফুল লাগছিল সেটা তুমি ভাবো।
2: এক্স্যাক্টলি, মানে আমরা তো এখন আর প্রজাপতি দেখতেই পাই না, সেই জায়গায় এত রকমের প্রজাপতি
1: আসলে দেখতে পাবে কি করে? এরা বিশেষ বিষয় আছে, ওই কারণের জন্য প্রজাপতি এখন দেখা টাকা যায় না আর কি। যারা সিঙ্গেল এখনো পর্যন্ত

0: এত সুন্দর একটা গান শুনতে শুনতে কিন্তু সময় এদিকে বলছে যে এই ঘন্টাটাও প্রায় শেষের পথে, অর্থাৎ 5:58 হয়ে 10 সেকেন্ড কিন্তু অলরেডি হয়ে গেছে। অমরজিৎ এবং মধুরিমা জাস্ট একটু পরেই ফিরে আসছে 6:02।
1: দেবে তোমায় লাল বা হলুদ রং, গল্প আছে কল্পনা বাস্তবে।

0: মোদী পরশু। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত বছরের ডিসেম্বরে 23তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে অগ্রগতির বিষয়গুলি নিয়ে ল্যাভরভ প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। রুশ বিদেশমন্ত্রী এবং প্রধানমন্ত্রী মোদী ইউক্রেন ও পশ্চিম এশিয়ার পরিস্থিতি সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করেছেন। মহারাষ্ট্র বিধান পরিষদের নবনির্বাচিত 10 জন সদস্য আজ সকালে উচ্চকক্ষের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। মুম্বাইয়ের বিধান ভবনের সেন্ট্রাল হলে বিধান পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রাম শিন্ডে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, সুনেত্রা অজিত পাওয়ার, বিধানসভার অধ্যক্ষ রাহুল নারভেকা সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। সরকার জানিয়েছে যে দেশজুড়ে অপরিশোধিত তেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ক আন্তঃমন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা একথা জানান। তিনি বলেন, দেশে ঘরোয়া এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ তাঁর মন্ত্রক এবং কৃষি ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর প্রতি করা 7টি আহ্বানের বিষয়ে আলোচনা হয়েছে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। ফল ঘোষণা করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার জানিয়েছেন, পাশের হার 91.23%। লাটভিয়ার প্রধানমন্ত্রী ইভিকা সিলিনা আজ পদত্যাগ করেছেন। নতুন মন্ত্রিসভা গঠিত না হওয়া পর্যন্ত তিনি তার দায়িত্ব পালন করে যাবেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 9903652992 তে তোমার মেসেজ জমা হয়ে গেছে, সেই মেসেজগুলো কিন্তু এখন দেখে নেওয়ার পর
1: একদমই তাই, এবং মনে মনে আসেনি কিন্তু সেটা বেশ রীতিমতো বাজনাবাজি, হ্যাঁ
0: প্রকাশ্যে এসেছে।
1: দীপক কুমার তুং বিলপুকুর শ্যামপুর হাওড়া থেকে বলছে, ঠিক আছে, বলছে শুভ বিকেল অমরজিতা ও মধুরিমাদি, আপনাদের দুজনকে বৈকালিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আমি কালো ছাতা এবং চোখে চশমা আর সুতির জামা পরে গরমকে জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দেবো, আর মাঝে মাঝে ডাব।
0: ডাবের যা দাম ভাই, আমি লেবুর জলের শরবত
1: করছি আমিও একদম,
0: মানে মোটামুটি যদি এরকম মনে হয় যে হ্যাঁ রাস্তার ধারে কোথাও একটা যাচ্ছি, ধরো মানে কোথাও একটা একটু লং ড্রাইভে যাচ্ছি আর কি, সে যতই মোটামুটি মিকা সিং বলুক না কেন যে লং ড্রাইভ পেচল, আমরা গাড়ি নিয়ে যদি লং ড্রাইভে যাই এবং সেক্ষেত্রে যদি দেখি যে রাস্তার ধারে একটা ডাবের এরকম একটা ভ্যান দাঁড় করানো রয়েছে, সেখানে গিয়ে যদি জিজ্ঞেস করি দাদা কত, সেটা মোটামুটি 60-70-80 থেকে শুরু হবে।
1: সত্যি তাই, তাই জন্য আমি একটা ডাব খাওয়াটা অন্যরকম প্ল্যান করেছি, বুঝলে তো।
0: আচ্ছা তাই নাকি, গাছে উঠে গিয়ে ডাইরেক্ট? আচ্ছা বুঝতে পেরেছি, মানে নিচে আনার আর কোনো সিন নেই।
1: একদম বাজে কথা নয়, আমি যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে আমি আজকাল কলকাতা শহরে থেকে ডাব টাব খাই না,
0: তাই নাকি,
1: আমি দীঘা বা পুরী গেলে তখন ডাব।
0: ও আচ্ছা, আমি ভাবলাম ডাইরেক্ট মানে কেরলে চলে যাওয়ার প্ল্যান করছো আর কি। যাই হোক, সেখানে গেলে মোটামুটি সেখানকার লোকজনও আবার এখানকার মতো গরম হয়ে যাবে আর কি, মানে ঠান্ডা, ওখানকার একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ রয়েছে আর কি। মধু যেখানেই যায় না কেন সেখানেই ব্যাপারটা, কারণ হট সিটটা তো সঙ্গে করে নিয়ে এসে
1: যায়।
0: এই মুহূর্তে না আমারও একটা ইচ্ছে হয়েছে আর কি, জানো সেটা কি বলতো, একটা ইন্ডি পপ গান শুনবো, শোনাবে তুমি? না ঠিক আছে, সেটা না হয় তোমার কাছ থেকে
1: কেড়ে নিল, যাই হোক ঠিক আছে, আমি না পাই, আমি না পারি আর কি, কিন্তু
0: তোমার জন্য ইন্ডি পপ অনলি 107 FM রেইনবো তে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ক্যাফে কলকাতার আড্ডায় কিন্তু আমার হাতে চলে এসেছে আরও দারুণ একটা মেসেজ। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, অমরজিৎ আর মধু, গুড ইভিনিং। এই গরমে খাবারের শেষ পাতে টক দই আর আম থাকলে রসনার বাসনা পূরণ হয়, বুঝলে তো?
3: মনটা একদম না পুরো জুড়িয়ে গেল আর কি এই মেসেজটা পে।
2: একদম গুড ইভিনিং আর যে ফ্রেন্ডস, অমরজিৎ আর মধু, আমার কাছে গরমের হাত থেকে বাঁচার সহজ উপায় হালকা সুতির পোশাক, কালো ছাতা, টুপি পরে বেরোনো, আর খাবার হিসেবে শুক্তো, যে কোনো জ্যান্ত মাছের ঝোল আর টক দই। শ্যামলেন্দু দত্ত বেহালা কলকাতা থেকে বলছেন।
3: একদমই তাই, এইগুলো কিন্তু আমাদের লিস্টের মধ্যে সবসময় থাকবে। ন্যাচারালি আমরা যেটা দেখতে পাচ্ছি টপে যেগুলো উঠছে সেগুলো মোটামুটি সবারই একই ধরনের চয়েস, কিন্তু
2: একদম
3: সেই জায়গায় কিন্তু আমাদের মোটামুটি কাটার কোনো উপায় নেই।

0: কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে, এই যে আমরা যখন সোশ্যাল মিডিয়াতে একটু সার্ফ করতে শুরু করি, তখন যে প্রচুর রিলস আসে, সেই রিলসে যখন আমরা অ্যাডিক্টেড হয়ে পড়ি, সেক্ষেত্রে কিন্তু একটা কো রিলেটিভ গবেষণায় দেখা গেছে যে আমাদের স্মৃতিশক্তি আস্তে আস্তে দুর্বল হতে শুরু করেছে।
1: একদমই তাই, এবং সেটা কিন্তু আমরা যখন রিলস আর কি ঘাঁটতে শুরু করি, আমরা কিছুতেই মানে আর যে ব্যাপারটা করবো না বা পরের থেকে কম করবো, এই সেলফ কন্ট্রোলটা কোথাও না কোথাও একটা হারিয়ে যায়।
0: একদমই তাই, সেলফ কন্ট্রোল হারিয়ে যায়, এই দুর্বল মনোযোগের শিকার কিন্তু আমরা হচ্ছি। কথা দিয়ে কথা না রাখা, অতিরিক্ত খাওয়া দাওয়া, পড়াশুনো বা কাজ ফেলে রাখা, কোনো অভ্যাস থেকে ফিরতে না পারা, এইগুলো কিন্তু এই যে আত্মনিয়ন্ত্রণ না থাকার একটা প্রভাব কিন্তু পড়ে, যার পরের ধাপ আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স আস্তে আস্তে কমে যাওয়া। 2025 সালের আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন জার্নালে একটি গবেষণা প্রকাশিত হয়, যেটি ছিল 71টি গবেষণার একটি বিশ্লেষণ, এবং সেখানে কিন্তু অনেকে অংশগ্রহণ করেছিলেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই যে কালকে থেকে বদলে যাব সেটা কিন্তু আর হচ্ছে না।
1: কিন্তু আমাদের তো চলো পাল্টাতে হবে, তাই না?
0: একদমই তাই।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
2: FM রেইনবো তে, রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতার আড্ডার। যদিও বা এটা একেবারে শেষ মুহূর্তে আমরা এসে পৌঁছেছি, কিন্তু আমার হাতে রয়েছে মেসেজ। হ্যালো দুই আর্জে দিদি ভাই ও দাদা ভাই, আমি বুড়ো হয়ে গিয়েছি আর সেভাবে চলাহাঁটা করতে পারি না, কিন্তু কোথাও যেতে পারি না, খুব মন খারাপ লাগছে। নাতি নাতনিদের সাথে ফোনে অনুষ্ঠান, আমাদের আপনাদের অনুষ্ঠান আর কি, ক্যাফে কলকাতা শুনছি, তো তাতে খুব ভালো লাগছে। শেখ ইলিয়াস বজবজ চরিয়াল থেকে লিখছেন,
2: থ্যাংক ইউ সো মাচ। মানে আপনি যে এখনো পর্যন্ত আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন, এটা কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওনা,
1: ভীষণ পাওনা। আচ্ছা, বিলগুড়িয়া থেকে পায়েল ব্যানার্জি লিখছে, গরমকালে দক্ষিণ হাওয়ায় হৃদয়ে যায় ছুঁয়ে, নদীর এই শান্ত শোভা হৃদয়ে নেয় লুটে, সুরের হাওয়া লাগে যদি এই হৃদয়ের কুলে, গরম কি সত্যি আছে তাই যাই ভুলে। এই সত্যি তো, মানে
2: একদম, মানে চারিদিকে একদম, মানে যা দেখতে পাচ্ছি, মানে রোম্যান্সের একদম পুরো মানে ফুলঝুরি হয়ে গেছে
1: একদমই তাই। এবং গরম ইজ গরম, মানে গরম ইজ নট গরম উইদাউট কবিতা,
2: একদমই তাই। মানে এটা কিন্তু আমাদের মানতেই হবে, তোমাকে কিন্তু জানিয়ে দেবো, আজকে যেহেতু সময় একেবারেই শেষের পথে, মানে সময়টা একদমই প্রায় শেষ, 6:26 হয়ে 6 সেকেন্ড হয়ে গেছে, কিন্তু না, এর একটা কনক্লুডিং পার্ট রয়েছে, সেটা কিন্তু আমরা কালকেও আবার আসছি এই AM PM, অর্থাৎ PM এ AM ছুটি, তার জন্য কিন্তু শুনতে হবে সেই কনক্লুডিং পার্ট কালকেও কিন্তু বিকেলবেলা, অর্থাৎ কালকে, মানে কি আমাদের উইকেন্ডের গেট একদম খুলে যাবে। ইয়েস, ক্যাফে কলকাতা থেকে আজকে টাটা বাই বাই করলেও কালকে উইকেন্ড ক্যাফেতে কিন্তু আমরা আবারও ফিরে আসছি। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, 107 FM রেইনবো সবসময় তোমার সঙ্গে থাকো।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। নারী সুরক্ষায় রাজ্য সরকার একাধিক নতুন উদ্যোগের কথা ঘোষণা করেছে। পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, এখন থেকে শিশু ও মহিলাদের পৃথক হেল্পলাইনের বদলে একটি ইন্টিগ্রেটেড হেল্পলাইন চালু করা হবে। বিধানসভায় মন্ত্রী আজ বলেন, সাধারণ মানুষ যাতে সরাসরি নিজেদের সমস্যা জানাতে পারেন সেজন্য নারী ও শিশু কল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের পৃথক কল সেন্টারও গড়ে তোলা হবে। বিশিষ্ট তবলাবাদক এবং আকাশবাণী ও দূরদর্শন প্রাক্তন শিল্পী ওস্তাদ সাবির খান আজ সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গেছেন। বয়স হয়েছিল 67 বছর। পিতা বিখ্যাত তবলিয়া উস্তাদ কেরামতুল্লাহ খান সাহেবের যোগ্য উত্তরাধিকারী ছিলেন ফারুকাবাদ ঘরানার এই শিল্পী। দেশে বিদেশে সংকট করেছেন পণ্ডিত রবিশঙ্কর, উস্তাদ আমজাদ আলী খান, উস্তাদ বিসমিল্লা খানের মতো বহু কিংবদন্তি শিল্পীর সঙ্গে। শাস্ত্রীয় সঙ্গীতের বাইরে সাবির খান সুরকার ও গায়ক হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন। আন্তর্জাতিক নার্স দিবসে অর্থাৎ গত 12 মে ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কারে সম্মানিত হন জলপাইগুড়ির নার্স গীতা কর্মকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান গ্রহণের পর আজ তিনি বাড়ি ফিরছেন। বেলাকোপা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সদ্য অবসরপ্রাপ্ত সুপারভাইজার গীতা কর্মকারকে সম্বোধনা জানাতে জেলা প্রস্তুত। দীর্ঘ জটিলতা কাটিয়ে চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের জন্য বকেয়া কাজ আগামীকাল শুরু হচ্ছে। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর মেট্রো লাইনে বাকি থাকা 366 মিটার অংশের নির্মাণ কাজের জন্য বাইপাসের কিছু অংশে দুদফায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রথম দফায় আগামীকাল রাত 8টা থেকে সোমবার 18 মে সকাল 8টা পর্যন্ত পশ্চিম দিকের একটি লেন এবং দ্বিতীয় দফায় আগামী শুক্রবার 22 মে রাত 8টা থেকে পরের সোমবার 25 মে সকাল 8টা পর্যন্ত পূর্ব দিকের সব লেনের সব ধরনের জাল চলাচল বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গে 8 বিধানসভার অধ্যক্ষ পদে শাসক দলের প্রার্থী হচ্ছেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। তিনি আজ মনোনয়ন জমা দিয়েছেন। এখনকার মতো সংবাদ শেষ হলো।

দিশা স্কিমে টেলিলয় ন্যায় বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলিলয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে ধৃতি সেনশর্মা। ন্যাশনাল ক্যাডেট কোর এনসিসির পশ্চিমবঙ্গ ও সিকিম ডিরেক্টরেটের উদ্যোগে কলকাতার এনসিসি ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত হল গুরুত্বপূর্ণ এএনও কনক্লেভ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ ও সিকিম ডিরেক্টরেটের অতিরিক্ত মহানির্দেশক, কলকাতা সি গ্রুপের 130 জন অ্যাসোসিয়েটের এনসিসি অফিসার, কেয়ারটেকার অফিসার এবং গার্লস ক্যাডেট ইনস্ট্রাক্টর এই কনক্লেভে অংশগ্রহণ করেন। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া, বিএসএফ এর আউটপোস্ট তৈরির জন্য সীমান্ত সুরক্ষা বাহিনীকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করতে রাজ্য সরকার আজ আরও এক দফা বৈঠক করে। নবান্নে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিব বন্দনা যাবদেবের পৌরোহিত্যে সীমান্তবর্তী বিভিন্ন জেলাশাসক ও ব্লকের বিএলওদের নিয়ে এই বৈঠকে অরক্ষিত সীমান্তে ফেন্সিং ও আউটপোস্ট তৈরির জন্য কত পরিমাণ জমি লাগবে সেই বিস্তারিত তথ্য পাঠানোর

আদেশ দেওয়া হয়েছে। রাজ্য বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হয়েছে। দ্বিতীয় দিনে সকাল থেকে দু দফায় 11টি জেলার 140 জন বিধায়ক শপথ নেন। আগামীকাল নতুন অধ্যক্ষ নির্বাচনের জন্য রাজ্য বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন বসছে। রাজ্য সরকার পঞ্চায়েত স্তরে প্রায় 6,500 কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে বলে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরুর প্রস্তুতি চলেছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের সচিব ডক্টর সৌরভ গর্গ বলেছেন, কেন্দ্রীয় সরকার বর্তমানে কর্মসূচি বাস্তবায়ন এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছে। তিনি আজ কলকাতায় মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অধিবেশনে যোগ দেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

আইকুম বাইকুম তাড়া তুড়ি যদুর মাস্টার শ্বশুর বাড়ি রে এরকম ঝমাঝম পা পিছলে আলু দম আলু দম আলু দম ডিং পাটা পাটা ডিংড়ি পাক।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পাঁচ দেশ সফরে রওনা দেবেন। সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে তাঁর এই সফর হবে ছদিনের। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ তাঁর মন্ত্রক এবং কৃষি ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর প্রতি সাতটি আহ্বানের বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রীর আহ্বানের সঙ্গে সামঞ্জস্য রেখে মন্ত্রক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী এক বছর তারা কোনো সোনা ক্রয় করবেন না। এছাড়া জনস্বার্থ বা জাতীয় স্বার্থের প্রয়োজন ছাড়া বিদেশ সফর করা হবে না। দেশজুড়ে অপরিশোধিত তেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সরকার জানিয়েছে। নতুন দিল্লিতে আজ পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ক আন্তঃমন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, দেশজুড়ে ঘরোয়া এলপিজি সরবরাহ স্বাভাবিক। লাতভিয়ার প্রধানমন্ত্রী ইভিকা সিলিনা আজ পদত্যাগ করেছেন। নতুন মন্ত্রিসভা গঠিত না হওয়া পর্যন্ত বর্তমান সরকার তাদের দায়িত্ব পালন করে যাবে। লাতভিয়ার সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, সেদেশের রাষ্ট্রপতি এদগার্স রিনকেভিচ প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। গত বছর ডিসেম্বরে 23তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে অগ্রগতির বিষয়গুলি নিয়ে লাভরভ প্রধানমন্ত্রীকে অবহিত করেন। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে কলকাতায় আজ অনুষ্ঠিত হয় বিশেষ সঙ্গীত সম্মেলন AIR @90। সন্ধ্যায় আকাশবাণী কলকাতার উদ্যোগে কলকাতা জাদুঘরের

আশুতোষ জন্ম শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীতের এক বর্ণময় সন্ধ্যার সাক্ষী থাকেন সঙ্গীতপ্রেমীরা। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: ঘড়ি সময় ঠিক 9:03, আর তোমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে 107 FM থেকে রয়েছি যুবাণী থেকে আমি সৌরিক, আমার সঙ্গে রয়েছে
1: আমি সায়নী।
0: দারুণ ব্যাপার, হাতের সঞ্জনে হাততালি একটা
1: হয়ে গেছে,
0: একদম একদম। তো আজকে ওয়াইবি প্যানোরামা হচ্ছে মজারু, ঠিক আছে? মানে এই অনুষ্ঠানটা তোমাদের নতুন করে আর কিছু বলার নেই, কারণ তোমরা অলরেডি পোস্টার দেখে নিয়েছো। যারা যারা এখনো পোস্টার দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, মজার অনুষ্ঠানটা হচ্ছে কি, কেমন ব্যাপারটা বলতে চাইনি, আমরা সিরিয়াস ব্যাপার নিয়ে মজা করি কিন্তু মজা নিয়ে ভীষণ সিরিয়াস হয়ে যাই।
1: ঠিক আছে,
0: জানি জানি এটা ভুলভাল লাইন বললাম,
1: মানে আজকে কিন্তু মজারুতে আমাদের শুরুটাই হয়েছে একটা বেশ মজা মজা ব্যাপার নিয়ে, তাই না?
0: একদম একদম, আজকে আজকে
1: সিরিয়াস ব্যাপার সেপারটাকে বেরিয়ে একটু মজা তো করা যেতেই পারে।
0: হ্যাঁ একদম, করা যেতেই পারে। এবং আজকের যে বিষয়টা সেটা আমি তোমাদের শোনাবো, ঠিক আছে? প্লিজ শোনো, আজকে মজারুর যে বিষয়টা শোনো তোমরা প্লিজ, ঠিক আছে? বুঝতে পারলে তাহলে আজকের কিসের বিষয় নিয়ে আমরা কথা বলছি?
1: অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ও এইটা শুনে বেশি মজা পেয়েছে, তো মজারুতে আজকে আমরা এই টেকনোলজি নিয়েই মোটামুটি মজারুর এই একটা ঘন্টার আড্ডা কিন্তু আমরা কাটাবো,
0: একদম। এবং তোমাদের জন্য থাকবে কিছু সহজ প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর নিয়ে চলে এসো আমাদের যুবাণী কলকাতা ফেসবুক পেজে, যে সুন্দর পোস্টারটা রয়েছে মজারু, সেখানে আমাদের দুজনের দুটো সুন্দর ছবি দেওয়া রয়েছে, প্লিজ এসো প্লিজ।
1: হ্যাঁ, আর এই যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর উত্তর চটপট করে টাইপ করে লিখে ফেলো,
0: একদম একদম। এবং খুব সহজ প্রশ্ন থাকবে, খুব কঠিন প্রশ্ন দেবো না, টেকনোলজি মানে যে ভীষণ কঠিন তা নয়, খুব সহজ কিছু প্রশ্ন থাকবে। এবং তার থেকে বড় কথা থাকবে সুন্দর কিছু গান আছে, ঠিক আছে? ডেফিনেটলি, কারণ এই অনুষ্ঠানটাতে সব হবে, তুমি সব পাবে, ঠিক আছে? হিরে থেকে জিরে তুমি সব পাবে,
1: হিরে থেকে জিরে কাহা সে কাহা চলে গে।
0: হ্যাঁ মানে হিরে থেকে জিরে কথাটা আছে, শাইনি প্রবাদটা আছে, ঠিক আছে? বুঝ, শাইনিও খুব এনজয় করছে আমি বুঝতে পারছি সেটা। এবং আমার একটা কথা বলে রাখি, শাইনিটা সেকেন্ড দিন আছে বোধ হয় মজারুতে, না রাইট? মজারুতে না, ওয়াইবি প্যানোরামাতে,
1: একদম
0: একদম একদম। তো ও খুব এক্সাইটেড, তাই শাইনির জন্য তোমরা প্লিজ উত্তর দাও প্লিজ। এটাকে বলে বিজ্ঞাপন দেওয়া, উত্তর দাও
1: একদম।
0: এবং চলে সরাসরি একদম প্রথম প্রশ্নে, প্রথম প্রশ্নতে যাওয়ার আগে রাউন্ডটা একটু বুঝে দিই। প্রথম রাউন্ডটা হচ্ছে টেক টুইস্টার, ঠিক আছে? টেক টুইস্টারে আমি যাবো, তবে সেটা এখন যাবো না, পরে যাচ্ছি।
1: হ্যাঁ,
0: টেক কুইজে আগে যাই, কি বলো শায়নি?
1: টুইস্টারটা আমরা আরেকটু নিজেরা একটু টুইস্টটা বাড়িয়ে নিই, তারপরে এদিকে এগোলে মনে হয়
0: একদম। তো টেক কুইজ প্রথম রাউন্ড আসছি মজারুতে। প্রথম প্রশ্ন, ওয়াইফাই এর ফুল ফর্ম কি?
1: এই যে আমাদের প্রত্যেকের বাড়িতে একটা ওয়াইফাই থাকে, হ্যাঁ সবার বাড়িতে থাকে না, আমি হ্যাঁ আমি এখন তোমার থেকে একটু হটস্পট ধার নিয়ে ফোন একটু ওয়াইফাইটা চালিয়ে নিতেই পারি। তো এই যে ওয়াইফাই, সেইটার ফুল ফর্ম কি?
0: ঝটপট চলে এসো, ইউজ
1: করো একদম, ঝটপট করে বলে দাও তো
0: উত্তরটা কি হবে। এবং তোমাদের সুবিধার জন্য সুন্দর গান অবশ্যই আমরা চালাবো, এবং সেই গানের উপর উত্তর নিয়ে ফিরবো আমরা। চলে এসো ঝটপট আমাদের যুবাণী কলকাতা ফেসবুক পেজ, সেই সুন্দর পোস্টারে, মজারুর পোস্টারে কমেন্ট সেকশনে উত্তর নিয়ে চলে এসো। প্রশ্নটা আবার করে দিই, ওয়াইফাই এর ফুল ফর্ম কি? এবং তার সঙ্গে যাওয়ার আগে একটা সুন্দর গান তোমাদের অবশ্যই শোনাবো, এবং আজকে তো প্লেলিস্ট তো হবেই, মানে আমি যখন আছি এটাকে আমার নিজের ঢাক নিচে পেটানো যাকে। হ্যাঁ, তো কিশোর কুমারের কণ্ঠে এগলার কি ভিগি বাগিছি গানটা তোমাদের জন্য রইল, ফিরছি গানটার পর, শুনতে থাকো। আর মজার তো আড্ডা হবেই, কি তাই তো? হ্যাঁ
1: একদম।

0: ফিরলাম গানের পর এবং যে গানটা শুনে ফিরলাম, এই গানটা না কোনোদিন পুরনো হবে না। এবং আমি যখনই শোতে বসি, বন্ধুরা জানে আমি একটা কিশোর কুমার বাজাবই, বিকজ হি লিভস স্টিল, রাইট? একদম। এবং তার সঙ্গে যে প্রশ্নটা করে গেছিলাম মজরুতে, আজকে মজরুর বিষয় হচ্ছে টেকনোলজি, রাইট? এবং সেই টেকনোলজি একটা প্রথম প্রশ্ন অলরেডি করে দিয়েছি, ওয়াইফাই এর ফুল ফর্ম কি? সেখানে অনেকগুলো উত্তর পেয়েছি আমরা। প্রথম ময়ূরী দে বলছে ওয়াইল্ডলেস ফাইডেলিটি, পিউপা ঘোষ বলছে ওয়াইল্ডলেস ফাইডেলিটি, সুব্রত মাল বলছে ওয়াইল্ডলেস ফাইডেলিটি, আর অনেকেই বলছে মিউজিক্যাল ইন্ডাস্ট্রিয়া বলছে ওয়াইল্ডলেস ফাইডেলিটি। এবং সব থেকে বড় ব্যাপার, ময়ূরী দে আমাদেরকে একটা লাভ হার্ট পাঠিয়েছে,
1: ইয়েস, ওয়াইফাই এর মাধ্যমে
0: একদম। এবং সঠিক উত্তর তাহলে
1: ওয়াইল্ডলেস ফাইডেলিটি। তাহলে একটা জোরে হাততালি হয়ে যাক বন্ধুদের জন্য।
0: এবং বন্ধুদের জন্য, বন্ধুদের জন্য একটা উপহার আছে, প্লিজ প্লিজ, আমি এটা,
1: আমি জানি
0: এগুলো তোমাদের জন্যই।
2: টেকনোলজি, আই শেদিন হ্যা টেকনোলজি, টেকনোলজি।

0: আজকে এই টেকনোলজিটা শোনাবে বলেই বসেছে। হ্যাঁ, এটাই হচ্ছে ওর মূল উদ্দেশ্য। প্রশ্নগুলো পড়ে।
1: হ্যাঁ, তো এবার এই ওয়াইফের ব্যাপারে ছোট করে বলে দিই। ওয়াইফে 1999 সালে একটি মার্কেটিং কোম্পানি এই নামটি তৈরি করেছিল শুধুমাত্র মানুষের কাছেই শব্দটুকু আকর্ষণীয় হয়ে ওঠে। জাস্ট ভাবো, এই শব্দটুকুর জন্যে মানুষের ওয়াইফের ব্যবহারটা বেড়ে যায়। মানে কি অদ্ভুত একটা ব্যাপার।
0: এবারে মানে তোমার এই যে একটা ছোট্ট নাম, এই যে তুমি যেরকম বলে একটা ছোট্ট নাম, অনেক জিনিস থাকে যেগুলো আমরা ছোট ছোট নাম করে নিই। মানে এখন একটা হয়েছে না, তোমার বড় বড় স্পেলিং গুলোকে আমরা ছোট
1: ছোট ছোট
0: সময় বাঁচাই।
1: এবং এখনকার জেনারেশনে তো মানে আমরা সবাই এখনকার জেনারেশনে, ডেফিনেটলি আই অ্যাকসেপ্ট দ্যাট।
0: কিন্তু তুমি মাঝে মাঝে যেরকম একটু সেই জেনারেশন থেকে ছিটকে বেরিয়ে যাও একটু আগে আগে।
1: ঠিক আছে ঠিক আছে, মানছি আমি বুড়ো হয়ে গেছি, মানছি আমি। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটা হচ্ছে, আইপি অ্যাড্রেসের পুরো নাম কি? আইপি অ্যাড্রেসের ফুল ফর্ম কি? আবার একটা সহজ প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নের উত্তর তোমরা পারবে। মানে ইট ইজ ভেরি ইজি, ভেরি ইজি। ঝটপট চলে আসো আমাদের উত্তর নিয়ে আমাদের ইউমানি কলকাতা ফেসবুক পেজে, যে মজার পোস্টারটা রয়েছে এই পোস্টারে কমেন্ট সেকশনে, আর আমার তো লাইভ রয়েছে এই মুহূর্তে। লাইভে তোমার উত্তর দাও, প্লিজ লাইভে উত্তর নিয়ে চলে আসো। আচ্ছা, অনেক অনেক উত্তর পাচ্ছি।
0: আমাদের লাইভে একজন বলেছেন যে তিনি আমাদের সঙ্গেই আছেন, একদম আমাদের সঙ্গে,
1: আমিও তোমার সঙ্গে আছি, প্লিজ।
0: আর এই যে আমাদের আজকে ফেসবুক পেজে সেইখানে আমাদের যে পোস্টার, সেখানে তাড়াতাড়ি করে উত্তরটা দিয়ে দাও যে আইপি অ্যাড্রেসের পুরো নাম কি।
1: একদম,
0: আমরা অনেকেই কম্পিউটার ব্যবহার করি, ল্যাপটপ ব্যবহার করি, তো সেখানে যে একটা আইপি অ্যাড্রেস থাকে, এই আইপি অ্যাড্রেসের ফুল ফর্ম কি, কি সরে কি?
1: আমি জানি না।
0: তাহলে তুমি প্রশ্নটা করলে কেন বন্ধুদের?
1: উত্তরটা নেওয়ার জন্য দাও।
0: আরেকজন তিনিও কমেন্টে উত্তর দিয়েছেন, তো আমরা আরো আরো আরো উত্তর আসুক, দুটো আরো কয়েকটা উত্তর আসুক।
1: হ্যাঁ হ্যাঁ, ইভেন্টুয়ালি আমাদের পোস্টারে কিন্তু কমেন্ট এসেছে। সুব্রত মাল বলছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, শ্রেয়া বলছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আচ্ছা, দুটো উত্তর পেয়েছি এখন এই মুহূর্তে, আর উত্তর চাইছি আমরা, একটু অন্যরকম উত্তর চাইছি। মানে সবাই জানে আইপি অ্যাড্রেসের ফুল ফর্ম কি, তোমার কি মনে হয়?
0: মনে হয় যেটা ঠিক নয় সেই উত্তরটা কে কখন দেব সেই জন্য বসে আছে, তারপরে ওর টেকনোলজি একটা বাজাবে।
1: আরে চলে এসো, তোমার ঝটপট ঝটপট চলে এসো, তোমার জন্য সুন্দর গান হচ্ছে অরিজিৎ সিং এর কণ্ঠে সিতারে গানটা। গানটার পর ফিরছি, উত্তর নিয়ে অবশ্যই ফিরছি। ঝটপট ঝটপট চলে এসো, চলে এসো।

0: ফিরলাম গানের পর আর তোমার
1: এখানে প্রশ্ন করে গেছিলাম, দূর আর নেই চলে এসেছি আমরা, রয়েছি মজার উদ্যোগে তোমার সঙ্গে আমি, তোমার জুবানির বন্ধু সায়নী এবং সঙ্গে রয়েছে কে,
0: আমি সৌরিক। আর তোমাদেরকে একটা প্রশ্ন অলরেডি করে গেছিলাম লাইভে, অলরেডি আমরা বলেছি এবং তার সঙ্গে পোস্টের অনেকগুলো উত্তর পেয়েছি আমরা। প্রশ্ন আরেকবার করে দিই, আইপি অ্যাড্রেসের ফুল ফর্ম কি? তো অনেকে উত্তর দিচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, সুব্রত মাল, পিউবা ঘোষ, এদিকে লাইভ অনেক উত্তর দিয়েছো। শ্রিয়া বলছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, মুরিদে বলছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, পিউবা ঘোষ বলছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। উত্তরটা আর একটু অপেক্ষা করবো কি না? অপেক্ষা করছি না,
1: না না না, তাহলে উত্তরটা বলেই দিই আমরা,
0: বলে দাও।
1: উত্তরটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। তাহলে বন্ধুদের জন্য একটা
0: জোরে হাত তালি এবং আমাদের সিগনেচার আজকে যে টিউনটা এটা তোমার জন্য প্লিজ আমি বাজাবো, প্লিজ প্লিজ প্লিজ প্লিজ।
1: আমি শুধু জানতে চাই যে বন্ধুদের এই টেকনোলজিটা কেমন,
0: প্লিজ বলো কেমন লাগে। এইটা তো আমার ইনভেনশন আর কি। আজকে যারা যারা সঠিক উত্তর তার জন্য এটা করে গিফট থাকবে একটা করে,
1: একদম প্রত্যেকটা উত্তরের শেষে এই ছোট্ট একটা করে গিফট,
0: একদম।
1: এবং আইপি অ্যাড্রেস যেটা আমাদের, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইন্টারনেট সংযুক্ত যে ডিভাইসগুলো রয়েছে তাদের প্রত্যেকের কিন্তু একটা করে আইপি অ্যাড্রেস থাকে, যা অনেকটা ওই তোমার আমার বাড়ির ঠিকানার মতন। হ্যাঁ, মানে অনেকগুলো বাড়ির মধ্যে একটা বাড়িকে চিহ্নিত করা, অনেকগুলো ডিভাইসের মধ্যে একটা ডিভাইসকে চিহ্নিত করা যায় কিন্তু এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে।
0: একদম একদম, চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নটা হচ্ছে ব্লুটুথ, এই নামকরণটা কার নামে হয়েছে তোমাদের?
1: মানে আইপি অ্যাড্রেসের পরেই সোজা ব্লুটুথ,
0: ব্লুটুথ।
1: হ্যাঁ,
0: ডেভেলপমেন্ট হয়, আমাদের ডিমোশন হচ্ছে, বুঝতে পারছি, ঠিক আছে।
1: না না না, আমি ডিমোশনের কথা বলছি না, যে এই যে এক্ষুনি বললাম যে অনেকগুলো ডিভাইসের মধ্যে একটা ডিভাইসকে চেনা যায় ওই আইপি অ্যাড্রেসের মাধ্যমে, এবং তুমি দেখো এই আরেকটা তোমার কানেকশনের দিকে চলে আসে, সেটা হচ্ছে কি ব্লুটুথ।
0: ঠিক ঠিক ঠিক, একদমই তাই। হ্যাঁ,
1: তো চটপট আমাদের আজকের পোস্টারে পোস্টারে তাড়াতাড়ি করে কমেন্ট করে জানাও যে এই ব্লুটুথের নামকরণ কার
0: নামে হয়েছে, কার নামে। ভীষণ সহজ একটা প্রশ্ন করেছে, এটা পারবে, এটা পারবে, সবাই পারবে, এটা এটা বহুত বহুত ইজি।
1: এবং যারা এই মুহূর্তে তোমরা লাইভটা দেখছো তারাও কিন্তু চটপট করে লাইভে উত্তরটা দিয়ে দিতে পারো, আমরা অপেক্ষা করছি তোমাদের জন্য।
0: আচ্ছা, অসীম কুমার মন্ডল বলছে চলো কি এইভাবে, খুব সুন্দর লাগছে অনুষ্ঠান, ধন্যবাদ যুবমানিকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। উত্তরটা প্লিজ, প্লিজ উত্তরটা। আচ্ছা, উত্তরটা উত্তরটা এই উত্তরটা দেরি হচ্ছে কেন দিতে, আমি এটা বুঝতে পারছি না।
1: আচ্ছা আচ্ছা, একজন মনে হচ্ছে লাইভে উত্তর দিয়েছে।
0: আচ্ছা, উত্তরটা আমরা পেয়েছি হ্যারল্ড ব্লুটুথ গমসন। ওকে ওকে ওকে, এটা কি সঠিক উত্তর তোমার কি মনে হয়? একটু একটু ভাবো, একটু ভাবো,
1: আরেকটু আরেকটু আরেকটু আরেকটু ডেভেলপমেন্টের দরকার আছে।
0: বুঝতে পারছি,
1: আমরা যে
0: শাইনি হচ্ছে সেই স্কুলের টিচারটা, যে টিচারটা লাস্ট মোমেন্টে আসে, এসে বলে যে আরেকটু ডেভেলপমেন্ট হলে ভালো হতো, নাম্বার তোমরা ভালো পাবে, সারা বছর পড়াবে না।
1: ওকে
0: শাইনি, কিছু মনে করো না প্লিজ, মজা করছিলাম।
1: ঠিক আছে,
0: এই ভালো না,
1: না না ঠিক আছে, আমি আমি সমস্ত কিছু সত্যা তুলবো তুলবো।
0: সেই জন্য উত্তরটা প্লিজ তোমরা দাও, উত্তরে প্রশ্নটা করে দিই, ব্লুটুথের নামকরণ কার নামে হয়েছে, ব্লুটুথের নামকরণ কার নামে হয়েছে। একটা উত্তর পেয়েছি আমরা, হ্যারল্ড ব্লুটুথ গমসন। ওকে, আমরা পোস্টারে কোনো কমেন্টই পাচ্ছি না, কেন, ওয়াই, ওয়াই ইজ ইট হ্যাপেনিং লাইক দিস।
1: মনে হচ্ছে প্রশ্নটা একটু কঠিন হয়ে গেছে।
0: আচ্ছা, শ্রিয়া তার সঙ্গে অ্যাড করেছে যে হ্যারল্ড ব্লুটুথ গমসন, হি ওয়াজ আ কিং। ওকে ওকে, আমরা হয়তো কানেকশনের জন্য হয়তো স্লো একটু পাচ্ছি লাইভে প্রশ্নের উত্তর।
1: তাহলে তাহলে কি সৌরিক,
0: আমি একটু অপেক্ষা করি নাকি? আর দু সেকেন্ড অপেক্ষা করবো, উত্তরটা দেখতে পাচ্ছি না লাইভে, তোমরা এমনি কথা বলো, এমনি আড্ডা দেওয়ার জন্য এসো, কিন্তু উত্তর যখন দিচ্ছ তখন প্লিজ পোস্টারে কমেন্ট সেকশনে উত্তরটা দাও, কারণ কমেন্ট সেকশন ছাড়া আমি উত্তর দেখতে পাচ্ছি না এই মুহূর্তে লাইভ থেকে। তো যারা উত্তর দিচ্ছ প্লিজ প্লিজ তোমরা পোস্টারে এসে উত্তর দাও।
1: পিউপা কিন্তু তোমার কথা শুনেছে, ওকে,
0: হ্যারল্ড ব্লুটুথ। ওকে অলরাইট, বেশ আমি উত্তর নিচ্ছি, হ্যারল্ড ব্লুটুথ সঠিক উত্তর, ইটস
1: হ্যারল্ড ব্লুটুথ।
0: এবং তোমাদের জন্য খুব সহজ একটা প্রশ্ন থাকবে, ঠিক আছে? সেটা হচ্ছে 1 GB কত মেগাবাইটের সমান? 1 GB কত মেগাবাইটের সমান, মানে 1 GB কত MB-র ইকুয়ালস বলতে হবে।
1: কাদের কাদের ফোনে এখন 4 GB চলছে?
0: আমার। উত্তর নিয়ে চলে আসবো, তবে উত্তর নেওয়ার আগে সুন্দর গান অবশ্যই আমরা শুনবো, কারণ আমার মনে হচ্ছে গানটা না শুনলে বন্ধুরা না ঠিক
1: কাজ করছে না মাথাটা, একটু রিফ্রেশমেন্ট
0: দরকার। এবং তার সঙ্গে প্লিজ তোমরা যখন উত্তর দিচ্ছ, তোমরা উত্তরটা পোস্টারে কমেন্ট সেকশনে এসে উত্তরটা দাও। এবং বাকি আড্ডায় আমরা লাইভে আছি, আমরা যখন অফ এয়ার যাচ্ছি তখন আমরা আড্ডা দিচ্ছি ডেফিনেটলি, এবং তার সঙ্গে অন্যান্য কথাও আমরা বলছি, কিন্তু উত্তরটা তোমরা প্লিজ লাইভে দিও না। লাইভটা শোনো তোমরা, কিন্তু লাইভটা থেকে বেরিয়ে গিয়ে ভালো করে শোনো এবং শুনে তোমার উত্তরটা দাও পোস্টারে কমেন্ট সেকশনে, ঠিক আছে? এবং তার সঙ্গে একটা কি সুন্দর গান শুনি নাকি আমরা, কি বল?
1: হ্যাঁ নিশ্চয়ই, অপেক্ষা কেন করছি।
0: এবং তার সঙ্গে একটা সুন্দর গান রইলে পাপন আর শ্রেয়া ঘোষালের কণ্ঠে কাছে থেকো গানটা, প্লিজ তোমরা কাছে থেকো সঙ্গে থাকো। এই গানটা তোমার জন্য রইলো, ফিরছি গানের পর উত্তর নিয়ে, সঙ্গে থেকো কিন্তু।

0: আর আধ ঘন্টা রয়েছি আমরা তোমাদের সঙ্গে, তো এই যে আরেকটু কাছে থাকো, এই আধ ঘন্টা আমাদের সঙ্গে আরেকটু থেকে যাও, আরেকটু উত্তর দিয়ে যাও, এই প্রশ্ন উত্তর পালাটা, এই মজাটা, এই মজারুটা আরেকটু চলতে থাকুক
1: একদম। এবং যে প্রশ্নটা করে গেছিলাম যে 1 GB কত মেগাবাইটের সমান, অনেক উত্তর পেয়েছি। ফার্স্টে আমি পোস্টারে কমেন্টের উত্তরগুলো পড়ি। কুমার শঙ্কর বলছে 1 GB কস্ট 1024 MB, তন্নিষ্ঠা মাইতি বলছে 1024 MB, সুব্রত মাল বলছে 1000 MB, পিউপা ঘোষ বলছে 1024 MB, শ্রেয়া বলছে 1024 MB, এখানেও জিৎ ভট্টাচার্য বলছে 1000 MB, সৌমেন দাস বলছে 1024 MB। দারুণ দারুণ দারুণ, অনেক উত্তর পাচ্ছি, গ্রেট গ্রেট গ্রেট একদম। তো আমরা অনেক উত্তর পেয়েছি 1024 MB এবং 1000 MB, এই দুটোর মধ্যে একটা টাসেল হয়েছে। এবং আমার মনে হয় ইপসিতা বোধ একটা উত্তর দিয়েছিল অলরেডি, এখন কমেন্টে আমি দেখতে পাচ্ছি না, উনি ও বলেছিল যে 1000 MB, রাইট?
0: হ্যাঁ,
1: সঠিক উত্তর বলে দাও।
0: সঠিক উত্তর হচ্ছে 1024 MB।
1: তো যারা যারা 1024 MB বলেছে তাদের জন্য
0: জোরে হাত তালি,
1: এবং যারা যারা 1000 MB বলেছে তাদের জন্য ওয়েট।
0: যারা
1: ভুল উত্তর দিয়েছে তারা কি জেনে বুঝে ভুল উত্তর দিয়েছে, তাদের ভুল হয়ে গেছে, ঠিক আছে? 24 সংখ্যাটি জাস্ট মিস আউট হয়ে গেছে। তো আমাদের এই রাউন্ডটা শেষ হলো, টেক কুইজের প্রথম রাউন্ড শেষ। এরপর চলে যাই আমাদের পরের রাউন্ডে, পরের খুব ইন্টারেস্টিং কিন্তু রাউন্ড একটা, ঠিক আছে? টিকটকর রাউন্ড, ঠিক আছে? খুব সহজ একটা রাউন্ড, রাউন্ডের ব্যাপারে একটু বলে দিই, ঠিক আছে? তিনটে নাম বলবো, সেই তিনটে নামের মধ্যে দুটো হলো টেকনোলজির আসল টার্ম, ঠিক আছে? মানে যেটা আমরা সচরাচর শুনে থাকি এই টার্মগুলো আছে, আরেকটা ভুল নাম আছে। তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোন নামটা ভুল আছে তিনটের মধ্যে। অলরাইট, তাহলে চলে আসি টিকটকর রাউন্ডের প্রথম সেটে। প্রথম শব্দ ব্লু স্নার্ফিং, সেকেন্ড শব্দ ডেটা

0: মাইনিং, থার্ড শব্দ ঘোস্টিং। এই তিনটে শব্দের মধ্যে কোন দুটো শব্দ টেকনোলজির অ্যাকচুয়াল টার্ম আর কোনটা ভুল তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ঝটপট চলে এসো আমাদের যুবাণী কলকাতা ফেসবুক পেজে, যে মজার পোস্টার সেই পোস্টারের কমেন্ট সেকশনে, আর লাইভে তো আমরা অলরেডি রয়েছি, তো লাইভে তোমরা উত্তর দিতে পারো। তোমরা লাইভে উত্তর দিচ্ছ যখন প্লিজ দাও। আর পোস্টারে
1: আর কি করবে বুঝতে পারছে না,
0: আমি দেখছি, মানে আমি বুঝতে পারছি সমস্যাটা কোথায় হচ্ছে। লাইভ দেখতে দেখতে পোস্টারটা খুলে উত্তর দেওয়া যাচ্ছে না, আমি বুঝতে পারছি, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট।
1: এটাও এতক্ষণ পরে বুঝলাম। প্রশ্নটা কি একটু বেশি কঠিন হয়ে গেল?
0: মনে হচ্ছে বেশি কঠিন হয়ে গেল। তিনটে শব্দ বলছি তোমাদের, তিনটে শব্দ। প্রথম শব্দটা হচ্ছে ব্লু স্নার্ভিং, সেকেন্ড শব্দ হচ্ছে ডেটা মাইনিং, থার্ড শব্দ হচ্ছে ঘোস্টিং। এই তিনটে শব্দের মধ্যে কোন শব্দটা,
1: এটা কিন্তু বেশ সোজা,
0: হ্যাঁ, কোনটা শুনে তোমার মনে হচ্ছে যে কোন শব্দটা ভুল এখানে এই তিনটে শব্দের মধ্যে? প্লিজ তোমরা যদি কমেন্টে লাইভ যদি উত্তর দিতে না পারো,
1: যে জেনজি হয়ে যদি তুমি এটার উত্তর দিতে না পারো তাহলে তুমি আর কি করবে?
0: তাহলে
1: তোমরা চটপট করে আমাদের পোস্টারে একটু কমেন্ট করে দাও।
0: আচ্ছা, পিউপা ঘোষ বলছে থার্ড, থার্ড ওয়ার্ড, থার্ড ওয়ার্ড, থার্ড ওয়ার্ডটা কোনটা? আচ্ছা, ঘোস্টিং, ওকে, অলরাইট। এখানে এখানে কোনো উত্তর পাচ্ছি? এখানে সৌমেন দেশ আমাদেরকে লিখেছে যে আমাদের দুজনকে ভালো লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবার প্লিজ উত্তরটা, প্লিজ।
1: সৌরিক মনে হচ্ছে এবার কেঁদে ফেলবো যেভাবে উত্তর চাইছে সবার থেকে। কেউ কেউ যে কমপ্লিমেন্ট দিচ্ছে ও তাকে থ্যাংক ইউ, উত্তরটা, উত্তরটা, উত্তরটা।
0: না, এই মজার উত্তর, এটাই মজা না, মানে
1: এটা এটা কিন্তু ঠিক।
0: রিলেশনশিপের সঙ্গে প্রায় শুনতে পাই, এটা কোন টেকনোলজির নাম নয়। যে নামটা হচ্ছে ব্লু স্নার্ফিং ডেটা মাইনিং টেকনোলজির অ্যাকচুয়াল টার্ম। সো এবং কুমার শঙ্কর বারুই হোস্টিং উত্তর দিয়েছে আমাদের, তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ যারা উত্তর দিয়েছো। এরপর চলে যাচ্ছি পরের সেট,
1: পরের সেটে
0: তিনটে একই নাম থাকবে, তিনটে নাম
1: ডিপ ফেক, অ্যালগরিদম রিদম, আর হচ্ছে ফিশিং। তিনটে
0: তিনটে নামের মধ্যে কোন নামটা তোমার শুনে মনে হচ্ছে যে ভুল নাম, এটা টেকনোলজির নাম হতে পারে না?
1: আরেকবার রিপিট করে দেবো কি?
0: করে দাও।
1: প্রথম হচ্ছে ডিপ ফেক, ভালো করে শুনে নেবে। সেকেন্ড হচ্ছে অ্যালগোরিদম রিদম, আর থার্ড হচ্ছে ফিশিং।
0: উত্তর নেব এবার, ঝটপট উত্তর নেব। এবার দেখা যাক এটা এটা কারা কারা উত্তর দেয় আমি দেখতে চাই।
1: অলরেডি লাইভে একজন উত্তর দিয়েছে থার্ড ওয়ার্ড,
0: এটা বোধহয় আগেরটার জন্য খুব সম্ভবত,
1: না? হ্যাঁ, হতেও পারে।
0: হ্যাঁ হ্যাঁ, এইটা যে অলরেডি আমার সেট টুতে চলে গেছি, যারা যারা আগের উত্তর তার এখন রয়েছে, ঘোস্টিং যারা উত্তর দিচ্ছ এখন, সঠিক উত্তর ঘোস্টিং। আর
1: আগের প্রশ্নে,
0: হ্যাঁ, সেট টুতে আমরা অলরেডি আছি, সেট টুতে তিনটে শব্দ যে ডিপ ফেক, অ্যালগোরিদম রিদম, ফিশিং, উত্তরটা নেব এবার। সবাই চুপ করে গেল, এতটা সিরিয়াস নয়, মজার ঠিক আছে,
1: মানে মজার উঠা কখন বেশ সিরিয়াস হয়ে গেছে, মজারু মজা করতে করতে। এই যে একদম শুরুতেই শৌরিক একটা কথা বলেছিল যে আমরা মজা করতে করতে সিরিয়াস হয়ে যাব, অনেকে সিরিয়াস থাকতে থাকতে মজা মজায় চলে যায়।
0: আচ্ছা, এই গল্পটা আমি আসবো, আমি একটা কানের পরই গল্পটায় আসবো, তবে শ্রিয়া আমাদের উত্তর দিচ্ছে ফার্স্টেরটা, ফার্স্টেরটা। আচ্ছা, ফার্স্টেরটা ভুল,
1: এক্সাইটেড হয়ে গেছে।
0: আচ্ছা, ফার্স্টেরটা ভুল। আচ্ছা, তিনটে শব্দের মধ্যে তোমার ডিফেক্টটা শুনে মনে হলো ভুল টার্ম ওটা। আচ্ছা ঠিক আছে,
1: ফেক শুনে ভুল বলে দিয়েছে।
0: হ্যাঁ, গট ইট, গট ইট।
1: দেখেছ, এই জন্য, এই জন্য একজন ঠিকঠাক মানে কো প্রেজেন্টারের দরকার হয়।
0: এটাকে বলে বিটিং ওন ড্রামস,
1: যখন নিজের ঢাক পেটাচ্ছিল তখন কিছু হলো না।
0: আচ্ছা, আমরা উত্তর পাচ্ছি, আমরা লাইভ অনেকগুলো উত্তর পাচ্ছি। প্রশান্ত বলছে এক নম্বর ভুল উত্তর, প্রার্থনা বলছে ফিশিং, আচ্ছা কুমার শঙ্কর বলছে ফিশিং থার্ড ওয়ার্ড, আচ্ছা আচ্ছা আচ্ছা ওকে ওকে, একটু ভাবতে হতো ঠিক আছে, ফিশিং ডিফেক অ্যালগোরিদম রিদম, এবার উত্তর নেবো ঝটপট, এটা কি কেউ সঠিক উত্তর দিতে পারছে না? আচ্ছা আচ্ছা কুমার শঙ্কর বলছে থার্ড ওয়ার্ড, পিপা ঘোষ বলছে ফার্স্ট, এটা ফার্স্ট ওয়ার্ড, ফার্স্ট ওয়ার্ড আর লাস্ট ওয়ার্ডের মধ্যে একটা কনফিউশন চলছে, সেকেন্ড ওয়ার্ডটা কেউ ধরছেও না, কাউন্টই করছে না,
1: সেকেন্ড চুপ করে ঘাপটি মেরে বসে আছে। ঠিক আছে আমাকে আমাকে,
0: আমরা এতগুলো হিন্ট দিচ্ছি, ওকে অলরাইট, তো আমরা এবার সঠিক উত্তরে যাব, সঠিক উত্তরটা হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ডও নয় থার্ড ওয়ার্ডও নয়, সঠিক উত্তর হচ্ছে
1: অ্যালগোরিদম রিদম।
0: বলে দিই এবার, ডিফেক্ট শব্দটা আমরা সবাই জানি, সবাই চিনি, এবং এই শব্দটা মানে খুব একটা ভালো শব্দ নয়, এবং এই ডিফেক্টের চক্করে অনেকেই অনেক প্রতারণার শিকার হচ্ছে, তো প্লিজ তোমরা এগুলোকে সাপোর্ট করবে না। ইভেনচুয়ালি তুমি যদি কখনো দেখো যে কেউ তোমার কিছু ছবি নিয়ে ডিফেক্টে কোনো কিছু ভিডিও বা ছবি আপলোড করছে, প্লিজ ডু কমপ্লেন টু সাইবার ক্রাইম। এরপরে ফিশিং যে শব্দটা, এটাও কিন্তু খুব একটা ভালো টার্ম নয়, এটার সঙ্গে কিন্তু অনেক সাইবার ক্রাইম হয়, বিশেষত হয় ইমেলের ক্ষেত্রে, তো ফিশিং শব্দটা কিন্তু খুব একটা ভালো নয়, এগুলো শব্দ টেকনোলজির সঙ্গে যুক্ত। অ্যালগোরিদম রিদম ইজ আ রং টার্ম, এই বরং কোনো শব্দ নেই, অ্যালগোরিদম রিদম বলে কোনো শব্দ তো আমিও জানি না, অ্যালগোরিদম আছে, রিদমও আছে, দুটো একসঙ্গে কিন্তু কোথাও নেই, একদম, তো সঠিক উত্তর কেউ দিতে পারলো না, তাই তোমাদের জন্য একটা সুন্দর উপহার। আমি যা বুঝতে পারছি বন্ধুরা এবার আমাকে মারবে,
1: যারা যারা এই মুহূর্তে লাইভটা দেখছো তারা এই টেকনোলজিটা যখন বাজছে সেই সময় শৌরিকের মুখটা দেখে যায়।
0: আচ্ছা আচ্ছা, এবার আমরা পরের রাউন্ডে যাব, পরের রাউন্ডটা হচ্ছে তুমি কি চেনো?
1: না আমি চিনি না,
0: তোমাকে আমি জিজ্ঞাসা করিনি, পরের রাউন্ডে
1: তুমি হয়তো কাউকে প্রশ্ন করলে তুমি কি চেনো, মানে প্রথম প্রশ্ন করলে একজন উত্তর দিয়ে দিল আমি চিনি না,
0: এটা তো বললাম আগে প্রশ্নটা শুনতে হবে, রাইট, তো রাউন্ডটার নাম হচ্ছে তুমি কি চেনো রাউন্ড, এবং রাউন্ডটা আবার একটু বলে দিই ঠিক আছে, নতুন কিছু ইনভেনশনের নাম নেব, তোমাদের বলতে হবে সেইগুলো কোন ব্যক্তির ইনভেনশন, মানে কে তারা তুমি, মানে কোন ব্যক্তিত্ব মানে জড়িয়ে রয়েছে ইনভেনশনটার সঙ্গে, ঠিক আছে? আরেকবার বলে দিই, কয়েকটা ইনভেনশনের নাম নেব, তোমাদের বলতে হবে কোন ব্যক্তিত্ব এই ইনভেনশনটার সঙ্গে জড়িয়ে আছে, শুধু সেই ব্যক্তিত্বটার নাম বলতে হবে।
1: আচ্ছা তাহলে আমরা প্রথম প্রশ্নে চলে যাই?
0: অবশ্যই।
1: হ্যাঁ,
0: তুমি কি চেনো রাউন্ডে প্রথম প্রশ্ন,
1: ইন্টারনেটের দুনিয়ায় গুগল, এই গুগল সার্চ ইঞ্জিনের প্রতিষ্ঠাতা কারা? এই যে আমরা গুগল ইউজ করি, বলতে হবে গুগল সার্চ ইঞ্জিনের প্রতিষ্ঠাতা কারা,
0: কারা ইনভেন্ট করেছে এই গুগল সার্চ ইঞ্জিন, ঝটপট চলে এসে উত্তর নিই, আর সুন্দর একটা গান অবশ্যই তোমাদের জন্য থাকবে, এবং এই গানটা সকলে খুব পছন্দের একটা গান, ঠিক আছে, মানে এই গানটা এমন কেউ নেই যে শোনেন, বুঝলে, এত সুন্দর একটা গান, এবং এই গানটা খুব প্রিয় সকলে, এবং অ্যাশকিং এর কণ্ঠে এই গান মেহেরবা হুয়া, এই গান তোমার জন্য রইল, ফিরছি গানের পর উত্তর নিয়ে, প্রশ্ন অলরেডি করে গেছি, ইন্টারনেট দুনিয়া গুগল সার্চ ইঞ্জিন,
1: আচ্ছা এইটার উত্তর কিন্তু কেউ গুগলে গিয়ে খুঁজো না,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি,
1: তাহলে কিন্তু বাজে ব্যাপার হয়ে যাবে,
0: একদম, প্রশ্নটা একবার করে দিই, ইন্টারনেট দুনিয়ায় গুগল সার্চ ইঞ্জিনের প্রতিষ্ঠাতা কারা, উত্তর নিয়ে ঝটপট চলে এসো, ফিরছি একটা গানের পর, অ্যাশকিং এর কণ্ঠে মেহেরবা হুয়া।

0: ফিরে এলাম গানের পর। আর যে প্রশ্নটা তোমাদের করে গিয়েছিলাম যে ইন্টারনেট দুনিয়া গুগল সার্চ ইঞ্জিনের প্রতিষ্ঠাতা কারা, সেই উত্তর আমরা অলরেডি পেয়েছি ফেসবুক পেজে। উত্তর পেয়েছি পিউপা ঘোষ বলছে ল্যারি পেজ এবং সের্গেই ব্রেন। ওকে, সুব্রত মাল বলছে ল্যারি পেজ সের্গেই ব্রেন, আর শ্রেয়া বলছে ল্যারি পেজ এবং সের্গেই ব্রেন। ওকে, আমরা লাইভে কোনো উত্তর পাইনি, আমরা যা উত্তর পেয়েছি পোস্টারে কমেন্ট সেকশনে। সঠিক উত্তর তাহলে বলে দিই,
1: বলে দাও,
0: আর দেরি করবো না। সঠিক উত্তর হচ্ছে ল্যারি পেজ এবং সের্গেই ব্রেন। দারুণ দারুণ, আর টেকনোলজি বাজা মনে হচ্ছে।
1: আমি সবে ভাবছিলাম যে এতক্ষণ পরে একটা সঠিক উত্তরের জন্য টেকনোলজি এটা বাজাবে।
0: আচ্ছা, এরপরে প্রশ্নটা ছটপট করে দিই।
1: হ্যাঁ,
0: বিশ্বের সবচেয়ে স্লিম স্মার্টফোন তৈরির কৃতিত্ব দেওয়া হয় কোন ভারতীয় ইঞ্জিনিয়ারকে? আমি প্রশ্নটা করছি, বিশ্বের সবচেয়ে স্লিম স্মার্টফোন তৈরির কৃতিত্ব দেওয়া হয় কোন ভারতীয় ইঞ্জিনিয়ারকে? মানে কোন ভারতীয় ইঞ্জিনিয়ার বিশ্বের সবচেয়ে স্লিম স্মার্টফোন বানিয়েছে, তার নামটা তোমাকে বলতে হবে। ঝটপট চলে সত্য নিয়ে।
1: আমরা কিন্তু কাউন্টডাউন করছি
0: একদম, এবং ঘড়ির

0: মানে দ্রুত এগোচ্ছে, মানে ঝট করে
1: আর কিছুক্ষণই আজকে আমরা তোমাদের সঙ্গে, তাই উত্তরগুলো চটপট করে দিয়ে দাও
0: একদম।
1: আরো তো অনেক অনেক প্রশ্ন বাকি রয়ে গেছে শৌরিক,
0: অনেক প্রশ্ন আছে, কিন্তু ঘড়ির সময় যত বলছে যে দ্রুত বয়ে যাচ্ছে, তাই উত্তর তুমি ঝটপট যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ পরের প্রশ্ন যেতেও পারবো না।
1: তাহলে আমরা কত অবধি গুনবো?
0: দশ অবধি গোনা যায়, দশ সেকেন্ড নয়।
1: তাহলে এইভাবে যাই, ওয়ান
0: ওয়ান
1: টিক টিক, টু
0: ওয়ান
1: টিক টিক,
0: না না না বলছি ওয়ান,
1: আচ্ছা
0: সাড়ে ওয়ান, তৈরি করেছে কোন ভারতীয় ইঞ্জিনিয়ার? উত্তর ঝটপট চলে এসো,
1: এই করতে করতে ভিতর ভিতরে দশ কাউন্ট করা হয়ে গেছে।
0: আচ্ছা শ্রেয়া বলছে টেকনোপোভা স্লিম 5G। আচ্ছা আচ্ছা, আমরা ওই ইঞ্জিনিয়ারের নামতে চাইছি, কোন ভারতীয় ইঞ্জিনিয়ারের মানে একটা মানে বিশাল বড় অবদান রয়েছে যে ভারতে সব থেকে স্লিম স্মার্টফোন তৈরি করার, তো সেই উত্তরটা নিয়ে ঝটপট তোমরা চলে এসো। লাইভে আমরা রয়েছি এবং তার সঙ্গে জিওবাণী কলকাতা ফেসবুকে যে সুন্দর পোস্টারটা রয়েছে মজারু, সেই পোস্টারে কমেন্ট সেকশনে এসো উত্তর তোমরা দাও, এবং সে অলরেডি উত্তর দিচ্ছে টেকনো পোভা স্লিম 5G। আর বেশি কোনো সময় নেই, আমরা উত্তর নেবো এবার ঝটপট।
1: সময় কিন্তু এগিয়ে যাচ্ছে একটু একটু করে,
0: একদম সময় বহিয়া চলে যায় নদীর স্রোতের মতো।
1: এটা কিরকম ছন্দ মিলল?
0: ছন্দ তো মেলাইনি, আমি জাস্ট এমনি মনে হলো বললাম।
1: ঠিক আছে, আমরা উত্তরে কনসেন্ট্রেট করি।
0: বেশ, আমার মনে হচ্ছে লাইভে বলতে একটু সমস্যা হচ্ছে, সেইভাবে কি উত্তর দিতে পারছি, মানে উত্তর দিচ্ছি আমরা তো পাচ্ছি না। তাই প্লিজ তোমরা পেজে এসে উত্তর দাও,
1: পেজে আমাদের যে মজারুর পোস্টার রয়েছে সেখানে কমেন্ট বক্সে এসে চটপট করে উত্তরটা দিয়ে দাও দেখি। বন্ধুরা কিন্তু আজকে একটু রেগে যাচ্ছে, মানে এই দুজন বন্ধু।
0: আচ্ছা সুব্রত মাল বলছে যে অরিজিৎ তলাপাত্র। বেশ বেশ, এটা উত্তর পেয়েছি আমরা। বড় বড় কঠিন হয়ে যাচ্ছে কি প্রশ্নগুলো,
1: তাহলে আমরা একটা সোজা প্রশ্নের দিকে যাই।
0: যাবো যাবো, ডেফিনেটলি যাবো, ডেফিনেটলি যাবো। একটা একটা ও একটা আর কয়েক সেকেন্ড, জাস্ট চেষ্টা কয়েক সেকেন্ডে উত্তর নেবো আমরা।
1: হয়ে গেছে কয়েক সেকেন্ড,
0: এই তো হবে
1: হবে,
0: ঘড়ি সময় বলছে আর 5 সেকেন্ড,
1: এই তো শেষ হবে হবে করছে।
0: এবং তার সঙ্গে শ্রেয়া বলেছে অরিজিৎ তলাপাত্র। শিওর, সবাই কি শিওর উত্তরটা নিয়ে? আমার তো মনে হচ্ছে যে সঠিক উত্তরটা হবে
1: বিকাশ কাপু।
0: বিকাশ কাপু, তোমরা জান নাম নিচ্ছে অরিজিৎ তলাপাত্র, সেও যুক্ত আছে ডেফিনেটলি, কিন্তু প্রথম কৃতিত্ব যায় বিকাশ কাপুরের কাছে, বিকজ হি ইজ দ্য ওয়ান হু অ্যাকচুয়ালি থট অ্যাবাউট এবং ডিজাইন্ড দ্য এভরি সার্চ ইঞ্জিন। ইভেনচুয়ালি গুগল সেটাকে অ্যাকসেপ্ট করে এবং ইভেনচুয়ালি যে স্মার্টফোনটা তারা তৈরি করে সেটা এতটাই মানে ইন্টারনেটের দুনিয়া এবং প্লাস টেকনোলজির দুনিয়া এতটাই স্মার্ট ওয়েতে তারা রিপ্রেজেন্ট করে, দ্যাট হি বিকামস দ্য ফার্স্ট পার্সন হু ইনভেন্ট স্মার্ট স্লিম ফোন।
1: আচ্ছা তাহলে কি বন্ধুদের জন্য আরেকবার টেকনোলজি হয়ে যাবে?
0: সবাই যখন বলছে প্লিজ, তাহলে আমি একটা তো টেকনোলজি বাজাবো।
1: আজকে কিন্তু টেকনোলজি নিয়ে আমরা বেশ মজার মজার, হ্যাঁ মজা করতে করতেই অনেক রকম সিরিয়াস প্রশ্ন করে ফেলেছি এবং কিছু মজার প্রশ্নও করেছি এবং বন্ধুরা কিন্তু সেগুলো বেশ সুন্দর করে মজা করে করে উত্তর
0: দিয়েছে। আচ্ছা এরপর চলে যাই আমাদের পরের রাউন্ডে, দুটো রাউন্ড এই রাউন্ডটা শেষ হলো, তুমি কি চেনো রাউন্ডে, এরপর চলে যাচ্ছি আমাদের পরের রাউন্ডটাতে। এই রাউন্ডটা খুব ইন্টারেস্টিং একটা রাউন্ড, ধাঁধার রাউন্ড, ঠিক আছে, একটু মাথা খুলে খেলতে হবে এই রাউন্ডটাতে। তো প্রথম প্রশ্নটা ধাঁধার রাউন্ডে তোমাদের কাছে, আমার নিজের কোনো ভাষা নেই কিন্তু আমি দুনিয়ার সব ভাষা লিখতে পারি, আমি কি? ভালো করে শুনবে, আমার নিজের কোনো ভাষা নেই কিন্তু আমি দুনিয়ার সব ভাষা লিখতে পারি, উত্তরটা তোমাদের বলতে হবে কি? ধাঁধা কিন্তু এটা, তাই একটু মাথা খুলে তোমাদেরকে উত্তর দিতে হবে। এবং
1: সহজ ধাঁধা কিন্তু আর কিছু হয় না, এটা যদি বন্ধুরা না পারে তাহলে আর কিছু বলো।
0: এবং তার সঙ্গে কিন্তু এটা কিন্তু তোমার টেকনোলজির সঙ্গে যুক্ত আছে, কম্পিউটার বলো, মনিটর বলো,
1: সবকিছু,
0: ফোন বলো, সবার সঙ্গে যুক্ত আছে। এবং পার্টিকুলারলি এই বস্তুটি অ্যাকচুয়ালি সব ভাষাতেই লিখতে পারে, বলতে হবে সেটা কি? এটা যদি না পারো আমি কিন্তু
1: খুব রেগে যাবে,
0: দুঃখ পাবো ভীষণ ভাবে। আচ্ছা সুব্রত মাল বলছে কিপ্যাড, ওকে অলরাইট কিপ্যাড আমার উত্তর।

0: পেয়েছি, কিপ্যাড কি, কিপ্যাডের কাছাকাছি কি আর হতে পারে?
1: আর কি হতে পারে? আরেকটু আরেকটু ভাবো, অনেকটা কাছাকাছি চলে গেছে।
0: প্রশ্ন আরেকবার করি, আমার নিজের কোনো ভাষা নেই কিন্তু আমি দুনিয়ার সব ভাষা লিখতে পারি, আমি কে? আচ্ছা, আমরা বোধহয় আগের উত্তরটা পেয়েছি। সৌমেন দাস বলছে অরিজিৎ তলাপাত্র, না এটা হয়ে গেছে উত্তর দেওয়া অলরেডি। তোমায় এবার ধাঁধা উত্তরটা দিতে হবে, প্লিজ ধাঁধা উত্তরটা আমরা চাইছি। ইপসিতা বলছে কিবোর্ড। আচ্ছা, আমরা উত্তর এটা পেয়েছি,
1: লাইভে অলরেডি একটা উত্তর এসেছে। কমেন্ট বক্স থেকে সবাই কোথায় চলে যাচ্ছে?
0: কমেন্ট বক্সে আসছে। আচ্ছা, ঘড়ির সময় কিন্তু দ্রুত এগোচ্ছে, এবার কিন্তু লাস্ট উত্তর নেব আমরা।
1: আচ্ছা,
0: সৌমেন দাস বলছে কিবোর্ড।
1: জিৎ ভট্টাচার্য বলছে কিবোর্ড।
0: মিউজিক্যালি অস্ট্রিয়া বলছে পেন অর পেন্সিল। আচ্ছা আচ্ছা,
1: আজকে আমরা টেকনোলজি নিয়ে কথা বলছি, তো এই টেকনোলজির সঙ্গে কানেক্টেড যদি তুমি কিছু বলো। পেন্সিল
0: একটা ইনভেনশন, সেটা তোমাকে জানতে হবে ভাষাটা, তবে তুমি লিখতে পারবে। এইখানে অটোমেটিক্যালি ইনবিল্ড থাকে ভাষা, তুমি জাস্ট ক্লিক করবে অ্যান্ড সেই জিনিসটা পুরো সেট আপটা নিয়ে নেয়। তনিষ্ঠা মাইতি বলছে কিবোর্ড। আচ্ছা, এখন উত্তর পাচ্ছি, এবার সহজ উত্তর দিচ্ছি। আরে, সবারই বুদ্ধি করেছে।
1: এই যে মানে একটা সহজ প্রশ্ন করা হয়েছে, তো সেই জন্যই সবাই সহজ উত্তর।
0: এবং এবং আমার যেকে ভালো লাগছে, এটা ধাঁধা উত্তর সচরাচর সবাই দিতে পারে না, এবং দিলেও খুব দেরিতে দেয়। তবে এখানে উল্টোটা হয়েছে, এখানে সবাই ধাঁধা উত্তর তাড়াতাড়ি দিয়েছে,
1: কারণ সবার মাথায় বুদ্ধি আছে যেটা তোমার নেই।
0: জোরে হাত তুলে সবার জন্য একটা। যাকে সুমিত সেন লিখেছে আমাদের ফেসবুক পেজে যে ট্রান্সলেট। আচ্ছা, ট্রান্সলেট বেশ, আর আর সময় নষ্ট করবো না, চলে যাবো ঝটপটে আবার সঠিক উত্তরে। সঠিক উত্তর হচ্ছে
1: কি?
0: এবং এই টেকনোলজির সঙ্গে আজকের মতো টাটা বাই বাই বলতে হবে, কারণ ঘড়ির সময় বলছে যে এবার যেতে হবে বন্ধু, কিছু করার নেই।
1: আজকে মজারুর আড্ডায় আমরা মোটামুটি মজা করে অনেক প্রশ্ন উত্তর নিয়েছিলাম, এবং বন্ধুরাও মজা করেই অনেক উত্তর দিয়েছে আমাদেরকে।
0: একদম,
1: হ্যাঁ, তো মোটামুটি মজারুতে মজা হয়েছে।
0: একদম, এবং আজকেই মজারুতে তোমাদের সঙ্গে টাটা বাই বাই। তবে আবারও কোনো একটা দিন, কোনো একটা রাত আটটা, রাত নটায় ফিরবো তোমাদের সঙ্গে আড্ডা দিতে, হয়তো মজারু নয় তবে অন্য কোনো আড্ডায়, অন্য কোনো সময়। এবং তার সঙ্গে আজকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুখে থেকো, এবং অবশ্যই কানে রেখো যুববাণী। সবাইকে শুভরাত্রি, এবং তার সঙ্গে যেতে যেতে একটা সুন্দর গান যদি না হয় তাহলে কি জমবে?
1: একদম না, তাই তোমার জন্য এই গানটা রইল এখন।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর। সংবাদ সফর আকাশবাণী FM রেইনবোতে রণজয় কৃষ্ণা আপনাদের সঙ্গে ঠিক রাত্রি 12টা পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে আছেন। তো

0: 107 FM রেনবো ঘড়িতে সময় বলছে রাত 10:07 হয়ে 6 সেকেন্ড। আর আজকে এই সময়টা বৃহস্পতিবার, আমি জানি যে তোমরা সকলে অপেক্ষা করে থাকো এই সময়টার জন্য, আজ রাতে সংবাদ সফরের জন্য, সারা সপ্তাহে কোথায় কী ঘটেছে, কী কী রয়েছে সব কিছুর জন্য কিন্তু কৃষ্ণা এবং রণজয় তোমাদের জন্য তৈরি। এবং অন্যান্য দিনের মতো আজকেও রাত 12 পর্যন্ত অনেক অনেক কিছু থাকছে তোমাদের জন্য, এবং সেই সঙ্গে অবশ্যই থাকবে তোমাদের পার্টিসিপেশন আজকেও।
1: সংবাদ সফরে কিন্তু আমরা শুধুমাত্র সারাদিনে কী ঘটেছে বা সারা সপ্তাহে কী

0: ঘটেছে না, শুধুমাত্র সেটা কিন্তু নয়, সেই ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাকে কতটা নাড়া দিয়েছে, কতটা ভাবিয়েছে আপনাকে, হয়তো পড়তে গিয়ে মানে সেই খবরটা, অথবা সেই খবরটা যখন আপনি টিভির পর্দায় দেখেছেন তখন আপনার মনে হয়েছে এটা এমনটা হলে ভালো হতো বা এটা এমনটা না হলে বুঝি ভালো হতো। এরকম কিছু কিছু খবর কিন্তু আমাদের থাকে যেটা আমাদের একেবারে চোখ বা কান থেকে পুরো হৃদয়ে নাড়া দেয়, আর ঠিক সেই জায়গাটাই আমরা আমাদের এই সংবাদ সফরে ধরার চেষ্টা করি। রণজয় কৃষ্ণা স্টুডিওর এ প্রান্তে সেই খবরগুলোকেই তুলে আনে যেটা হয়তো আপনাকে ভাবায়, আপনাকে কাঁদায় অথবা আপনাকে হাসায়।
1: আর সেই জায়গা থেকেই এমন কিছু মুহূর্ত থেকে থাকে। তোমরা যারা আমাদের 107 FM রেইনবোর আজ রাতে সংবাদ সফর নিয়মিত তোমরা শুনে থাকো, তোমরা সকলে জানো, কিন্তু যারা এই মুহূর্তে হয়তো কান রাখছো 107 FM রেনবো বা প্রসার ভারতের নিউজ অন এয়ার অ্যাপে, আমরা সেগুলোই তুলে ধরি যেগুলো হয়তো সচরাচর আমরা চোখের সামনে দেখতে পাই না। যে ঘটনা হয়তো আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন আনতে পারে, একটা ছোট্ট ঘটনাও বা এমন কিছু বিষয় থাকে যেটা হয়তো আমাদের আগামী সময়ের জন্য ভীষণভাবে অ্যালার্মিং এবং সেটা অ্যালার্ট করার মতো, আমরা কিন্তু সেটাও তুলে ধরি। এমন কিছু ঘটনা যেটা হয়তো আমরা শুনতে চাই না বা আমাদের হয়তো খারাপ লাগে, কিন্তু আমাদের আগামী ভবিষ্যতের জন্য যাতে আমরা ঠিক থাকতে পারি সেটা শোনা আমাদের কাছে ভীষণভাবে দরকার, প্রয়োজনের আমরা কিন্তু এড়িয়ে যাই না, আমরা তুলে আনি। আর এভাবেই কিন্তু তোমাদের ভালোবাসায় সাহচর্যে সংবাদ সফর এগিয়ে চলেছে।

আজকে একদম প্রথমে যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের কাছে খুব ভালো খবর যে উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরিয়েছে, রেজাল্ট বেরিয়েছে। এবং একদম অনুষ্ঠানের প্রথমে আজকে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে 107 FM রেনবো আজ রাতের এই প্ল্যাটফর্ম থেকে যারা উচ্চ মাধ্যমিক এবারে খুব ভালো রেজাল্ট করেছো, পাস করেছো, আগামী সময়ের দিকে পা বাড়াচ্ছ, তাদের জন্য অনেক অনেক শুভকামনা কৃষ্ণা এবং রণজয়ের তরফে। আজকেই প্রকাশিত হয়েছে 2026 উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং এবারে পাশের হার 91% পেরিয়েছে, 91.23। 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছেলেরা পাশ করেছিল 93% এবং মেয়েদের পাশের হার ছিল প্রায় 89%। সার্বিকভাবে পাশের হার ছিল 90.79%, সেখানে কিন্তু এবারে পাশের হার একটু বেড়েছে 91.23%। মোট পরীক্ষা দিয়েছিল 6,26,258 জন, তার মধ্যে পাশ করেছে 5,71,355 জন। আমাদের কলকাতার সন্নিকটস্থ দক্ষিণ চব্বিশ পরগনা, তার কথা বলতেই হয় যখন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বলছি। তোমরা সকলে ইতিমধ্যে জানো, জেনে গিয়েছ, 19 জনের মধ্যে 18 জনই দক্ষিণ চব্বিশ পরগনার এবং 18 জনই হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। রাজ্য জুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতেই ফের একবার শিক্ষার উৎকর্ষতার উজ্জ্বল নজির গড়ল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। এবারের উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় মোট 64 জন স্থান পেলেও তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকেই রয়েছে 19 জন ছাত্রছাত্রী। আর এই 19 জনের মধ্যে একাই 18 জন স্থান করে নিয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্ররা। ফল প্রকাশের পর থেকেই গোটা জেলার পাশাপাশি শিক্ষা মহলেও চর্চার কেন্দ্রে উঠে এসেছে এই সাফল্য। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদৃত পাল, তার প্রাপ্ত নম্বর 496। অসাধারণ ফলাফলের মাধ্যমে সে শুধু বিদ্যালয়ের নয়, গোটা দক্ষিণ চব্বিশ পরগনার উজ্জ্বল মুখ হয়ে উঠেছে। ফল প্রকাশের পর বিদ্যালয় চত্বরে খুশির আবহ তৈরি হয়।

0: শিক্ষা কর্মী ছাত্র অভিভাবকদের মধ্যে আনন্দ ছিল চোখে পড়ার মতো। শুধু প্রথম স্থানই নয়, দ্বিতীয় স্থানেও রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরের জোড়া সাফল্য। ঋতব্রত নাথ এবং ঐতিহ্য পাছাল দুজনেই 495 নম্বর পেয়ে যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তৃতীয় স্থানেও রয়েছে এই বিদ্যালয়ের ছাত্র সৌম্য রায়, তার প্রাপ্ত নম্বর 494। চতুর্থ স্থানে রয়েছে অর্কদুতি ধর, প্রাপ্ত নম্বর 493। পঞ্চম স্থানে নজর কেড়েছে নরেন্দ্রপুরী, প্রিয়াংশু মুখোপাধ্যায় এবং আলেখ্য মাইতি দুজনেই 492 নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে। ষষ্ঠ স্থানেও একাধিক ছাত্র জায়গা করে নিয়েছে, প্রত্যুষ মণ্ডল, শুভদীপ দিন্দা, পল্লব কুমার ভাওয়াল এবং অনিমেষ মুখোপাধ্যায় প্রত্যেকেই 491 নম্বর পেয়ে যৌথভাবে ষষ্ঠ স্থান দখল করেছে। অষ্টম স্থানেও রয়েছে বিদ্যালয়ের দুই কৃতি ছাত্র অরিত্র সরকার এবং ফারহান আলী দুজনেরই প্রাপ্ত নম্বর 489। নবম স্থানে রয়েছে সোহম বেজ, তার প্রাপ্ত নম্বর 488। দশম স্থানেও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের চার ছাত্র জায়গা করে নিয়েছে, তাদের নাম সাগ্নিক ঘটক, মেঘম অধিকারী, সোহম ভৌমিক এবং সুজন পাল, প্রত্যেকেই 487 নম্বর পেয়ে দশম স্থানে রয়েছে। এভাবেই কিন্তু বিরাটভাবে সাফল্যের নজির সৃষ্টি করল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন উচ্চ মাধ্যমিক পরীক্ষায়।
1: গতকাল বেরিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই, তাদের দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত হয়েছে এবং পাশের হার 85.20%। গত বছর পাশের হার ছিল 87.98%, অর্থাৎ 2025-এর তুলনায় এবছর শতাংশের হারে পাশের হার কিছুটা কমেছে। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি, 6.73%। সারা দেশে সর্বোচ্চ পাশের হার 95.62%, তিরুবনন্তপুরমে। সবচেয়ে কম পাশের হার প্রয়াগরাজে, 72.43%। যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, সেটা সিবিএসই বোর্ড হোক বা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্যই আমাদের অনেক অনেক শুভেচ্ছা। এই রেজাল্ট যখন প্রকাশিত হয় তারপর অনুযায়ী আমরা দেখতে পাই এরকম অনেক খবরে আসে আর কি, যে কেউ হয়তো তার বাড়ির সেরকম আর্থিক অবস্থা ছিল না, সেই অবস্থা থেকেও সে অসাধারণ একটা রেজাল্ট করেছে, অথবা হয়তো এমন হয় যে শারীরিকভাবে তার হয়তো কিছু অক্ষমতা ছিল, কিন্তু তার সেটা সত্ত্বেও সেই সমস্ত ধরনের অক্ষমতাকে দূরে সরিয়ে রেখে সে একটা অসাধারণ রেজাল্ট করেছে। আমরা যখন এই ধরনের খবরগুলো দেখি তখন একটা জিনিস মনে হয় যে এর পরবর্তীকালে যখন তারা হয়তো বিভিন্ন প্রফেশনে যাবে, বিশেষ করে উচ্চ মাধ্যমিকটাকে তো একটা দরজা হিসেবে ধরা হয়, এরপর থেকেই তারা কিন্তু তারা কোন পথে যাবে, তাদের কেরিয়ারকে তারা কীভাবে তৈরি করবে সেটাকে তারা মানে একটা ঠিক করে নেয়। তো এটাকে যদি আমরা দরজা বলি তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এর পরবর্তী জীবনের যে সাফল্য, যে প্রফেশনটাকে তারা নেবে, তারা তাদের প্রফেশনটাকে নেওয়ার জন্য বা কেরিয়ারটাকে তৈরি করার জন্য যে পথে তারা যাবে, একটা কথা বলা হয় যে সেই প্রফেশনে যদি তাদের প্যাশন থাকে, মানে আমরা বলতে পারি প্রফেশন উইথ প্যাশন, যে কোনো জায়গায় সে যাক না কেন যদি প্যাশন, যদি ডেডিকেশন থাকে, তাহলে কিন্তু সেখানে সাফল্য তার হাতের মুঠোয় বলা যেতেই পারে।
0: আমি যদি বলি আমাদের লিসনার, তারাও তো বলতে পারেন
1: একদমই,
0: মানে প্যাশন উইথ প্রফেশন, এটা আজকে
1: প্রফেশন উইথ প্যাশন
0: আজকের সময় ভীষণভাবে গুরুত্বপূর্ণ। মানে তুমি যেভাবে বলছো প্রফেশন উইথ প্যাশন, এবং সেই জায়গায় বোধহয় আমি যেভাবে যে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি প্রফেশনালি, সেখানে যদি আমার মনটা সম্পূর্ণভাবে 100% আমি দিতে পারি, তাহলে বোধহয় সাফল্যের চূড়ায় পৌঁছানোটা খুব একটা কষ্টসাধ্য হয় না। মানে অনেক কষ্টকর বিষয়ও খুব হালকা হয়ে যায় যদি সেখানে ভালোবাসা থাকে।
1: আমরা একটা কথা বলি জানো, যে এরকম কিন্তু হতেই পারে, যে লোকটি ঢাক বাজান সে যদি মন দিয়ে ঢাকটাই বাজান, তার যদি সেটাতেই আনন্দ থাকে, সারা পৃথিবী সে ঘুরতে পারে কিন্তু ওই ঢাক বাজিয়েই, সেখানেই আর সাফল্যটা সে পেতে পারে। সুতরাং সাফল্য পাওয়ার জন্য যে আমাকে ডাক্তার হতে হবে, আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, না, যে প্রফেশনটা তোমার ভালো লাগে, যে প্রফেশনটাতে তুমি মনে করো যে এটাতে আমি হব টপ টপ অ্যান্ড টপ, তাহলে কিন্তু যে কোনো প্রফেশনকেই তুমি বেছে নিতে পারো।
0: আমরাও দেখি আমাদের যারা লিসনার থাকবেন আজকে, যারা তোমরা আসবে টেলিফোনে এবং মেসেজে 9903659292, তোমরা এই বিষয় নিয়ে কী ভাবছো, কী মনে করছো সেটা জানাও কৃষ্ণা এবং রণজয়কে। এবং 2243-7912 আমাদের টেলিফোন যে নাম্বার, সেই নাম্বারও তোমাদের জন্য খুলে দিলাম আজকের জন্য। সেখানেও জানাতে পারো আমরা কীভাবে এগিয়ে চলবো, বা আমাদের ইয়াং জেনারেশান যারা এই মুহূর্তে তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করছো, এগিয়ে যাচ্ছো কলেজ বিশ্ববিদ্যালয়ের দিকে তোমরা এগোচ্ছো, তারাই বা কী বলছো, কী ভাবছো, তাদের গার্জিয়ানরাই বা কী ভাবছে জানাও, আমাদেরকে অপেক্ষায় রইলাম।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার গত দু তিনটি ভাষণে বিভিন্ন জায়গায় কতগুলো কথা আপামর দেশবাসীর জন্য বলেছেন, কতগুলো সাবধানবাণী দিয়েছেন, এবং সেই সাবধানবাণীগুলো মিডিয়ার কল্যাণে আপনাদের সকলের কাছে অলরেডি পৌঁছেও গেছে, এবং এই কারণে অনেকগুলো ব্যবস্থাও নেওয়া হয়েছে। যেমন তিনি তার নিজের কনভয় থেকে 50% গাড়ি কমিয়ে দিয়েছেন, আমাদের মুখ্যমন্ত্রী তিনিও কমিয়ে দিয়েছেন। সুতরাং এই যে যেখানে বলছেন যে জ্বালানি কম করতে হবে, এই সারা বছরে সোনা কম কিনুন, কোনো জায়গায় কিন্তু বলেননি যে করবেন না, কিন্তু আমাদের উপর ছেড়ে দিয়েছেন, বলেছেন যে এইভাবেও বোধহয় দেশভক্তির প্রদর্শন করা যায়।
1: এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও বলেছেন যে প্রধানমন্ত্রী যেভাবে চাইছেন এই বাংলায় এই রাজ্যেও কিন্তু ঠিক সেভাবে সব কিছু মেনটেন করা হবে। এবং দিল্লির কথা একটু বলি, সরকারি আধিকারিকদের মাসিক পেট্রোল ভাতা 250 লিটার থেকে কমিয়ে 200 লিটার করা হয়েছে। যারা পাবলিক ভেহিকেল ব্যবহার করবেন তাদের অতিরিক্ত পরিবহন ভাতা দেওয়া হবে। মেট্রো মানডে নামে একটি নতুন উদ্যোগের কথা ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এই নিয়মের আওতায় প্রতি সোমবার সমস্ত মন্ত্রী এবং সরকারি আধিকারিকেরা মেট্রো ব্যবহার করবেন। দিল্লি সরকারের দফতরগুলির কাজের সময় পরিবর্তন করা হয়েছে। এখন থেকে সেগুলো চলবে সকাল 10:30 থেকে সন্ধে 7টা পর্যন্ত। অন্যদিকে দিল্লি পুর নিগমের অফিস চলবে সকাল 8:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। নাগরিকদের প্রতি সপ্তাহে একদিন নো ভেহিকেল ডে পালনের আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তার পরামর্শ, এতে যানজট এবং জ্বালানি খরচ কমানো সম্ভব হবে। দিল্লি সরকার আরও ঘোষণা করেছে আগামী 3 মাস কোনো বড় সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হবে না। পাশাপাশি দিল্লি ভ্রমণে আসা পর্যটকদের জন্য একটি বিশেষ ভ্রমণ পরিকল্পনা চালু করা হবে। ভ্রমণ এবং বিদ্যুৎ খরচ কমাতে এখন থেকে সরকারি বৈঠকের 50% অনলাইনে করা হবে। কলেজ এবং ইউনিভার্সিটিগুলোকেও সম্ভব হলে অনলাইন পদ্ধতি গ্রহণে উৎসাহিত করা হবে। মন্ত্রী আরও জানিয়েছেন আগামী 6 মাস কোনো দিল্লি সরকারি দফতর নতুন গাড়ি কিনতে পারবে না। জানানো হয়েছে দিল্লির নতুন ইভি বা ইলেকট্রিক ভেহিকেল নীতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই তা ঘোষণা করা হবে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দিল্লি সরকারের অফিসগুলোতে এসির তাপমাত্রা 24 ডিগ্রি থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা হবে। অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয় রোধে স্মার্ট সুইচও বসানো হবে। মেট্রো ব্যবহারে উৎসাহ দিতে এবং শেষ মাইল সংযোগ উন্নত করতে দিল্লি সরকার মেট্রো স্টেশন এবং সরকারি কর্মীদের ঘন বসতিপূর্ণ 29টি কলোনির মধ্যে ফিডার বাস চালাতে চলেছে। এভাবেই কিন্তু প্রধানমন্ত্রী যেমন নির্দেশ দিয়েছেন সেভাবেই বিভিন্ন রাজ্য এগিয়ে আসছে, এবং আমাদের পশ্চিমবঙ্গেও তাই হবে যেমনটি প্রধানমন্ত্রী চেয়েছেন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

0: আধুনিক অগ্নি ৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ভারতে সফল হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি যে কোনো ঘাতক অস্ত্র সঠিক জায়গায় নিশানা করতে পারে। দেশীয় প্রযুক্তির মাধ্যমে ডিআরডিও দেশেই তৈরি করেছে এই ক্ষেপণাস্ত্রটি। গত শুক্রবার ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করে দেখা হয়। সব লক্ষ্যবস্তুতেই সফলভাবে নিশানা করা গেছে এবং গত শনিবার এই সাফল্যের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। আধুনিক অগ্নি ৫ ক্ষেপণাস্ত্রটিতে রয়েছে একাধিক স্বয়ংক্রিয়ভাবে নিশানাযোগ্য রি এন্ট্রি ভেহিকেল প্রযুক্তি MIRV। কয়েকশো কিলোমিটার জুড়ে বিস্তৃত একাধিক লক্ষ্যবস্তুতে একসঙ্গে এটি হানা দিতে পারে। ওড়িশা থেকে পরীক্ষামূলকভাবে ভারত মহাসাগরের বিস্তীর্ণ অংশে নিশানা করা হয়েছিল এই অগ্নি ৫ মাধ্যমে। প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, প্রত্যেকটি ক্ষেত্রেই নিশানা সফল হয়েছে। পরীক্ষামূলক উৎক্ষেপণের পর অগ্নি ৫ যে সমস্ত লক্ষ্যবস্তুতে নিশানা করেছিল, সমুদ্রের বিভিন্ন অংশে জাহাজ থেকে তা পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করা হয়। এই সফল পরীক্ষার ফলে প্রতিরক্ষায় ভারতের অবস্থান আরও মজবুত হল বলে মনে করা হচ্ছে। কেন্দ্রের বক্তব্য, একটিমাত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একাধিক শত্রুকে নিশানা করা যাবে অগ্নি ৫ মাধ্যমে। কৌশলগত দিক থেকেও সেটি ইতিবাচক। MIRV প্রযুক্তি সম্পন্ন নতুন অগ্নি ৫ ঠিক কতগুলি ওয়ারহেড রয়েছে, অর্থাৎ কতগুলি লক্ষ্যবস্তুতে এর মাধ্যমে একসঙ্গে হামলা চালানো সম্ভব, সেটা যদিও কেন্দ্র এখনো উল্লেখ করেনি। তবে এই বিষয়ে ওয়াকিবহল সামরিক বিশেষজ্ঞদের মতে, এই ক্ষেপণাস্ত্রে অন্তত ৪-৫টি ওয়ারহেড রয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর মতে, এর ফলে ভারত যে কোনো সংঘর্ষে রণকৌশলের দিক থেকে এগিয়ে থাকবে এবং এই ক্ষেপণাস্ত্র কৌশল তৈরিতে সাহায্য করবে সেনাবাহিনীকে। MIRV প্রযুক্তি সম্পন্ন অগ্নি ৫ পরীক্ষামূলক উৎক্ষেপণের আগে, এর আগে একবারই ভারত করেছিল 2024 সালের মার্চে। সেই উৎক্ষেপণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে দিব্যাস্ত্র বলে উল্লেখ করেছিলেন। এখনও পর্যন্ত এই প্রযুক্তি রয়েছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চীনের হাতে। এবার সেই তালিকায় যুক্ত হল ভারতও।
1: প্রফেশন উইথ প্যাশন, 107 FM রেনবোই। লিসনাররা মেসেজ পাঠাচ্ছেন 9903653922 তে। আমরা চেষ্টা করছি টেলিফোনে যদি তাদের সঙ্গে কানেক্ট করা যায়, 2243-7912 তে মেসেজে চলে আসি। এবং প্রথম যে মেসেজ পড়বো সেটা আমাদের কাছেও খুব ভালো লাগার। আমরা একটু আগেই জানিয়েছি যে যেহেতু আজকে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে এবং আমাদের কলকাতার পার্শ্ববর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর খুব ভালো ফল করেছে জেলার ছেলেরা, সেটা আমাদের কাছে কিন্তু অত্যন্ত গর্বের। এবং এই যে মেসেজ প্রথম পড়তে যাচ্ছি, সেখানেও আমাদের একজন আমাদের বন্ধু বলা যেতে পারে, তার ছেলে যে ভালো ফল করেছে সে কথাই কিন্তু আমাদের প্রথম মেসেজে। প্রিয় রণজয় দাদা ভাই এবং কৃষ্ণা দিদি ভাই, আমি সংবাদ সফরের নিয়মিত শ্রোতা, তাই শুরুতেই জানাই খুশির সংবাদ। আমার ছোট ছেলে আদর্শ উচ্চ মাধ্যমিকে 92% নাম্বার পেয়ে পাশ করেছে। এই খুশির সংবাদটা আপনাদের জানালাম। আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আদর্শ অনেক অনেক দূর এগিয়ে যাবে, ওর লক্ষ্য আদর্শকে সঙ্গে করে, প্যাশনকে সঙ্গে করে প্রফেশনের দিকে এগিয়ে যাবে। আমাদের তরফ থেকে, আমাদের এই প্ল্যাটফর্মের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল
0: এবং অবশ্যই অনেকের জীবনের আদর্শ হয়ে উঠতে পারবে ও, এমনটাই শুভেচ্ছা রইল। শুধুমাত্র পরীক্ষায় সফল হওয়া কিন্তু নয়, মানুষ হিসেবেও আদর্শ অনেক দূর এগিয়ে যাক, অনেক বড় হোক, এটাই কামনা।
1: আদর্শর বাবা আরও লিখছে, নানান প্রতিবন্ধকতার মাঝে আদর্শের এই সাফল্যে আমরা খুব খুশি। এমন প্রতিবন্ধকতা ছিল, সিলেবাস কমপ্লিট করার সময় ছিল খুবই কম, সময় মতন বই পায়নি, তারপর ছিল চারিদিকে নানান অনুষ্ঠানে মাইকের তাণ্ডব। সেই সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে এই নাম্বার ও অর্জন করতে পেরেছে। ওর ওপর আমরা ছেড়ে দিয়েছি পরবর্তী সিদ্ধান্ত। আমরা কখনো ওর ওপর নিজেদের প্রভাব খাটাইনি। আমরা এটুকুই বুঝেছিলাম, ওর ভাগ্য ওর সঙ্গে আছে, ও সাফল্যের চূড়ায় পৌঁছতে পারবে। আপনাদের আশীর্বাদ ওর চলার পথ সুগম করবে। মাধাই দাস পহরু ঘোষপাড়া থেকে আমাদের সংবাদ সফরের নিয়মিত শ্রোতা, তিনি জানিয়েছেন এই সাফল্যের কথা। আরও একবার অনেক অনেক শুভেচ্ছা। পরের মেসেজে চলে যাই। কৃষ্ণাদি রণজয় কেমন আছো? আমরা খুব ভালো আছি। কৃষ্ণাদিকে ভোটের অনেকদিন পর পেলাম অনুষ্ঠানে, সংবাদ সফর খুব মিস করছিলাম। আন্দি লিখেছে, কলকাতা থেকে মেসেজ পাঠিয়েছে। পরের মেসেজে যাব। জীবনে এগিয়ে যাওয়ার পথে অনেক অনেক বাধা আসবে, সেই সমস্ত বাধাকে ক্যাপিটাল করলেই মানুষ লক্ষ্যে পৌঁছবেই পৌঁছবে। কে লিখছেন? সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে মেসেজ করেছেন।

প্রফেশন উইথ প্যাশন, তোমরা আসছো, মেসেজে আসছো, আর এই মুহূর্তে 2213 1341 তোমরা চেষ্টা করতে থাকো আমাদের টেলিফোন লাইনে, সেই টেলিফোনেও আমরা নেওয়ার চেষ্টা করবো আমাদের লিসনারদের 2213 1341-এ। তোমরা কী চাও, কীভাবে এগিয়ে যাবে, নিজের ভালোবাসাকে সঙ্গে করে নাকি অন্য কোনোভাবে, জানাও তোমাদের মতামত সংবাদ সফরে।

0: 2213-1341 দেখতে দেখতে আমাদের প্রথম কলারের ফোন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো আমরা চেষ্টা করলাম 2213-1341, কিন্তু আমরা ফোন আসছে কিন্তু আমরা কোনো রকমভাবে কানেক্ট করতে পাচ্ছি না। আমরা চেষ্টা করছি 2213-1341। আমাদের আজকে যা নিয়ে আমরা আলোচনা করছি, জানিয়ে আমরা কথা বলছি, জানিয়ে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিন আমরা জানতে চাইছি। প্রফেশন উইথ প্যাশন, কি বলছো তোমরা, চটপট জানাও।
1: 2213-1341 কোনো একজন বন্ধু রয়েছেন একটু?
0: হ্যালো হ্যালো না, আমাদের ফোন আসছে কিন্তু আমরা কোনো রকমভাবে কানেক্ট করতে পাচ্ছি না, কোথাও একটা সমস্যা হচ্ছে। বেশ, আমরা দেখা যাক, আমরা দেখব, আমরা অপেক্ষা করব, এবং সেই সঙ্গে 9903-65992 সেখানে একটু বেশি করে মেসেজ আমরা চাইছি।

0: থেকে, আমরা যখন আমাদের কেরিয়ার বাঁচবো, আমরা যখন এগিয়ে যাব, সেই জায়গায় আমরা কীভাবে এগোতে পারলে আমাদের ভালো লাগবে, আমরা সেটাই জানতে চাইছি। আমরা আজকে প্রচণ্ডভাবে আমরা কেরিয়ার সেন্ট্রিক, এবং সেই জায়গা আজকে ইয়াং জেনারেশন কী ভাবছেন, তাদের যারা গার্জিয়ান তারা কী ভাবছেন, সেটা আমাদের কাছে জানাটা কিন্তু ভীষণভাবে দরকার।
1: অনেক সময় যেটা হয় যে বাবা মা যেটা পছন্দ করেন বা পরিবারের লোকে যেটা পছন্দ করেন, যে পথে তাকে নিয়ে যেতে চান, হয়তো দেখা যায় যে সেই সাবজেক্টটা তার ভালো লাগছে না বা সেটা তার খুব একটা পছন্দের বিষয় নয়। কারণ এটা তো ঘটনা না যে মাধ্যমিকে যখন সে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে পৌঁছয় তখনই কিন্তু তার অনেকগুলো সাবজেক্ট চলে যায়, সেখানে তার একটা পছন্দের গণ্ডি চলে আসে এবং সেই কটা সাবজেক্ট নিয়ে সে এগোতে থাকে। এরপর যখন উচ্চ মাধ্যমিক স্তর সে অতিক্রম করে তখন জায়গাটা আরো খানিকটা স্পেশালাইজড হয় এবং সেই জায়গাটাতে সে কিন্তু তার ভালোবাসার বিষয়, তার ভালোবাসার পথটাকে সে বেছে নিতে পারে। এবং অবশ্যই যদি সেই বিষয়টা তার পছন্দের হয়, তার ভালোবাসার হয়, সে যে পথে এগোতে চাইছে সেই পথটাকে যদি সে চুজ করতে পারে, তাহলে সাফল্য একদিন না একদিন ধরা তো দেবেই।
0: আমরা চাই যে আমাদের যারা লিসনার তারা কি ধরা দিতে চাইছেন মেসেজে জানান 9903 65992, এবং সেই সঙ্গে 22131341 আমরা পরবর্তী ঘন্টা করিতে কাঁটা বলছি, সময় বলছে, আমরা 11টা ছুঁতে চলেছি। অবশ্যই পরবর্তী এক ঘন্টায় কথাও হবে, চেষ্টা থাকবে আমাদের।
2: মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: আপনি শুনছেন সংবাদ সকল 107 FM রেইনবোতে, সংবাদ সকল, সংবাদ সকল।

0: শুনছেন আজ রাতে সংবাদ সফর। কৃষ্ণা এবং রণজয় ঘড়িতে সময় বলছে রাত 11:05 হয়ে 8 সেকেন্ড। শুনছেন 107 FM রেনবো এবং প্রসার ভারতীর নিউজ অন এয়ার অ্যাপে।
1: এ যেন একটা যুগের অবসান। দীর্ঘ রোগভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মোহনবাগানের প্রাণ পুরুষ স্বপন সাধন বসু, টুটু বসু। সোমবারই হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত 11:55 সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তার বয়স হয়েছিল 78 বছর। তার মৃত্যুর ফলে ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ফুটবলে। গত বছরের 30 জুলাই মোহনবাগান দিবসে মোহনবাগান রত্ন উপাধিতে ভূষিত করা হয়েছিল তাকে। পুরস্কার পেয়ে আবেগে কেঁদে ফেলেছিলেন এই বর্ষীয়ান কর্তা। বলেছিলেন, আগামী জন্মেও মোহনবাগান সমর্থক হয়েই জন্মাতে চাই।

2026 ফিফা বিশ্বকাপ যেন আক্ষরিক অর্থেই ঐতিহাসিক। এই প্রথমবার এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে 48টি দেশ। অতীতে 32টি দেশ নিয়ে হলেও এবার 48 দেশের বিশ্বকাপ আয়োজন করছে ফিফা। বিশ্বকাপ এবার আয়োজন হচ্ছে মোট 3টি দেশে, আমেরিকা, কানাডা ও মেক্সিকো। এই 3 দেশের মোট 16টি স্টেডিয়ামে ম্যাচ খেলবে 48টি দেশ। তবে তার সঙ্গে এবার শোনা গেল অন্য আপডেটও। ফিফা এবার জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান করবে এবং এই প্রথমবার 3টি আয়োজক দেশেই 3টি পৃথক উদ্বোধনী অনুষ্ঠান করার ঘোষণা করেছে ফিফা। শোনা গেছে আমেরিকা, কানাডা ও মেক্সিকো 3 দেশেই হবে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। সমাপ্তি অনুষ্ঠান করার ক্ষেত্রেও কিন্তু এবার ফিফা বেশ আগ্রহী। 2026 বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে 19 জুলাই আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত মেট লাইফ স্টেডিয়ামে। অতীতে ম্যাচ শুরুর আগে এই সমাপ্তি অনুষ্ঠান হলেও এই প্রথমবার ম্যাচ চলাকালীন হাফ টাইমের বিরতিতে হবে এই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে পারফর্ম করবেন গোটা বিশ্বের খ্যাতনামা শিল্পীরা। থাকবেন শাকিরা, ম্যাডোনা, একই সঙ্গে থাকবে বিখ্যাত কোরিয়ান ব্যান্ড বিটিএস। গত বিশ্বকাপে বিটিএসের সদস্য জাংকুক বিশ্বকাপের থিম সং গাইলেও এবার পুরো ব্যান্ডই থাকবে বিশ্বকাপের অনুষ্ঠানে। এছাড়াও থাকবেন কোল্ড প্লে ব্যান্ডের ক্রিস মার্টিন। শোনা গেছে

0: হচ্ছে এখান থেকে পাওয়া অর্থই নিজেদের গ্লোবাল সিটিজেন ফান্ডে ব্যবহার করতে চায় ফিফা। বিশ্বকাপ চলাকালীন প্রতিটি ম্যাচের প্রতিটি টিকিট বিক্রির অর্থ থেকে $1 ফিফার এই ফান্ডকে অনুদান হিসেবে দেওয়া হবে। যদিও ফ্যানরা উত্তেজিত এই বিশ্বকাপের এই তারকা খচিত লাইন আপ নিয়ে। ইতিমধ্যেই শাকিরার বিশ্বকাপের অফিসিয়াল গান দায় দায় মুক্তি পেয়েছে। কলম্বিয়ান এই পারফর্মার অতীতেও বিশ্বকাপে পারফর্ম করেছেন, তবে এবার তার সঙ্গে পপ কুইন ম্যাডোনা এবং যুব সমাজের মধ্যে সেন্সেশন হয়ে ওঠা BTS ব্যান্ডের যোগ দেওয়া ভক্তদের মধ্যে একটা বিরাট শোরগোল ফেলে দিয়েছে। এই ধরনের খবরগুলো যখন আমরা শুনি, বিশেষ করে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বা বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান, তখন তো কিন্তু মনে হয় উফ, কবে সেই রাত জেগে বিশ্বকাপ দেখার যে একটা উন্মাদনা আমাদের মধ্যে আছে, আমাদের ফুটবল প্রেমী ভারত তো ছাড়ুন বাঙালিদের মধ্যে বিশেষভাবে আছে, তার বলার অপেক্ষা রাখে না।
1: সেই সময়ের জন্য আমাদের প্রত্যেকের অপেক্ষা। তুমি যে কথাটা বললে না, মানে এই ধরনের কিছু দু একটা শব্দ শুনলেই আমাদের শরীরটা যেমন যেন কিরকম নেচে ওঠে, তাই না? সে যতই কাজের প্রেশার থাকুক না কেন, সারা রাত জেগে ফুটবল দেখা এবং এই সমস্ত ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ইটালি এই সমস্ত দেশগুলো এবং পরের দিন চায়ের কাপে তুফান তোলা, এই সব কিছু মিলিয়ে একটা অন্য উন্মাদনা, এবং যেটা সবসময় চির সময়ের জন্য বলা যেতে
0: পারে। এবং আরেকবার ফোন নাম্বারটা বলি, 2213-1341। দেখা যাক আমাদের সঙ্গে, আমাদের মানে আর বিশেষ তেমন সময় নেই, মাত্র 45 মিনিট হাতে আছে। এই রাতে যদি কেউ কৃষ্ণা রণজয়ের সঙ্গে তার কথা বলতে আসতে চান, আমরা চেষ্টা করছি, আমরা সবসময় চেষ্টা করি, কিন্তু অনুষ্ঠান যেহেতু লাইভ ফোন ইন, আমরা চেষ্টা করি আমাদের শ্রোতাদের সাথে যোগাযোগ করতে,

0: 107 FM রেনবো ঘড়িতে সময় বলছে রাত 11:25 হয়ে 54 সেকেন্ড। শুনছো আজ রাতে সংবাদ সফরে, আবার শুরু হচ্ছে এসআইআর। আজকেই নির্বাচন কমিশন তারা ঘোষণা করেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের তৃতীয় ধাপ 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রের শাসিত অঞ্চলে শুরু হতে চলেছে। আপাততভাবে হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এবং লাদাখকে এই পর্যায়ের বাইরে রাখা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে 3.94 লক্ষেরও বেশি বুথ লেভেল অফিসার বা বিএলও বাড়ি বাড়ি গিয়ে প্রায় 36.73 কোটি ভোটারের তথ্য যাচাই করবেন, তাদের সহায়তা করবেন। বিভিন্ন রাজনৈতিক দলের নিয়োজিত 3.42 লক্ষ বিএলএ বা বুথ লেভেল এজেন্ট। এই এসআইআর সময়সূচি জাতীয় জনগণনার চলমান গৃহ তালিকা প্রস্তুতির কাজের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হয়েছে, যাতে প্রশাসনিক কর্মীদের আরও দক্ষভাবে কাজে লাগানো যায়। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার এই প্রক্রিয়ায় ভোটারদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করবার জন্য আহ্বান জানিয়েছেন। গণেশ কুমার জানিয়েছেন, আমি সকল ভোটারকে অনুরোধ করছি তারা যেন উৎসাহের সঙ্গে এসআইআর প্রক্রিয়ার তৃতীয় পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তাদের এনিউমারেশন ফর্ম ফিল আপ করেন। এই এসআইআর এর মূল উদ্দেশ্য হল শুধুমাত্র যোগ্য ভোটারদের নাম ভোটার তালিকায় রাখা এবং অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়া। গণেশ কুমার জানিয়েছেন, এই উদ্যোগের প্রধান লক্ষ্য হল ভোটার তালিকায় যে ভোটার যারা থাকবেন তারা ভারতবর্ষেরই শুধুমাত্র নাগরিক থাকবেন। তৃতীয় পর্যায়ে সম্পন্ন হলে হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এবং লাদাখ বাদে গোটা দেশ এই পুনর্বিবেচনা কর্মসূচির আওতায় চলে আসবে। কমিশন মনে করছে এই তিনটি অঞ্চলের জন্য আলাদা সময়সূচি পরে ঘোষণা করা হবে, কারণ সেখানে জনগণনার দ্বিতীয় পর্যায়ের কাজ সম্পূর্ণ হওয়া এবং বিশেষত পার্বত্য ও তুষারাবৃত এলাকায় আবহাওয়াজনিত সমস্যায় বিষয়টি বিবেচনা করতে হবে। কমিশন আরও জানিয়েছে, দুর্গম ভৌগোলিক পরিস্থিতি এবং ফিল্ডে কাজ পরিচালনার অসুবিধার কারণে আপাতত ওই অঞ্চলে এই কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি অনুকূল হলে পরবর্তী সময়সূচি ঘোষণা করা হবে। আসন্ন বিভিন্ন রাজ্যে নির্বাচনের আগে ভোটার তালিকা শুদ্ধ করার লক্ষ্যে নির্বাচন কমিশন নিয়মিতভাবে এই এসআইআর কর্মসূচি পরিচালনা করে থাকে। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার যাচাই, এনুমারেশন ফর্ম সংগ্রহ করা এবং ভোটার তালিকার তথ্য খতিয়ে দেখা হয়, যাতে ডুপ্লিকেট, স্থানান্তরিত, মৃত বা অন্য কোনোভাবে অযোগ্য ভোটারের নাম চিহ্নিত করা যায় এবং একই সঙ্গে যোগ্য নাগরিকরা যেন বাদ না পড়েন তা নিশ্চিত করা। বিশেষত দ্রুত নগরায়ন, জনসংখ্যা স্থানান্তর এবং জনসংখ্যাগত পরিবর্তন হচ্ছে এমন রাজ্যগুলিতে এই ধরনের বৃহৎ যাচাই অভিযানে নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসার এবং বুথ লেভেল এজেন্টদের উপর বেশি নির্ভর করছে।
1: আমরা সংবাদ সফরে রণজয় এবং কৃষ্ণা আপনাদের কাছে সেই ধরনের খবরগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি যে খবরগুলো আপনাদেরকে ভাবায়, এমনটা আমরা বলি প্রতি অনুষ্ঠানে। এবং আমরাও দুজন যখন এই অনুষ্ঠানটি করি, স্টুডিও যখন বসি, আমরাও কিন্তু ওই প্রফেশন উইথ প্যাশন, টোটাল প্যাশন নিয়ে আমরা এই অনুষ্ঠান করি। এবং আমরা চাই আপনাদের কাছ থেকেও ঠিক সেরকমভাবে আপনারা আমাদের সঙ্গে আসুন। আজকে আমরা যে বিষয়টি রেখেছি প্রফেশন উইথ প্যাশন, হয়তো ফোনের লাইনে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি, কিন্তু আমরা চাই আপনারা যতটা পারেন আমাদেরকে মেসেজ করুন, যাতে মেসেজের মাধ্যমেও আমরা জানতে পারি আপনি কি বলছেন, আপনার ভাবনা কি, আপনার ধারণা কী।

ফুটবল যখন অনেক হলো তখন ক্রিকেট তো অবশ্যই দিতেই হবে। এতদিন ধরে ভারতের অনূর্ধ্ব ১৯ ও এমার্জিং দলে দেখা গিয়েছে বৈভব সূর্যবংশীকে। এই প্রথমবার ভারতের বড়দের দলে সে সুযোগ পেল। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ভালো খেলার পুরস্কার পেল বৈভব। ভারত এ দলে সুযোগ পেয়েছে ১৫ বছরের বৈভব। জুন মাসে তিলক বর্মার নেতৃত্বে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় একদিনের সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে ভারত ও শ্রীলঙ্কার পাশাপাশি খেলবে আফগানিস্তান। আইপিএল শেষ হওয়ার পরেই শুরু এই ত্রিদেশীয় সিরিজ। ৯ জুন থেকে সিরিজ শুরু হচ্ছে, শেষ হবে ২১ জুন। একদিনের সিরিজের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ২টি ৪-দিনের ম্যাচও খেলবে ভারত। সেই সিরিজের দল এখনও ঘোষণা করা হয়নি। দলে যারা সুযোগ পেয়েছেন তারা হলেন তিলক বর্মা, অধিনায়ক প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ সহ অধিনায়ক, আয়ুষ বাদনি, নিশান্ত সিন্ধু, হর্ষ দুবে, সূর্যাং শেরগে, প্রভাসী মরণ সিং, কুমার কুশাগ্র, বিপ্রাজ নিগম, যশ ঠাকুর, যুদ্ধবীর সিং, অংশুল কম্বোজ এবং আরশাদ খান।

মেসেজে আসি, প্রফেশন সঙ্গে যদি প্যাশন যুক্ত না হয় তাহলে প্রফেশনটাই বিফল হয়ে যায়। তাই প্রফেশনের সঙ্গে যুক্ত করো প্যাশন, তবেই হবে জীবনে তোমার প্রমোশন। না হলে জীবন থমকে যাবে, জীবন ছেয়ে যাবে ডিমোশনে। দিলীপ কুমার শীল পশ্চিম দাসপাড়া সোনারপুর থেকে মেসেজ করেছেন।

0: দুবছরের জটিলতা কাটিয়ে অবশেষে WBCS পরীক্ষার দিন ঘোষণা করা হলো। 2024 সালে বিজ্ঞপ্তি জারি হলেও একাধিক সমস্যায় পরীক্ষা হয়নি, তবে এই জটিলতা কেটে গেছে। এখন কবে পরীক্ষা, কোন পোর্টালে পাওয়া যাবে অ্যাডমিট কার্ড, সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকে। একটু শুনে নিন যে পাবলিক সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে কি জানিয়ে দেওয়া হয়েছে। 14 জুন রাজ্যে WBCS পরীক্ষা, কলকাতা সহ 23 জেলার 25 সেন্টারে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সময়সীমা বেলা 12:00 থেকে দুপুর 2:30 পর্যন্ত। 4 জুন থেকে নির্দিষ্ট সরকারি ওয়েবসাইট থেকে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে সেই লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে। সরকারি ওয়েবসাইটের লিঙ্ক হল psc.wb.gov.in। এই ওয়েবসাইটেই পরীক্ষা সংক্রান্ত পরবর্তী যাবতীয় আপডেট মিলবে বলে পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছে।
1: ঘড়িতে সময় বলছে রাত 11:48 হয়ে 1 সেকেন্ড। 107 FM রেনবো প্রসার ভারতীর নিউজ অন এয়ার অ্যাপ থেকে শুনছ আজ রাতে সংবাদ সফরে।

0: আমরা জানি উত্তরপ্রদেশে ভয়াবহ ঝড় বৃষ্টি হয়েছে এবং সেখানে এখনও পর্যন্ত শতাধিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, বহু মানুষ আহত হয়েছেন। এরই মধ্যে বেরেলি জেলার ভামোরা এলাকার বাবিয়ানা গ্রামে একটি ঘটনা ঘটেছে। কি জানেন, সাধারণত আকাশে আমরা যেভাবে পাখি উড়তে দেখি, একজন মানুষকে দেখা গিয়েছে আকাশে উড়ে যেতে। ভাবছেন ব্যাপারটা কি হয়েছে? বলছি, এক ব্যক্তি প্রবল ঝড়ের সঙ্গে টিনের চালাসহ আকাশে উড়ে যাচ্ছেন, এমন ঘটনাই দেখা গিয়েছিল বাবিয়ানা গ্রামের আকাশে। এবং কি ঘটনা ঘটেছিল আসলে জানেন? 50 বছর বয়সী নানহে মিয়া, তিনি গ্রামের একটি বিয়ে বাড়ির কাছে দাঁড়িয়েছিলেন। দুপুরের সময় হঠাৎ করে আবহাওয়া খারাপ হতে শুরু করে, প্রবল ঝড় এবং সেই সঙ্গে বৃষ্টি শুরু হয়। বাতাসের জোর এতটাই ছিল, এতই জোরে হাওয়া দিচ্ছিল যে বিয়েবাড়ির টিনের ছাউনি এবং চাদর উড়তে শুরু করে দেয়। সেই সময় নানহে মিয়া সেটিকে বাঁচানোর জন্য লোহার পাইপ আর দড়ি শক্ত করে ধরে ফেলেন, কিন্তু পরের মুহূর্তেই এমন এক প্রবল ঝোড়ো হাওয়া বইতে থাকে যে তিনি নিজেই টিনের ছাউনির সঙ্গে উড়ে যান। ভাবতে পারছেন, ঠিক আকাশে যেভাবে পাখি উড়ে বেড়ায় সেভাবেই জলজ্যান্ত একটা মানুষ নানহে মিয়া, তিনি উঠছেন আকাশে সঙ্গে টিনের ছাউনি। নানহে মিয়া পরে বলেছেন, আমার কোনো ধারণাই ছিল না যে বাতাস এত জোরে বইতে পারে। আমি শুধু টিনের ছাউনিটা ধরে রেখেছিলাম যাতে সেটা উড়ে না যায়। হঠাৎ মনে হলো কেউ যেন আমাকে ওপরে টেনে নিয়ে যাচ্ছে, কিছুই দেখতে পাচ্ছিলাম না। ঝড়ের হাওয়া আমাকে উড়িয়ে অনেক দূরের একটি মাঠে ফেলে দেয়। প্রত্যক্ষদর্শী যারা দেখেছেন তারা বলছেন, নানহে মিয়া প্রায় 50 ফুট পর্যন্ত ওপরে উঠে গিয়েছিল। মাঠে পড়ে যাওয়ার পর তিনি গুরুতরভাবে আহত হয়েছেন, তার হাত ভেঙেছে, শরীরে বেশ কিছু জায়গায় চোটও লেগেছে। তবে আপাততভাবে তিনি স্থিতিশীল রয়েছেন, চিকিৎসা চলছে, বাড়িতে রয়েছেন, বিশ্রামে আছেন নানহে মিয়া।
1: বিজ্ঞানের পরিভাষায় এটির নাম হল থান্ডার স্কোয়াল। মৌসুম ভবন বলছে যে থান্ডার স্কোয়াল গ্রীষ্মের বিকেলে ঘনিয়ে ওঠা কোনো সাধারণ ঝড় বৃষ্টির পরিবেশ নয়, এটি পরিচালন বা কনভেকশন ঝড়, যা অত্যন্ত দ্রুত গতির এবং তীব্র গতির হতে পারে। এই ধরনের ঝড় সৃষ্টি হয় মাটির সঙ্গে লেগে থাকা বাতাসের স্তর গরম হয়ে খুব দ্রুত উপরে উঠে যাওয়ার সময় চারপাশ থেকে ধেয়ে আসা কনকনে ঠান্ডা ও জলীয় বাষ্পে ভরা বাতাসের সঙ্গে মিশে গেলে মিশ্রণে তৈরি হয় বিশালাকার ঝড়ের মেঘ বা কিউমুলোনিম্বাস। সবচেয়ে বড় কথা, পুনার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রিওলজি IITM তারা বলছেন, ওই অঞ্চলে সক্রিয় থাকা একটি পশ্চিমী ঝঞ্ঝাই এই ভয়াবহ থান্ডার স্কোয়ালের মূল চালিকা শক্তি হয়ে উঠেছিল। পশ্চিমী ঝঞ্ঝা ভূমধ্য সাগরে তৈরি হয়ে ক্রমশ পূর্ব দিকে এগোতে শুরু করে। এটি ক্রমশ ইরানের মালভূমি, আফগানিস্তান এবং পাকিস্তান পেরিয়ে ভারতীয় উপমহাদেশে এসে পৌঁছয়। ভূমধ্য সাগর ছাড়াও এই ধরনের বায়ুপ্রবাহ ক্যাসপিয়ান সাগর এবং কৃষ্ণ সাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করতে থাকে। পশ্চিম থেকে বয়ে আসা জলীয় বাষ্পে পরিপূর্ণ এই বাতাসের স্রোত পাঞ্জাব হরিয়ানায় আগে থেকেই তৈরি পরিচালন ঝড়ের আবহের সঙ্গে মিশে গিয়ে এই ওয়েদার সিস্টেমকে বিধ্বংসী করে তুলেছিল।
0: একদম শেষ মুহূর্তে মেসেজে চলে আসে, ভালোবেসে পড়াশুনো করতে হবে, ভালোবাসা দিয়ে সত্যি সব কিছুই জয় করা যায়, সেটাই সম্ভব। আমরা যদি মন থেকে ভালোবেসে কোনো প্রফেশনকে চুজ করি, সেটাই আমাদের কাছে প্যাশন। চাপ দিয়ে কোনো কিছুই ভালো হয় না, সেটা না করাই ভালো। ছোটদের চাই উন্মুক্ত পরিবেশ যেখানে তারা ভালোবেসে তাদের পড়াশুনো করতে পারবে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে মেসেজ করেছেন। পরের মেসেজ এবং আজকের অনুষ্ঠানের একদম শেষ মেসেজ, রণজয় এবং কৃষ্ণা আপনাদের দুজনকে অনেক শুভেচ্ছা জানাই, আপনাকেও আমাদের তরফ থেকে। হোগলা পাতার বাঁশের খুঁটি, কলকাতার এক বস্তিতে বাস করেন 3টি মানুষ ছোট ল্যাম্পের আলোতে। মতিবাবু তারই মালিক, সাইকেল রিক্সা চালায়, সকাল বিকেল ঘাম ঝরায়, পেটের খিদের জ্বালায়। ঘরে আছে ছোট খোকা, পড়তো ক্লাস ফাইভে, গভীর রাতের স্বপ্ন দেখত প্লেন চালানো শিখবে। মায়ের কাছে করতো বায়না, কাঁদত নয়ন ভরে, মা গো আমি প্লেন চালাবো ওই নীল আকাশের দূরে। মা বলতেন, সে কি খোকা, এত কেন উচ্ছ্বাস, আমার যে আমরা যে বড্ড গরিব, বলছিস কি সব ছাই পাস। দেখতে দেখতে খোকার বয়স লাগলো বাড়তে, খোকা সেই মনের ইচ্ছে যায় না কিছুতে। রেজাল্ট তার বড্ড ভালো, শিক্ষকদের কাছে প্রিয়, আগে পরে বলতেন সবাই খোকা জ্বালবে, জ্বালাবেই একদিন আলো। সাহায্য যোগায় মা বাবা, দ্বারে দ্বারে ঘুরে নানা রকম পরীক্ষা দিয়ে স্থান পায় সে সবার উপরে। এখন সে মস্ত পাইলট, দেশ বিদেশে ঘুরে, বাবা মায়ের মুখ উজ্জ্বল, আনন্দ যোগায় অন্তরে। ইচ্ছে থাকলে উপায় হয়, কথাটি বড্ড সত্য, খোকা সেটাই করে দেখালো, ছাত্র সমাজ কররপ্ত। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর কলকাতা থেকে মেসেজ করেছেন। আজকে যারা মেসেজ করেছেন, মাধাই দাস, পহড়ু ঘোষপাড়া, সংঘমিত্রা ঘোষ, কাকিনাড়া ভাটপাড়া, আন্দি কলকাতা থেকে, দিলীপ কুমার শীল সোনারপুর থেকে, পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া, এবং শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর কলকাতা থেকে মেসেজ করেছেন।

0: অসাধারণ একটি মেসেজ দিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছেছি, এবং যে গানটি আমরা শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করব সেটিও বোধ হয় কথাটাই বলে। একদম ইচ্ছে, ইচ্ছেটুকু মনের মধ্যে রাখুন, তাহলে কিন্তু এগিয়ে যাওয়া আপনিই হবে। অনেক অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। রণজয় কৃষ্ণের পক্ষ থেকে সকলকে শুভরাত্রি।
1: ইচ্ছেটুকু মনের মধ্যে রেখে সকলে ভালো থেকো, শুভ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: স্টুডিও ক্লক বলছে রাত 12:30 হয়ে গেছে সময়। তুমি শুনছো শুনতে কি চাও, রয়েছো মহুলের সঙ্গে, আর তোমার পছন্দের গানের রিকোয়েস্ট জানানোর জন্য তুমি মেসেজ করছো মহুলকে 9903659992 এই নাম্বারে। তুমি টেক্সট মেসেজও করতে পারো বা হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারো তোমার পছন্দের গানের রিকোয়েস্ট। আর ততক্ষণ তোমার গানে ফিউশন থেকে তেরে বিনা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: হাওড়া আন্দোল থেকে মেসেজ করেছে আমাদের দেব, আর ও শুনতে চেয়েছে বসের সাউন্ডট্র্যাক থেকে অরিজিৎ সিং এর গলায় এই গানটা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: ভবানীপুর থেকে মেসেজ করেছে তন্ময়, আর ও শুনতে চেয়েছে কভি খুশি কভি গম থেকে অলকা ইয়াগনিক আর সোনু নিগমের এই গানটা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও? শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও? শুনতে কি চাও?
1: পরের মেসেজ করেছে বালিগঞ্জ থেকে অনুষ্কা ঘোষ, ও শুনতে চেয়েছে ড্রিম গার্ল থেকে মিথ ব্রাদার্সের রাধে রাধে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও,
1: শুনতে কি চাও,
0: only on 107 FM Rainbow, শুনতে কি চাও,
1: শুনতে কি চাও।
2: কসবা হালদু থেকে পরের মেসেজ করেছে সৌভিক সরকার, আর ও শুনতে চেয়েছে রঞ্জনা মিয়ার আর সোনা সাউন্ডট্র্যাক থেকে জাগরণে যায় বিভাবরী।

তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও? শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও? শুনতে কি চাও? মৌলি শুনতে চাই।

তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।

বারুইপুর থেকে অলিভিয়া অধিকারী মেসেজ করেছে, ও শুনতে চেয়েছে তাবা হো গায়ে শ্রেয়া ঘোষালের গলায় কলঙ্কের সাউন্ডট্র্যাক থেকে। তুমিও তোমার পছন্দের গানের জন্য রিকোয়েস্ট করো 9903653992 এই নাম্বারে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: পরের গানে রিকোয়েস্ট করেছে হাওড়া আন্দুল থেকে রাজু দাস, ও শুনতে চেয়েছে তুমি আনা, জুবিন নটিয়ালের গলায় মার জওয়ার সাউন্ডট্র্যাক থেকে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: পরের গানের রিকোয়েস্ট জানিয়েছে সঞ্জীব কুন্তিঘাট থেকে, ও শুনতে চেয়েছে মেহবুবা থেকে মেরে ম্যা নয়না সাওয়ন ভাদু।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: শহরের হুলো রিয়েলাইজেশন গানটা শোনার জন্য রিকোয়েস্ট করেছেন সঞ্জীব চক্রবর্তী।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: 12:49 মহেশতলা থেকে মেসেজ করেছে রাজকুমার, ও শুনতে চেয়েছে রেহানা হ্যায় তেরে দিল মে সাউন্ড ট্র্যাক থেকে বোম্বে জয়শ্রীর গলায় জারা জারা.

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: গড়িয়া থেকে মেসেজ করেছে আকাশ, ও শুনতে চেয়েছে কুমলো মেঘেদের ওজন রূপমের গলায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: ঘড়িতে সময় একটা বেজে 2 মিনিট হয়ে 40 সেকেন্ড। আপনি শুনছেন সুররঞ্জনী। সুররঞ্জনীতে আজ আপনি প্রথমেই শুনবেন খেয়াল, কেদার রাগে সৌনক চট্টোপাধ্যায়ের পরিবেশনায়। শুনবেন কেদার রাগে খেয়াল।

এতক্ষণ সুররঞ্জনীতে শুনছিলেন খেয়াল কেদার রাগে শৌনক চট্টোপাধ্যায়ের পরিবেশনায়। এখন শুনবেন আবারও একটি খেয়াল রাগেশ্রী দাসের পরিবেশনায় শ্যামকল্যাণ রাগে। শুনবেন খেয়াল শ্যামকল্যাণ রাগে।

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: ঘড়িতে সময় 2:30 আর তুমি শুনছো আপকে লিয়ে, সঙ্গে রয়েছে মহুল। শুরুতে আপকে লিয়েতে আজা নাচলে থেকে সোনু নিগম আর শ্রেয়া ঘোষালের গলায় ইশক হুয়া।

এতক্ষণ শুনছিলে তুমি আপনার টাইটেল ট্র্যাক সোনু নিগম, জয়েশ গান্ধী আর জসবিন্দরের গলায়। এরপর তোমার কানে থাকছে তেরে বিন, কুনাল গাঞ্জাওয়ালা আর সুনিধি চৌহানের গলায়, ভাগম ভাগে সাউন্ড ট্র্যাক থেকে।

ধোকার সাউন্ডট্র্যাক থেকে কেকে আর শ্রেয়া ঘোষালের গলায় এতক্ষণ তুমি শুনছিলে কাব তুছে। তুমি রাত জাগছো মহুলের সঙ্গে তোমার কানে আপকে লিয়ে, আর এই মুহূর্তে লাইফ ইন আ মেট্রো সাউন্ডট্র্যাক থেকে তোমার জন্য থাকছে ও মেরি জান কেকের গলায়।

এরপর শুনে নেব পরপর দুটো গান, দুটো গানই সাওয়ারিয়া থেকে। প্রথম গান শ্রেয়া ঘোষালের গলায় থোরে বদমাশ, আর তারপর শানের গলায়।

রাত জাগছ মহুলের সঙ্গে কানে নিয়ে আপকে লিয়ে, আর এরপর তারা রামপামের সাউন্ড ট্র্যাক থেকে হে সোনা শান আর সুনীতি চৌহানের গলায়।

আপকেলিয়ের এই প্রথম ঘন্টা থেকে মহুলের কিন্তু টাটা বলার সময় চলে এসেছে, কিন্তু আপকেলিয়ের এই মিউজিক্যাল জার্নি তোমার সঙ্গে কন্টিনিউ করতে স্টুডিওতে চলে এসেছে সৌম্য। ওর সঙ্গেই তুমি বাকি রাতটুকু জাগতে থাকো। আর মহুল যেতে যেতে দ্য ট্রেনের সাউন্ডট্র্যাক থেকে কেকের গলায় আমার একটা ভীষণ প্রিয় গান রেখে গেলাম শুধু তোমার জন্য।

এলো সি কার্গিল ছবির সাউন্ডট্র্যাক থেকে। সোনু নিগম এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে শুনছিলাম এই গানটি। পরের গানটি ইমতিহান ছবির সাউন্ডট্র্যাক থেকে, শিল্পী কুমার শানু এবং আলকা ইয়াগনিক।

এরপর যে গানটি শুনবো সেই গানটি গেয়েছেন অনুরাধা পারভার এবং সুরেশ ওয়াদকার। এই গানটি সেনা ছবির সাউন্ডট্র্যাক থেকে।

এরপর যে গানটি শোনাব, গানটি কুরবান ছবির সাউন্ডট্র্যাক থেকে, গেয়েছেন অনুরাধা পারওয়াল এবং উদিত নারায়ণ। আজকে যে যে ছবির গান আমরা শুনলাম, এলওসি কার্গিল, ইমতিহান, তড়প, শেহনাগ, সেলাব এবং সবশেষে কুরবান, এই গানগুলি থেকে আপকে লিয়ে দ্বিতীয় ঘন্টায় আমি সাজিয়ে রেখেছিলাম।

শুরু করব শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে আজ প্রথমে আমরা শুনব রাগ বৈরাগী। রাগটিতে খেয়াল পরিবেশন করবেন শিল্পী তিয়াশা বসু রায়।

প্রভাতির আসরে এরপর শুনবেন রাগ পরমেশ্বরী, বাঁশিতে রাগটি বাজিয়ে শোনাবেন শিল্পী সুবীর রায়। রাগ পরমেশ্বরী, নিবেদনে শিল্পী সুবীর রায়।

0: আজ প্রভাতের আসরে আমরা শুনলাম রাগ বৈরাগী এবং তারপর রাগ পরমেশ্বরী।
1: রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: যেমন কথা থাকে প্রতি শুক্র শনি ও রবিবার চিরন্তনীর আসর সাজিয়ে আমরা পৌঁছে যাই আপনার কাছে। চিরন্তনী আমাদের ভালো থাকার রসদ, কারণ চিরন্তনী আমাদের অনেক কিছু শেখায়, অনেক কিছু জানায়, অনেক কিছু নিজেদের মতন করে গুছিয়ে নিতে সাহায্য করে। আর আজ চিরন্তনীর আসর এভাবেই শুরু করলাম আমি সৌম্য। আগামী বেশ কিছুটা সময় থাকবো আপনাদের সঙ্গে গানে আর গল্পে। প্রতিটা দিনই নতুন নতুন করে শেখার এক একটা পরিসর তৈরি করে আমাদের জীবনে। প্রতিটা দিনই নতুন করে আমাদের ভাবতে শেখায়, বুঝতে শেখায়। আসলে এই জীবনের অনেকটা সময় আমরা শিখতে শিখতে বড় হই, শিখতে শিখতে চলি। কতটা বুঝি জানি না, কিন্তু শিখি তো বটেই, প্রতিনিয়ত শিখি। আর শিখি বলেই আমাদের কৃতজ্ঞতা, সেই শক্তির প্রতি ধাবিত হয় যারা, যিনি বা যারা আমাদের এই পৃথিবীতে এনেছেন। শিল্পী দেবব্রত বিশ্বাসের কণ্ঠে বেদমন্ত্র দিয়ে আমরা শুরু করলাম। আরেকটি গান শোনাতে ইচ্ছে করছে শিল্পী সুবিনয় রায়।

বাড়িটিতে বারবার যাওয়ার পেছনে অন্যতম কারণ হল ডুয়ার্সে পাহাড়ের অনেক উঁচুতে দাঁড়িয়ে থাকা এই বাংলো থেকে তাকালে একদিকে ঘন জঙ্গল আর অন্যদিকে অপূর্ব নদী দেখতে পাওয়া যায়। ঘাড় ঘোরালেই মুহূর্তের মধ্যে দৃশ্য পরিবর্তন হতে থাকে। এমন বাড়ি খুব কমই আছে, তার উপর আছে বাড়ির মালিকের আন্তরিকতা। আব্দুল আমার পুরনো বন্ধু, সে এবং তার স্ত্রী দুজনেই আমার প্রকৃতি উদযাপন খুব উপভোগ করে। আমি আরাম কেদারায় পশ্চিমমুখী হয়ে বসে একবার জঙ্গল আবার পর মুহূর্তেই নদী দেখতে দেখতে চা খাই, বই পড়ি। মাথার উপরে শতাব্দী প্রাচীন গাছ, রোদ লাগে না, ছায়া ছায়া ভাব। এর মধ্যে আবার বিশাল আর একটা গাছের নিচে টাঙানো আছে ছোট্ট তাঁবু, ইচ্ছে করলে সেখানে হাত পা ছড়িয়ে লম্বা ঘুমও দেওয়া যায়। স্বর্গ সুক্ত একেই বলে নাকি? তা সেদিন গেছি সেই সুখের সন্ধানে। সারাদিন কাটল অরণ্যময় বাগানে, নদীর মৃদুমন্দ বাতাস উপভোগ করে। সন্ধ্যায় পড়লাম ফাঁপড়ে, বন্ধু যাবে একটা বিয়েতে, জেদ ধরেছে আমাকেও সঙ্গে যেতে হবে। আমি বললাম, তুই পাগল নাকি? আমি চিনি না, জানি না, আমার নিমন্ত্রণ তো নেই, আমি কেন যাব? কিন্তু সে হচ্ছে নাছোড় বান্দা। আরে তুই কোন রাজা বাদশা যে তোকে আলাদা করে নিমন্ত্রণ করতে হবে? ওরা আমার খুব ঘনিষ্ঠ, আমার সাথে গেলে কোনো অসুবিধা হবে না, বরং ওরা খুশিই হবেন। আমি ভাবলাম অদ্ভুত ঝামেলায় পড়া গেল, সত্যিই তো চিনি না, জানি না, কিভাবে যাই? বললাম তোর যাব না। সে কিন্তু নাছোড় বান্দা, ছাড়ার পাত্র সে নয়। আমার থেকে আরো কিছুটা চেঁচিয়ে সে বলল, তোকে যেতেই হবে, মেয়ের বাবা আমাকে বলেছে আপনার বাড়িতে যারা যারা আছেন সবাইকে নিয়ে আসবেন, আমার আন্তরিক অনুরোধ।

তার পরের কথাটায় কিছুটা অবাক হয়ে গেলাম। সে বলল, মেয়েও নাকি বলেছে সে আমাকে নাকি চেনে, সোশ্যাল মিডিয়া নাকি ফলো করে। মনে মনে ভাবলাম কে আবার, সে কিন্তু বলেই চলল, তাহলে হয়ে গেল নেমন্তন্ন। মনটা কিন্তু সেই খচখচ করতেই থাকল। তেমন ভাবেই উঠে পড়লাম গাড়িতে, সেটাও বেশ ভয়েরই ব্যাপার। সে গাড়ি আল্ট ফ্যাশনের গাড়ি নয়, বরং বলা ভালো মান্ধাতার আমলের গাড়ি। সে গাড়ির চারিদিকে ঝনাত ঝনাত আওয়াজ হয়, মনে হয় যে কোনো মুহূর্তে কোনো না কোনো অংশ ঠিক খুলে পড়ে যাবে রাস্তায়। আমি ভয় ভয় জিজ্ঞেস করি, এই জিনিস পেলি কোথায়? এ তো মনে হয় মানে সলিল সমাধি হওয়ার সময় এসে গেছে। সে নির্বিকারভাবে উত্তর দেয়, 49 সালের মডেল, কোম্পানির গ্যারেজে পড়েছিল, আমি রেস্টোর করেছি, এখন ট্রায়াল চলছে। মনে মনে ভাবলাম, তা ট্রায়াল চলুক না, তার মধ্যে আমাদের জড়ানোর কী দরকার? মুখে শুধু বললাম, ট্রায়ালটা পরে দিলে হতো না? সে বেচারা আমার অবস্থা বুঝতে পেরে বলল, আরে দূর ভয় পাস না, আমি লন্ডন থেকে পিএইচডি করা ইঞ্জিনিয়ার, ভুলে গেছিস? গাড়ির গর্জন আর সেই ঝনঝন আওয়াজ কিন্তু বেড়েই চলল। মনে মনে ভাবলাম, ইঞ্জিনিয়ারের কি ছিঁড়ি, আর তারপরে আর কথা বাড়ালাম না। মনে মনে শুধু প্রার্থনা করলাম, যত তাড়াতাড়ি পৌঁছানো যায় ততই মঙ্গল।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আমাদের গাড়িটি নানান রকম উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করতে করতে অবশেষে বিয়ে বাড়ি পৌঁছল। হ্যাঁ, হাড় মাস অক্ষত রেখেই। সবেমাত্র বর নেমেছে, সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত সেই মুহূর্তের ছবি ধারণ করার জন্য। হঠাৎ বটটসব ফেলে সবাই এই আজব বস্তুটা, মানে আমাদের গাড়িটা ঘিরে ধরল। কি হাসি এক একজনের,

আবার বলল, এ আবার কি গাড়ি? অদ্ভুত ধরনের একটা রাগ হলো আমার। মনে মনে ভাবলাম, কি ঝামেলায় পড়লাম রে বাবা। বিয়ে বাড়িতে ঢুকে দেখলাম তেমন সমাদরও নেই। মেয়ের বাবা এসে শুধু একবার বলে গেলেন, বসুন। তারপর একেবারে হাওয়া। বন্ধুটিরও দেখি কোনো ভিকার নেই, সে অনবরত আম পান্না খাচ্ছে, আর কোন সময় কি একটা বিরাট কাতল মাছ বড়শিতে ধরেছে সেই গল্প সবার সাথে করছে। খুব স্বাভাবিকভাবেই আমার বড্ড অধৈর্য লাগলো, কি করি কি করি। মোটামুটি নিজেরাই খুঁজে পেতে খেতে বসলাম। যে বন্ধু বলেছিল আমি গেলে মেয়ের বাবা নাকি খুব খুশি হবে, সেই বাবারও কোনো খোঁজ খবর নেই, আর তার কোনো লোকজনেরও কোনো টিকিট দেখা নেই। কোনো রকমে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফেরার অপেক্ষায় আছি। বন্ধুর দেখি ফেরার কোনো তাড়াই নেই, খাওয়া শেষ করে সে আবার অন্য গল্প ফেঁদেছে। এই করতে করতে বাজলো রাত 12টা, কোণে বিদায় নেওয়ার পালা। সে সময় ছুটতে ছুটতে মেয়ের বাবা হাজির। তিনি আমার বন্ধুর হাত ধরে বললেন, ভাই আপনি এখানে, আমি সারা বিয়ে বাড়ি খুঁজছি, চলুন চলুন, মেয়ে তুলে দেবেন না? সে বলল, ওখানে আমি কেন, আপনি মেয়ের বাবা, আপনি তুলে দিন। মেয়ের বাবা তার হাত ধরে টানতে টানতে বললেন, না না, আপনি না গেলে আমিও যাব না। অবাক হয়ে দূর থেকে দেখলাম বন্ধুটি মেয়েটিকে তার বরের হাতে তুলে দিল, পাশে তার বাবা। শেষ মুহূর্তে মেয়েটি বন্ধুর বুকে ঝাঁপিয়ে পড়ে হু হু করে কাঁদতে লাগলো। দূর থেকে দেখছি সেও চোখ মুচ্ছে। কোনো বিদায়ের এই সময় যে কোনো বিয়েতে আমি কাঁদি, কারণ আমি জানি এই সময়টা আমার জন্য অপেক্ষা করছে। ফিরে আসছি সেই মর্মরে গাড়িতে। কত ধরনের আওয়াজ যে গাড়িটা থেকে বেরোচ্ছে তার ইয়ত্তা নেই। সেদিকে অবশ্য আমার মনও তেমন নেই। জিজ্ঞেস করলাম, ব্যাপারটা কিরে? মেয়ের বাবা, তাকে বাদ দিয়ে তুই কন্যা সম্প্রদান করলি? সে কোনো জবাব দিল না। আমি অধৈর্য হয়ে পড়লাম। আবার বললাম, কিরে বল। বলবো, তবে আরেকটা গানের ওপারে।